তখনই তাঁর গান, তাঁর গানের কথা, তাঁর কথায় কথায় গান আর গানের কথায় আমরা কেমন যেন ভুলে যাই। আর বারবারই মনে হয় যে এই প্রকৃতিকে তিনি কত আপন করে বুঝেছিলেন, আর সেই জন্যই বোধহয় এই সমস্ত গানের কথা তিনি একের পর এক লিখে যেতে পেরেছিলেন তাঁর সময়ে, কখনো সাধারণভাবে, আবার কখনো বা প্রত্যেকটি গানের যে সময়, প্রত্যেকটি সময়কে ধরে সেই গান তিনি লিখে গেছেন। যে গানগুলো যতই আমরা শুনি না কেন, ততই বারবারই মনে হয় যে এর পেছনের গল্পটা কি। স্বভাবতই যে রবীন্দ্র গান আমরা বারবার শুনেছি, সেই গান তার পেছনের যে গল্প, তার পেছনে যে বিষয়, সেগুলো আমাদের মনের মধ্যে তৈরি হয়েছে, জানার আগ্রহ বেড়েছে। যত তার গান শুনেছি, কবিতা পড়েছি, তার গল্প শুনেছি, তত যেন আরও জানার আগ্রহ বেড়েছে। আসলে তাকে আমরা যতই পড়েছি, আমাদের মনের মধ্যে সেই জানাগুলো আরও বেশি করে বেজে গেছে।

মনের টানাপোড়েনের মাঝে তিনি যে কত লেখা লিখেছেন, কত রকমের কথা বলেছেন তারই অত্যা নেই। তবু তার সেই কথা, তার সেই গান শুনতে শুনতে আমাদের মন সত্যিই যেন অন্য কথা বলে ওঠে। আমাদের জীবনের অনেকগুলো পথ পেরিয়ে আসার পর মনে হয় মন কেন ভুলে যায়, সে কথাই আমাদের আজ বারবার মনে হয়।

কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে সময় কখন যেন শেষ হয়ে যায় বোঝাই যায় না। ঠিক সেরকমই আজও কথা বলতে বলতে সময় কিন্তু একদম শেষ, তাই আজ আপাতত থামতেই হচ্ছে। আবারও কোনো একদিন এরকম গানের ডালি নিয়ে আর কথা নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর অবশ্যই টিউন করো 107 FM রেইনবো। ততক্ষণ পর্যন্ত ফিরবো আবার কোনো একদিন এরকমই গান নিয়ে। আজ আপাতত এই পর্যন্তই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুঁড়ো গুঁড়ো অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992। এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ। airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা, রত্নগর্ভা।
3: আর সেই রত্নগর্ভা নিয়ে কিন্তু আজ সকালবেলায় আপনার কানে রয়েছে আরপি। আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথা ভোড়ায় জুড়ে, রত্নগর্ভা জুড়ে, সে কথা ফিরবে। কিন্তু তার আগে অবশ্যই গানে গানে কানে কানে 107 এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কে রয়েছেন আসুন না একটুখানি দেখে নেওয়া কে রয়েছেন গানে গানে আজ রত্নগর্ভায়।

0: গল্পের বার্তা নিয়ে ভরাই ভরাই শুনছেন 107 FM রেইনবোতে ভরাই ভরাই 107 FM রেইনবোতে
1: বেশি কিছু নয়, সদ্য প্রকাশিত সংখ্যাটি না কিনলে ঠিক হজম হয় না গোছের এক গুড়ু গুড়ু অনুভূতি মনের মধ্যে হয়। ভিড় ট্রেনে চড়তে, প্রিয় লেখকদের মনের ছাপ ধরতে, পড়া হোক বা না হোক, পড়ার টেবিলে থেকে সারা মাস মনের কল্পনাকে উস্কে দেয় প্রিয় ম্যাগাজিন। সেই ম্যাগাজিনের তালিকাটি ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে। জুন মাসের ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল মনের মতো ম্যাগাজিন। বার্তা পাঠান এই ঠিকানায়: ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, এই নাম্বারে, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন airfmrainbowkolkata@gmail.com এ, airfmrainbowkolkata, দ্যাট ইজ airfmrainbowkolkata, airfmrainbowkolkata@gmail.com এ। মনে রাখবেন, শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
3: আর সেই রত্নগর্ভা কিন্তু প্রতি বুধবার ভোড়াইতে। আজ কোন বিখ্যাত ব্যক্তিত্বের কথা, আর যে সূত্র ধরে আপনাকে পাঠাতে হবে মেসেজ 9903659992। যদি বলি ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা তিনি, তার অভিনয়ে, নাচ এবং সংগ্রামী জীবনের কাহিনী বহু মানুষের কাছে আজ অনুপ্রেরণার উৎস। কিন্তু একজন সফল মানুষের পেছনে যেমন তার নিজের পরিশ্রম থাকে, তেমনই থাকে পরিবারের অবদান। তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার মা শান্তিরানী চক্রবর্তী, কিংবা কখনো কখনো কোথাও কোথাও উল্লেখ রয়েছে শান্তিময়ী চক্রবর্তী। সত্য, সেই অভিনেতার জন্মদিন। হ্যাঁ, কার কথা বলছে আরবি, যিনি মৃগয়া এই ছবিতে, মৃণাল সেনের সেই ছবিতে অভিনয় করে জাতীয় পুরস্কার লাভ করেছিলেন, এটুকুই যথেষ্ট। আর যার ডাকনাম ছিল গৌরাঙ্গ, গৌরাঙ্গ চক্রবর্তী। এর ফলেও কি আর কোনো ক্লু দেওয়ার দরকার পড়ে? বাঙালি সেই বিখ্যাত অভিনেতা, একই সঙ্গে সারা ভারতের তোলপাড় করা সেই অভিনেতা, যার মায়ের কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা। কোন সে বিখ্যাত ব্যক্তিত্ব? এতগুলো ক্লু দিয়ে দিয়েছে আরবি, আর এরপর আপনার দায়িত্ব, কর্তব্য বলেই বলাই যায়, 9903659992 ছুটি পুঁই পুঁই ছুঁই ছুঁই করে মেসেজগুলো পাঠিয়ে দেওয়া। সেই সঙ্গে আপনার নাম আর লোকেশন ডেফিনেটলি পাঠাবেন। আবারও বলছি, গৌরাঙ্গ ছিল তার ডাকনাম, আর মা শান্তিরানী চক্রবর্তী। তার মায়ের কথা অর্থাৎ শান্তিরানী চক্রবর্তী এবং তার সেই অভিনেতার জীবনের কথায় মুখরিত হবে আজকের ভোরাই, আজকের রত্নগর্ভা। পাঠিয়ে দিন 9903659992 আপনার নাম আর লোকেশন সহ সেই বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথাও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্ন গর্ভা প্রতি বুধবার ভোর 6:10 ভোরাইয়ে রত্ন গর্ভা, রত্ন গর্ভা শুধুমাত্র 100.1 FM গোল্ডে।
1: না, FM গোল্ডে নয়, FM রেইনবোতে। FM গোল্ডে আগে হতো, তারপর অবশ্যই অবশ্যই রেইনবোতে রয়েছে। এই অনুষ্ঠান চলছে, যারা যারা পাঠিয়েছেন তাদের নামগুলো চটপট চটপট করে কিন্তু এই মুহূর্তে বলার পালা। কে কে পাঠিয়েছেন, একেবারে উত্তর পাঠিয়েছেন শুরুতে বীরভূম থেকে প্রশান্ত ধক, বরগাছিয়া। না, কিন্তু উত্তরটা কি তিনি তো লেখেনি, কি আর করা যাবে। ওকে ওকে ওকে ওকে ওকে ওকে না, কি হচ্ছে, কেন কি জানি আসছে না। ওকে ওকে ওকে, মোবাইল ডেটা। তাহলে আমরা একটুখানি ওয়েট করে যাই, অপেক্ষা করে যাই, তারপর কিন্তু আপনাদের পাঠানো যে মেসেজগুলো সেই মেসেজগুলোকে নিয়ে আমরা এগিয়ে আসব। অলরেডি ইন করছে এক একটা করে মেসেজ, সেগুলো একটু একটু করে বলার চেষ্টা। এই মুহূর্তে শর্মিষ্ঠা, হ্যাঁ শর্মিষ্ঠা ভট্টাচার্য, তিনি পাঠিয়েছেন কোথেকে পাঠিয়েছেন লেখেননি, তিনি দিয়েছেন একেবারে সঠিক উত্তর। সেই উত্তরগুলো একটার পর একটা ইন করছে 9903653992। ওকে ওকে, এই মুহূর্তে আজকের অনুষ্ঠানের সার্থকতা ইত্যাদি ইত্যাদি কামনা করছেন। সেই সঙ্গে বাবা এখন থেকে গানের রিকোয়েস্ট পাঠাচ্ছেন সবাই। আহা, না না না, এখন থেকে নয়, একটু পরে না হয়। না ঠিক আছে, নিবিতা সেন শ্যাওরপুরি থেকে একদম সঠিক উত্তর দিয়েছে, একেবারে সঠিক উত্তর দিয়েছে। এই মুহূর্তে কার কথা বলতে হয়, হাওড়া থেকে রীতা, সেই রীতাও কিন্তু দিয়েছে একেবারে সঠিক উত্তর। রীতার পর কার কথা বলতেই হবে, উৎপল মাইতি বেহালা থেকে দিয়েছে সঠিক উত্তর। উৎপলের পর শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। এই মুহূর্তে পূর্ব মেদিনীপুর থেকে কে পাঠিয়েছে, পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে মিতালী সামন্ত। ওকে, মিতালী সামন্ত পাঠিয়েছে সঠিক উত্তর। একই সঙ্গে কে লিখেছে, সুভাষ চক্রবর্তী উত্তর বাউরি থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। আহা হা, এরপরে এরপরে কার কথা বলবেই বলবে, সৌভিক সরকার এই মুহূর্তে সে রয়েছে সিটংয়ে রয়েছে, রাইট।

শুনছেন? ওকে, থ্যাংক ইউ সৌমেন। একই সঙ্গে দীপঙ্কর দেব শিলচর আসাম থেকে শুনছেন, দীপঙ্কর দেব শুনছেন, বিকাশ রঞ্জন দাস শুনছেন যাদবপুর বিজয়গড় থেকে। ওকে, তিনি বলেছে তুমি মহাপুরুর কথা বলছো, তুমি খুব ভালো থেকো। কবিতা রায় হাওড়া রামরাজাতলা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর, অনেকদিন পরে কবিতা রায়ের মেসেজ পেয়েছে আর পি। আন্দুলিয়া মহিষাদল পূর্ব মেদিনীপুর থেকে সুদর্শন মাইতি, সুদর্শন মাইতি তিনিও দিয়েছেন সঠিক উত্তর। এই মুহূর্তে যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে সুধীর কুমারদের কাঠ চুরি ডাঙ্গা শরৎপল্লী কেন্দুয়াডিহি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। সেই সঙ্গে কে পাঠিয়েছেন, অজিত কুমার আদক উত্তর বাওয়ালি আদকপাড়া দক্ষিণ চব্বিশ পরগনা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। মিস্টার আদকের পর এই মুহূর্তে কার মেসেজ, সৌভিক ঢাকুরিয়ার সৌভিক, সে পাঠিয়েছে সঠিক উত্তর। সেই সঙ্গে বিমলেন্দু পাল বিরাটি, বিমলেন্দু পাল বিরাটি থেকে তিনিও পাঠিয়েছেন সঠিক উত্তর। না, এখানে কিন্তু থেমে থাকা নয়, বরং আরও বেশ কতগুলো নাম রয়েছে। যেমন ধরা যাক গোপাল সিনহা, তিনি পাঠিয়েছেন বসুনগর মধ্যম গ্রাম থেকে। একই সঙ্গে কে পাঠিয়েছেন, রাজকুমার দত্ত মহেশতলা থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। এখানেই শেষ নয়, রীনা মহান্তি, ওকে, তিনি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুর থেকে। একই সঙ্গে মম দেবনাথ, কোথেকে, হরিদেবপুর কলকাতা 82 থেকে মম দেবনাথ। শুধুমাত্র তাই নয়, সরসুনা থেকে পাঠিয়েছেন রাজবন্ধু, ওয়াও থ্যাংক ইউ। সেই সঙ্গে তুমি সন্ধ্যার মেঘমালা, ওকে, সঞ্জীব চক্রবর্তী দত্তপুর থেকে পাঠিয়েছেন সঠিক উত্তর। তমজিৎ পাঠিয়েছে সঠিক উত্তর, শাশ্বতী আচার্য লীনা আচার্য তারা পাঠিয়েছে সঠিক উত্তর। এবং একই সঙ্গে কে লিখেছে সঠিক উত্তর বলে, কে পাঠিয়েছেন, মোহাম্মদ আকবর মোল্লা, কোথেকে শুনছেন, মহারাষ্ট্রে এই মুহূর্তে রয়েছেন, ওকে, মহারাষ্ট্র থেকে শুনছেন মোহাম্মদ আকবর মোল্লা, ওকে, থ্যাংক ইউ সকলকে। তাহলে এক গান বিরতি আর তারপর ফিরে আসা, সেই কার কথা, মিঠুন চক্রবর্তীর মায়ের কথা, শান্তিরানী কিংবা শান্তিময়ী চক্রবর্তীর কথা, যিনি তার ছেলেকে উপদেশ দিতেন যে মাথা উঁচু করে নয় বরং মাথা নিচু করে চলবে। কেন বলতেন সেই কথাটা, সে কথা নিয়ে ফিরবে আরপি। কিন্তু তার আগে অবশ্যই এই মুহূর্তে কে রয়েছেন, সৌম্যজিৎ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: এই মুহূর্তে কিন্তু হ্যাঁ, শান্তিরানী চক্রবর্তীর কথা, যিনি ছিলেন একজন সাধারণ সাধারণ গৃহবধূ, এবং সেই সঙ্গে বাঙালি গৃহবধূ, এবং সেই সঙ্গে মিঠুন চক্রবর্তীর মা। মোটামুটিভাবে যেটুকু জানা যায় যে পাঁচজনের মা বাবা হয়েছিলেন কে, বসন্ত কুমার চক্রবর্তী এবং সেই সঙ্গে শান্তিরানী চক্রবর্তী। বুঝতেই পারছেন মিঠুন তার মধ্যে হচ্ছেন অন্যতম। মিঠুন চক্রবর্তী এক সাধারণ বাঙালি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার শৈশব অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে কাটে। মিঠুনের মা বাবা অত্যন্ত ধর্মপ্রাণ এবং সহজ সরল প্রকৃতির মানুষ ছিলেন। সাফল্যের শিখরে পৌঁছানোর পর মিঠুন তার মা শান্তিরানীকে বা শান্তিময়ীকে মুম্বাইয়ে নিজের কাছে নিয়ে আসেন। মিঠুনের আজকের এই যে বিশাল সাফল্যের পিছনে তার মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, সমর্থন এবং জীবনের কঠিন লড়াইয়ের সময়ে দেওয়া নৈতিক শিক্ষা বিশাল ভূমিকা পালন করেছিল, এবং একই সঙ্গে মিঠুন সবসময়ই তার মায়ের সংগ্রাম এবং ত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেন। 2023 সালের 6 জুলাই শুক্রবার বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যার কারণে 91 বছর বয়সে মুম্বাইয়ে মিঠুনের বাসভবনে তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ করা। এর আগে 2020 সালে তিনি কী করেছিলেন, কিডনি বিকল হয়ে গিয়েছিল কার না মিঠুন চক্রবর্তীর বাবার। 2020 সালে 95 বছর বয়সে কিডনি বিকল হয়ে গিয়ে চলে গিয়েছিলেন বাবা বসন্ত কুমার চক্রবর্তী, এবং স্বামীকে পরপারে চলে যেতে দেখে শান্তিরানী আর শান্তিতে থাকতে পারেননি, তিনি মুষড়ে পড়েছিলেন। যতই বিত্ত বৈভবের মধ্যে থাকুন না কেন, নিজেকে কোথায় যেন কুঁকড়ে রাখতেন, একেবারে নিজের জীবনটুকু কোনোভাবে কাটিয়ে দেওয়া, নাতি নাতনি সকলকে সামনে দেখা, কিন্তু তবুও স্বামী চলে যাওয়ার পর নিজেকে একেবারে ঘেরাটোপে বন্দী করে রাখতে চাইতেন। একমাত্র মিঠুন যখন ফিরতেন বিভিন্ন জায়গা থেকে শুটিং সেরে নানারকম কাজ থেকে ফিরে যখন আসতেন মায়ের কাছে, তখন তার মুখে আনন্দ আর আনন্দ। সেই শান্তিরানীর জীবনের কথা আজ ভোরায় জুড়ে রত্নগর্ভা জুড়ে এই মুহূর্তে কিন্তু রাঘব চট্টোপাধ্যায় আপনার কানে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এফএম রেইনবোতে আজকে তো ভোরাইতে রত্নগর্ভায় রয়েছে আরপি। আর আজ কার কথা, মিঠুন চক্রবর্তী। সেই মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানী কিংবা শান্তিময়ী চক্রবর্তীর কথা আজ ভোরাই জুড়ে রত্নগর্ভা জুড়ে। মাতৃহারা হয়েছেন মিঠুন চক্রবর্তী, সে তো আমরা বলেইছি, কিন্তু তার পরে পরে শিলাজিৎ, হ্যাঁ শিল্পী শিলাজিৎ, যিনি থাকতেন একেবারে মিঠুন চক্রবর্তীর বাড়ির কাছাকাছি, তিনি তার অনুভূতি কিন্তু শেয়ার করেছিলেন মিডিয়াতে। কি বলেছিলেন তিনি, সেই কথাগুলো আসুন না আজ আমরা শেয়ার করি এই রত্নগর্ভায়। একসময় কলকাতার জোড়াবাগানের বাড়িতে পরিবার নিয়ে থাকতেন শান্তিদেবী শান্তিরানী চক্রবর্তী। পরবর্তীকালে ছেলের সঙ্গে থাকতেন মুম্বাইয়ে এবং এক

একাধিকবার নিজের জীবনে মায়ের অবদানের কথা স্বীকার করে নিয়েছেন মিঠুন চক্রবর্তী এবং তার প্রয়াণের পর মা সম্পর্কে কিন্তু না কোনো রকম কথা তার মুখ দিয়ে আমরা শুনতে পাইনি। আসলে নিজেকে নিয়ন্ত্রণ করা এই অসম্ভব একটা শক্তি, মিঠুনের চিরকালীন একটা অভ্যেস। নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে তিনি পছন্দ করেন, অন্যথা হয়নি মায়ের মৃত্যুর পরেও। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা লেখা শেয়ার করেছিলেন কে, স্মৃতিচারণ করেছিলেন সঙ্গীতশিল্পী সিরাজিৎ। ছোটবেলায় নাকি মাত্র দুজনকে তিনি ভয় পেতেন, একজন তাঁর সেজমাসি, অন্যজন মিঠুন চক্রবর্তীর মা। শিলাজিতের কাছে যিনি ছিলেন শান্তিদিদা, হ্যাঁ শান্তিদিদা এমনটাই কিন্তু ডাকতেন শিলাজিৎ। শিল্পীর মা শান্তি মাসি বলে ডাকতেন তাকে। আর সেটা শুনে মাঝে মাঝে ভুল করে সেটাই বলে ফেলতেন শিলাজিৎ নিজেও, শান্তি মাসি, অর্থাৎ শান্তিদিদার জায়গায় শান্তি মাসি বলতেন শিলাজিৎ। শিলাজিতের কথায় দিদার চোখের দিকে তাকালেই কেমন একটা অনুভূতি হতো, ওর ঢলো ঢলো চোখে একটা সম্মোহনী দৃষ্টি ছিল। মা তো বদমাইশি করলেই ভয় দেখাতেন, দাঁড়া শান্তিদিদাকে বলে দেব, এমনটাই ভয় দেখাতেন। শান্তিদিদার মধ্যে এমন কিছু ছিল যে কারণে কিন্তু শিলাজিৎ পর্যন্ত ভয় পেতেন। আর শিলাজিৎ লিখছেন যে এই দিদা কিন্তু সত্যিই রত্নগর্ভা, খুব কষ্টে মানুষ করেছিলেন তার তিন মেয়ে আর এক ছেলেকে। ছেলে বিখ্যাত হয়ে যাওয়ার পর তিনি আমাদের পাড়ার লোক বলেই অহংকারে ফেটে পড়তাম আমরা, কিন্তু শান্তিদিদা না বিন্দু মাত্র বদলাননি। ছেলে বিশ্ববিখ্যাত হওয়ার পরেও কোনো দিন বোঝা যায়নি উনি সুপারস্টার মিঠুনের মা। আমার ছোটবেলার ভালো লাগার চরিত্রদের মধ্যে উনি ছিলেন একজন, এমনটাই জানিয়েছেন শিলাজিৎ মিঠুনের মা শান্তিরানী সম্পর্কে। আরও নানা রকম তথ্য রয়েছে, নানান কথা রয়েছে, সেগুলো শেয়ার করবে আরবি আজ রত্নগর্ভায়। এই মুহূর্তে কিন্তু হ্যাঁ গানে গানে 107 এই মুহূর্তে নির্মাল্য রায়, হ্যাঁ মায়ের গানে

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: সৌরভ জি 45 মিনিট হয়ে 7 সেকেন্ডস রয়েছে আর পিয়া আপনার কানে 107-এ। আর এই মুহূর্তে কোন কথা, এই মুহূর্তে অবশ্যই অবশ্যই মিঠু চক্রবর্তীর মা শান্তিরানী চক্রবর্তীর কথা। মিঠু চক্রবর্তীর সঙ্গে মায়ের একটা পুরনো ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। সেখানে দেখা যাচ্ছে মা যথারীতি মিঠুনের ওই হাইট, তার থেকে বেশ অনেকটা নিচের দিকে মায়ের মাথা রয়েছে, কাঁধটুকু ছুঁয়ে গেছে মিঠুনের। হয়তো সেই গর্ব, সেই খ্যাতি, ছেলের খ্যাতির গর্ব কখনো ছুঁতে পারেনি তাকে। হয়তো সেই গর্ব অহংকার তিনি রেখে দিতেন মনের মধ্যেই। চিরকাল ভীষণ সাদা মাটা জীবনযাপন করেছেন শান্তিরানী চক্রবর্তী। শেষ বয়সে থাকতেন ছেলের কাছে। শিলাজিৎ আরও বলেছেন যে উনি অর্থাৎ শান্তিদিদা মাথায় হাত দিলে মনে হতো সত্যি সত্যি শান্তি পেলাম। শান্তি দিদা চলে গেল, মায়ের যথারীতি মনটা ভালো নেই। পুরনো অ্যালবাম থেকে এই ছবিটা মা পাঠালেন আমাকে, দেখা হতো না কিন্তু মনে থাকতেন, খবর নিতাম, মনটা খারাপ হয়ে গেল। পৃথিবী একজন মাকে হারালো, এমন স্নেহময়ী মানুষ আমি খুব কম দেখেছি, এমনটাই লিখেছিলেন শিলাজিৎ। সঙ্গীত শিল্পী শিলাজিৎ কিন্তু এমনটাই লিখেছিলেন। আর যে কথাটা বারবার করে মিঠুনকে বলতেন এই শান্তিরানী চক্রবর্তী, সেই কথাটা কি, কোন কথা, কোন কথা বলতেন বারবার করে? আমরা সকলে বলি, সকলে আমরা বলার চেষ্টা করি, মা বাবা হিসেবে সমাজে মাথা উঁচু করে বাঁচবে, সমাজে মাথা উঁচু করে বাঁচবে। শান্তিরানী চক্রবর্তী ঠিক উল্টোটা বলতেন। কি বলতেন তিনি, সে কথা নিয়ে ফিরবে আরপি আপনার কানে। কিন্তু তার আগে অবশ্যই, তার আগে কিন্তু কিশোর কুমার, তুমি মা আমাকে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: আজ ভোরাইতে রত্নগড় ভাই মিঠুন চক্রবর্তীর মা শান্তিরানী চক্রবর্তীর সম্পর্কে কথা। আর শান্তিপুরের বেনেপাড়ায়, কিন্তু মানে নদিয়ার যে শান্তিপুর, নদিয়া জেলার শান্তিপুরের বেনেপাড়ায় ছিল কিন্তু পৈতৃক বেড়ে, মিঠুন চক্রবর্তীর পৈতৃক বেড়ে। কিন্তু মামার বাড়িটা কোথায়? মামার বাড়ি হচ্ছে হুগলি জেলার নালিকুল এলাকায়। শৈশবের একটা বড় সময় মিঠুন কাটিয়েছেন শান্তিপুরে এবং অবশ্যই অবশ্যই মামার বাড়িতে। আর সেই মামার বাড়িতে কাটানোর নানা রকম অভিজ্ঞতা, সেগুলো কিন্তু তিনি শেয়ার করেছেন তার আত্মজীবনী, ঠিক বলা যায় না, মোটামুটি অনুলিখন করা হয়েছে তার সেই অনুলিখিত জীবনী যেটা রয়েছে। সেই জীবনীর মাঝে মাঝে অনেকটা জায়গা তিনি ছেড়ে গিয়েছেন। তিনি বারবার করে বলেছেন যে আমার জীবনের যে দুঃখ, যে কষ্ট, সেই কষ্টগুলো যদি আজকের প্রজন্ম শুনতে পায়, জানতে পায়, তাহলে কিন্তু তারা হয়তো এই প্রফেশনে আসবে না। হ্যাঁ, এমনটাই বলেছেন মিঠুন চক্রবর্তী। এবং সেই দিনগুলোতে মা অত্যন্ত উদ্বিগ্ন থাকতেন এবং মা শান্তিরানী চক্রবর্তী, তিনি কিন্তু বারবার করে বলতেন তার ছেলে, তার এই অত্যন্ত প্রিয় ছেলে মিঠুনকে বলতেন যে সবাই বলে সমাজে মাথা উঁচু করে বাঁচবে, আর তিনি বলতেন জীবনে মাথা নিচু করে বাঁচবে। কারণটা কি? শান্তিরানী বলতেন জীবনে চলতে গেলে রাস্তায় কোথায় কি পাথর পড়ে আছে, কোথায় কি খানাখন্দ আছে, সেগুলো যাতে ঠিকঠাক করে দেখতে পাও, না হলে কিন্তু জীবনে বারবার করে হোঁচট খাবে। এমনটাই, হ্যাঁ, জীবনের অত্যন্ত এই সার বাক্যটাই ছিল কিন্তু শান্তিরানী চক্রবর্তীর জহুরির মতো কথা। আর তেমনটাই মেনে চলেছেন মিঠুন চক্রবর্তী। সমাজে মাথা উঁচু করবেন তার আশেপাশের মানুষজন, আর তিনি মাথা নিচু করে চলেছেন। কারণ কোথায় কি খানাখন্দ আছে, কোথায় কি ট্র্যাপকে বিছিয়ে রেখেছে তার জীবনকে পর্যুদস্ত করবার জন্য, কোথায় কোন শত্রুপক্ষ লুকিয়ে ফাঁদ পেতেছে, সেগুলো কিন্তু দেখে চলার বারবার করে নির্দেশ দিয়েছেন, পরামর্শ দিয়েছিলেন শান্তিরানী চক্রবর্তী। এমনটাই ছিলেন তার মা। আর মিঠুনের জীবনে, মিঠুন যখন ধরুন গাড়ি সারাইয়ের কাজ করছেন, যে কারণে মিঠুন বলেন যে আমার যতগুলো গাড়ি আছে আমার কিন্তু মেকানিকরা আমার চোখকে ফাঁকি দিতে পারবে না, আমি চাইলেই যে কোনো গাড়ি যে কোনো সময় আমি মেরামত করতে পারি, ফলে আমার গাড়ির কোথায় কি ঘটছে সেটা কিন্তু আমি শুনলেই, কানে স্টার্ট দিলে, কানে শুনলেই কিন্তু বলে দিতে পারবো যে গাড়ির কোথায় কি সমস্যা, ফলে আমার গাড়ির মেকানিকরা আমাকে কোনোভাবেই ফাঁকি দিতে পারবে না। এবং এই জীবনের যে সময়টা গাড়ির মেকানিক হিসেবে কাজ করছেন, এমনকি একটা সময় রেখাজির স্পট বয় হিসেবে কাজ করেছেন মিঠুন চক্রবর্তী, শুধুমাত্র ফিল্মকে ভালোবেসে তিনি জুড়ে থেকেছেন মুম্বাইতে। পরবর্তী সময় রেখাজি তাকে সম্মানিত করেছেন এবং মিঠুন চক্রবর্তী খুব ভালোভাবে, খুব গর্বের সঙ্গে বলেছিলেন যে একসময় আমি স্পট বয় ছিলাম, আমি নায়ক নায়িকাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ক্যারি করেছি, সেই কাজটাও কিন্তু আমি মন দিয়ে করতাম, কেউ কখনো আমাকে তার জন্য এটা করনি, এটা ছেড়ে এসছো, ওটা ভুল করেছো না, এইভাবে কিন্তু কখনো কেউ বলতে পারেনি, সেই কাজটাও নিখুঁতভাবে করেছিলাম বলে আমি আমার ক্যারিয়ারটাও চেষ্টা করেছি যতটা সম্ভব নিখুঁতভাবে তৈরি করতে, আমার অভিনয় জীবনটাকে নিখুঁতভাবে তৈরি করতে। এমনটাই বলেছেন মিঠুন চক্রবর্তী। এবং এর পেছনে অবশ্যই অবশ্যই মা শান্তিরানী চক্রবর্তীর অবদান কতটা ছিল সে তো আমরা বুঝতেই পারছি। এমনটা বলতে বলতে এই মুহূর্তে কিন্তু শঙ্কর মহাদেবনের সঙ্গে আমাদের পথ চলা। এই গান শুনতে শুনতে আজ আরপি বিদায় নেবে ভোরাই থেকে, রত্নগর্ভা থেকে। তারপর যথারীতি খবর এবং তারপর নমস্কার কলকাতায় থাকবে আরবি।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10 জুন 2026 পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার কৃতিত্ব অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। জাতীয় গণতান্ত্রিক জোট NDA সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টিকে উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এখন বারাণসীতে কি বিদেশ ভ্রমণের যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, যার ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। কলকাতা পুরসভার 7 নম্বর বড় চেয়ারপারসন তথা 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে গতকাল গ্রেপ্তার করে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী সলিল চট্টোপাধ্যায়কেও। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত 56.41 কিলোমিটার পর্যন্ত পথে ডাবলিং কাজের জন্য রেলমন্ত্রক 916.18 কোটি টাকা অর্থ মঞ্জুর করেছে। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা
2: নমস্কার কলকাতা
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার অসংখ্য নমস্কার প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আর পিয়ার রয়েছে অবশ্যই অবশ্যই ঘটিদা ঘটিদা ঘটিদা ঘটিদা কী করছে প্রচণ্ড গরম তাই চলেছে কোথায় কলকাতা থেকে দার্জিলিং যাচ্ছে ট্রেনে করে যাচ্ছে প্লেনে করে যাওয়া না না না না সেই ওখানে আমাদের শিলিগুড়ি থেকে ওহো ওখান থেকে আবার যাওয়া দরকার নেই বরং তার চেয়ে বরং ট্রেনে করেই যাবে সপরিবারে যাচ্ছে কিন্তু টিকিট এমন পড়েছে ঘটিদা এক জায়গায় বউ আছে আরেক জায়গায় কী আর করবে মুষ্টে আছে তো ট্রেনে করে ঘটিদা কলকাতা থেকে কোথায় যাচ্ছে যাচ্ছে একেবারে শিলিগুড়ি তার পাশে বসে আছেন একজন ভদ্রলোক যিনি শুরু থেকে নিজের বুদ্ধির খুব বড়াই করছেন ভদ্রলোক বললেন চলুন কি মশাই আপনার নাম কি ঘটিদা বললো আমার নাম হচ্ছে ঘটি অবশ্য আমাকে বলে ঘটিরাম চক্রবর্তী পুরো নাম হচ্ছে ঘটিরাম চক্রবর্তী ঘটিরাম ঘটি বাহ বাহ বাহ ইউনিক নাম তো এইসব বলে তারপর বললেন চলুন একটা খেলা খেলি আমি আপনাকে একটা প্রশ্ন করব উত্তর না পারলে 100 টাকা দেবেন

তারপর আপনি আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর না পারলে 1000 টাকা দেব। ঘটিতে ভাবল এতে তো লাভই আছে, ঘটিতার বুদ্ধি লাভই আছে, রাজি হয়ে গেল। ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ওই যে যিনি বুদ্ধিটির বড়াই করছিলেন সেই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? ঘটিদা অতটা জানতো না, চুপচাপ 100 টাকা দিয়ে দিল। এবার সেই বুদ্ধি বড়াই করা ভদ্রলোকের পালা। তিনি বললেন, আচ্ছা বলুন তো এমন কোন প্রাণী আছে যে পাহাড়ে ওঠার সময় 3 পায়ে ওঠে আর নামার সময় 4 পায়ে নামে? ভদ্রলোক খুব আত্মবিশ্বাস নিয়ে ভাবতে শুরু করলেন। তিনি মোবাইলে খুঁজলেন, বই দেখলেন, বন্ধুদের ফোন করলেন, ইন্টারনেট ঘাঁটলেন, ঘণ্টাখানেক কেটে গেল, কিন্তু না, উত্তর আর পেলেন না। শেষে বিরক্ত হয়ে 100 টাকা বের করে ঘটিদাকে দিয়ে দিল। তারপর বললেন, আচ্ছা এবার তুমিই বলো, তুমি বলো ঘটি, উত্তরটা ঠিক কি? ঘটিদা খুব শান্তভাবে পকেট থেকে 100 টাকা বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল, জানি না স্যার। ভদ্রলোক তখন বুঝলেন জীবনে সব জায়গায় অত বুদ্ধি দেখাতে নেই, আর ঘটিদার রোজগার হয়ে গেল কত? 1000 টাকা। কুচকাঠি কুচমেঠি সঙ্গে আরবি, নমস্কার কলকাতায়। আজ কিন্তু টাটকাথায় যা শুনতে বজা খবর খবর রয়েছে রয়েছে আপনার জন্য সেইটুই পুঁই পুঁই চুঁই চুঁই করা টপিকও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শুনুন, আপনি কি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
4: ভারত সরকার কা লক্স সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
3: এতে আপনার বাড়ি সূর্য বাড়ি হয়ে যাবে, মানে বিদ্যুতের বিল আসবে জিরো, আর উৎপাদিত বিদ্যুৎ অতিরিক্ত হলে বিদ্যুৎ গ্রিড বিক্রি করে অর্থ উপার্জনও সম্ভব। তাহলে অপেক্ষা কিসের, এখনই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
6: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
5: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
6: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
7: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: মানসিক শান্তি। সমীক্ষা কি বলছে, সত্যি কি আপনি এটার পক্ষে নাকি বিপক্ষে? আমরা ভাবি বাড়িতে বসে কাজ করছে, মহানন্দে কাজ করছে, অফিসে আসতে হচ্ছে না, কিন্তু কতটা তাতে অশান্তি বাড়ে সেটা ভাবতেই পারবেন, এবং কতটা ওয়ার্কলোড নিতে হয় ভাবতেই পারবেন না। কি বলছে সমীক্ষা জানাবে আর পিছিয়ে কথা। বাঁচাতেই হবে সুন্দরবনকে, আর তার জন্য কি করতে হবে, হাজার হাজার ম্যানগ্রোভ রোপণ করতে হবে। কারা করছে, কারা এই উদ্যোগ নিয়েছে জানাবে আর পিছিয়ে কথা। জানেন কি, মধুচন্দ্রিমায় শ্বশুর শাশুড়ি ননদ দেওরদের ভিড় রেগে গিয়ে ডিভোর্সের পথে নববধূ, কোথায় কোথায় এমন কাণ্ড ঘটেছে আর পি শেয়ার করবে সেই কথাও। ওকে ওকে, দোস্তদের দিলেন খাবার, মেয়ের জন্মদিন পালন শিক্ষকের, ভাবুন একবার, দোস্তদের খাবার দিয়ে মেয়ের জন্মদিন সেলিব্রেট করছেন, এলাকায় সবুজায়নের জন্য দান করলেন দুই প্রবীণ। এগুলি থাকছে আজকের ভালো খবরে। শুধুমাত্র তাই নয়, হনহনিয়ে নয়, ধ্যানমগ্ন হাঁটা বিশ্বজুড়ে ঝড় তুলেছে, আহা, একটা অন্যরকম হাঁটা। কি আপনি কি সেই হাঁটাহাঁটিটা করবেন নাকি? আর তাতেই কিন্তু থাকবে আপনার শরীর ফিট এবং ফাটাফাটি। সব খবর টাটকা থাকা যায় শুনতে, মজা খবরে খবর নিয়ে আর কি রয়েছে নমস্কার কলকাতায়। আর এই মুহূর্তে কোন গান ওয়েট করছে? ওকে ওকে ওকে ওকে ওকে, এই মুহূর্তে কিন্তু গান মিলন্তের রিকোয়েস্ট। কে রয়েছে শিটংয়ে, কে রয়েছে আমাদের বন্ধু রয়েছে সৌভিক, আর তার গানের রিকোয়েস্ট কি, যেহেতু সিটিং রয়েছে পাহাড় পাহাড় গান শুনতে ইচ্ছে করছে। হ্যাঁ, সৌভিকের সেই রিকোয়েস্ট কিন্তু এই মুহূর্তে রাখছে আর পি নমস্কার কলকাতায়।
1: গান মিলান্তি, গান মিলান্তি,
0: আই লাভ ইউ, না না না, আই লাভ ইউ মুভি থেকে এই গানটা শুনেছে আর পি নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল, হালচাল
3: হাল কতটা বেহাল নাকি আপনি না যে হাল, ও বাপরে বাপ, ঘাম তো শুকোচ্ছে না, চ্যাট চ্যাটে টেম্পারেচার কম কিন্তু ফিলিংটা রয়েছে একেবারে সে 15 করে, 50 ডিগ্রি সেন্টিগ্রেডের করে, ওরে বাপরে বাপ। হ্যাঁ তেমনটাই কিন্তু অবস্থা লোকাল ফোরকাস্টে কি বলা হয়েছে, মানে কলকাতার লোকাল ফোরকাস্টে কি বলেছে আলিপুর ওয়েদার অফিস। আজ বলা হয়েছে ওই যে ক্লাউডি স্কাই, মেঘলা আকাশ থাকবে এবং সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো জায়গায়। ম্যাক্সিমাম টেম্পারেচার কত থাকতে পারে, আজকে থাকতে পারে 34 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, আর মিনিমাম টেম্পারেচার কত থাকতে পারে
4: 27 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে।
3: গতকাল টেম্পারেচার কত ছিল, ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 35.1 ডিগ্রি সেন্টিগ্রেড -0.2, মিনিমাম টেম্পারেচার ছিল 29.6 ডিগ্রি সেন্টিগ্রেড +2.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ম্যাক্সিমাম হিউমিডিটি 92%, মিনিমাম হিউমিডিটি 66%, বৃষ্টি
4: তোমার দেখা নাই
3: সেই উত্তরবঙ্গে দেখা দিয়েছে বৃষ্টি, সেই বৃষ্টি নিয়ে কিন্তু আজ থাকবে নানা রকম মানে পসিবিলিটিস।
4: জানেন কি, মানে এইসব খবরাখবর দিতে মাঝে মধ্যে মনে পড়ে যাচ্ছে কিন্তু এলনিনো
3: যতটা বৃষ্টি হওয়ার কথা ততটা নাকি বৃষ্টি হবে না। এলনিনো ব্যাপারটা একটু সার্চ করুন না, অত কথা বলতে গেলে তো আপনি গানই শোনা হবে না, রাইট? ওকে, এলনিনো নিয়ে
4: হন হনিয়ে
3: কোনো না কোনো দিন নমস্কার কলকাতায় আসবে আরফি, এলনিনো সম্পর্কে আপনাকে সাবধানতা কোন কোন দিকে আপনি অবলম্বন করবেন সেইগুলো বিষয়ে একটু ছোট ছোট করে টিপস দেবে। কিন্তু আজ এই মুহূর্তে কিন্তু রয়েছে কোন ফ্ল্যাশব্যাক সং এই মুহূর্তে
1: FM রেনবোতে, রেনবো ফ্ল্যাশব্যাক সং,
3: কাহো না প্যার হ্যায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ভারতের ইতিহাস যদি আমরা একটুখানি দেখি তাহলে কিন্তু দেখতে পাবো 1890-তে, হ্যাঁ 1890 সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব এবং সমাজ সেবক বাবা আমতে, মুরলীধর দেবীদাস আমতে, যার পুরো নাম, সেই তার জন্ম হয়েছিল আজকের দিনে 10th June 1922। প্রখ্যাত হিন্দি সাহিত্যিক এবং জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত বৃন্দাবন লাল বর্মার সাহিত্যকর্ম এই সময় কিন্তু বিশেষভাবে আলোচনায় আসে সাহিত্য ইতিহাসে। কিন্তু এই বৃন্দাবন লাল বর্মা, হ্যাঁ এই নামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1964-এর কথা যদি আমরা বলি তাহলে বলতেই হয় জওহরলাল নেহরুর মৃত্যুর পর রাজনৈতিক রদবদলের সময়ে লাল বাহাদুর শাস্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার পথে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা করেছিলেন আজকের দিনে। বিশ্ব ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো 1940-এ ইতালি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে যুদ্ধে যোগ দিয়েছিল। শুধুমাত্র তাই নয়, 1946-এ ইতালিতে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্র, হ্যাঁ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ফলাফল ঘোষণা করা হয় আর কি। 2003-এ নাসার স্পিরিট মঙ্গল অভিযান উৎক্ষেপণের প্রস্তুতির শেষ ধাপ সম্পন্ন হয়। এবং আরও একটা বিষয় বলতেই হয় যে ওই যে বাবা আমতে, তার অবদান, তার কোন বিষয়ে অবদানের কথা বলতে হয় আজকের দিনে, কুষ্ঠরোগীদের সেবায় অসামান্য অবদান রেখেছিলেন ম্যাগসেসে এবং গান্ধী শান্তি পুরস্কারে সম্মানিত এই সমাজকর্মী বাবা আমতে, আজ তার জন্মদিন। এই ছিল আজকের দিনের ডায়েরি। আর এই মুহূর্তে কোন গান আপনার জন্য ওয়েট করছে? রাজ বর্মন এবং প্রস্মিতার কণ্ঠে গুগলি, এই মুভির গান টিনটিন।

0: সারাদিন আমি জিন
1: যদি হষ্ট টিন টিন আমি হব কটোষ যদি হসালা দিন আমি জিন
0: যদি হষ্ট টিন টিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: কয়েকদিন ধরে যা চলছে না, চলছে না, চলছে না, চলবে না, চলছে না, চলবে না।
4: কাকে কাকে এইসব কথা বলবো? কেন সূর্যদেবকে? ও সূর্যদা, তুমি কী করছো গো? এত চোখ রাগানি কেন? এত চোখ রাগানি কেন? আমরা নাজেহাল হচ্ছি, পুরো ভিজে না ভ্যাপসা হয়ে যাচ্ছি,
3: পুরো গন্ধ, দুর্গন্ধ
4: ছড়িয়ে দিচ্ছি এদিক ওদিক। টেম্পারেচারের পাশাপাশি কিন্তু চরম আর্দ্রতায় অস্বস্তি একেবারে চরমে পৌঁছেছে। এই অবস্থায় কিন্তু সুখবর, এবং সুখবর দিয়েছে অফিস যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে বঙ্গে,
3: এই বঙ্গে, এই বঙ্গে, পশ্চিমবঙ্গে। আপনি পশ্চিমবঙ্গ বলেন,
4: বলেন তো, বলেন কী হয়েছে? রাজ্যটাকে চেঞ্জ হয়ে যাচ্ছে নাকি? তো এই পশ্চিমবঙ্গে প্রবেশ করছে কিন্তু বর্ষা। আহা, গতকাল উত্তরবঙ্গের একাধিক জেলায় ঢুকে পড়েছে
3: দক্ষিণ পশ্চিম মৌসুমী। হুহু হুহু করে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে তারা গুটি গুটি গুটি গুটি পায়ে এগোচ্ছে।
4: সব ঠিক থাকলে, সব ঠিক থাকলে কিন্তু আগামী 4-5 দিনে গোটা রাজ্যের দখল নেবে বর্ষা। বর্ষা
3: বৃষ্টি না, ওকে বর্ষা দিয়ে গান শোনাবো
4: না, এক্ষুনি ইচ্ছে করছে না, বরং বরং বরং বরং বরং অন্য কিছু শোনাতে ইচ্ছে করছে। কিন্তু তার আগে বলতে হবে যে আগামী 2-3 দিনের মধ্যে উত্তরবঙ্গে ঢুকে পড়তে পারে বর্ষা। এটা আলিপুর ওয়েদার অফিস জানিয়েছিল 2 দিন আগে। যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের গতকাল দুপুরের বুলেটিনে বলা হয়েছে যে উত্তরের কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বেশিরভাগ অংশ এবং দার্জিলিংয়ের কিছু অংশে বর্ষাদি ইন করেছে। এর জেরে পাহাড় সংলগ্ন জেলাগুলোতে ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা জারি হয়েছে।
3: আর দক্ষিণবঙ্গ, ওহো, জাস্ট কদিনের অপেক্ষা, তারপর রিমঝিম রিমঝিম। হ্যাঁ, এমনটাই কিন্তু হবে, হতেই হবে। আর ওখানে গান মেলোতে রিকোয়েস্ট, ফাটাফাটি একটা গান, আর পি ফেভারিট সং, আপনারও ডেফিনেটলি আপনারও ভালো লাগবে। কিন্তু কে পাঠিয়েছে? ওকে মহুরা, ওকে মহুরা। কোত্থেকে পাঠিয়েছে? সাতক্ষীরা থেকে পাঠিয়েছে। আহা, দুটো নামই কি দুজন, হ্যাঁ মহুরা এবং সাতক্ষীরা, আহা কি অন্তমিল।

0: আর সেই গানের রিকোয়েস্ট এটাই,
1: গান মিলান্তি, গান মিলান্তি।
0: মানে প্যার কিয়া।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, নমস্কার কলকাতা। আরে হাঁটছি তো, হাঁটছি তো, নতুনভাবে একটা হাঁটাহাঁটি শুরু করেছি, ধ্যানমগ্ন হাঁটা। ব্যাপারটা কি, হনহনি নয়, ধ্যানমগ্ন হাঁটা। বিশ্বজুড়ে ঝড় তুলেছে, ওয়াকিং করছে। সাধারণ হাঁটা নয়, একেবারে একে বলা হচ্ছে ব্রিস্ক ওয়াকিংও নয়, কিন্তু হাঁটার এমন পদ্ধতি যাকে ধ্যানের সমতুল্য বলে মনে করা হচ্ছে। চলমান ধ্যান নামে কিন্তু এর পরিচিতি রয়েছে, সেটি হলো তাই চি ওয়াকিং। ওজন কমাতে এবং শরীর সুস্থ রাখতে চীনা মার্শাল আর্টের সুপ্রাচীন এই পদ্ধতি নিয়েই কিন্তু গোটা বিশ্বে গবেষণা চলছে। ব্যাপারটা কি, হাঁটা ভালো নাকি ধ্যান করা ভালো? হাঁটতে হাঁটতে যদি ধ্যান টেন হয়ে যায় তাহলে এর থেকে ভালো খবর আর কি আছে বলুন? হ্যাঁ, আর কি আছে? ওকে ওকে, তাই কোনো হয় নাকি ধ্যানমগ্ন হয়ে আবার হাঁটা যায় নাকি? হাঁটা মানে তো চলতে হবে, আর ধ্যান মানে একেবারে চুপচাপ বসে মনের ওপর কড়া নিয়ন্ত্রণ রাখা। দুটো বিষয় কি এক? এক নয় অবশ্যই, তবে মিলিয়ে দিলে ক্ষতি কি? এই মিলেমিশের কাজটি করছেন চীনা প্রশিক্ষকেরা। সে বহু বছর আগে চীনা মার্শাল আর্টে এক বিশেষ পদ্ধতি হলো চলমান ধ্যান, বা বলা ভালো ধ্যানমগ্ন হয়ে হাঁটা। গোটা বিশ্ব এখন সেই পদ্ধতিকেই চিনে তাই চি ওয়াকিং নামে। চীনা সেনাদের আত্মরক্ষা এবং শারীরিক প্রশিক্ষণের একটি অংশ হলো এই তাই চি। সেটা কিছু বেশ জটিল ব্যায়ামের সমষ্টি, তবে তাই চি ওয়াকিং তার চেয়ে খানিক আলাদা। এখানে ব্যায়াম করতে হয় না, শুধু হাঁটতে হয়, সেই সঙ্গে মনঃসংযোগ কিন্তু করতে হয়। রাইট, মানে মনঃসংযোগের প্রয়োজন হয়, তা কি একে বলে কি মুভিং মেডিটেশন। হ্যাঁ, মুভিং মেডিটেশন। ব্যাপারটা কি, মানে অনেক আগে এসব শুরু হয়েছিল, নিয়মকানুনটা একটুখানি বলি। তাইচির জন্য জরুরি শান্ত পরিবেশ আর হালকা পোশাক, খালি পায়ে তাইচি অভ্যাস করা ভালো। তাই চি ওয়াকিংয়ের কিছু নিয়ম আছে, সেটা কিন্তু সাধারণ হাঁটার মতো নয়। প্রথমে কী করতে হবে, না শরীর সোজা রেখে গভীরভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে। দুই হাত শরীরের দুপাশে থাকবে, কাঁধ আলগা রাখতে হবে, শরীরে কোনো প্রকার চাপ দিলে হবে না। আরামদায়ক অবস্থায় পৌঁছলে এবং মন স্থির হলে প্রথমে যে কোনো এক পা সামনে বাড়িয়ে দিতে হবে, তা করতে হবে খুব ধীর গতিতে। আর যদি ডান পা বাড়িয়ে দেন তাহলে প্রথমে ডান পায়ের গোড়ালি মাটি স্পর্শ করবে, পুরো পায়ের পাতা নয়, শরীরের ওজন হালকা করে গোড়ালির উপর দিতে হবে, তারপর সম্পূর্ণ পায়ের পাতা মাটি স্পর্শ করবে। তবে খেয়াল রাখতে হবে শরীরের সম্পূর্ণ ওজন যেন পায়ের উপর না পড়ে। স্বাভাবিকভাবে হাঁটার সময়ে দুই পায়ের উপরেই কিন্তু শরীরের পুরো ভর দেওয়া দরকার, কিন্তু তাই চি আলাদা। যে পা এগিয়ে দিচ্ছেন সেই পায়ের উপর কিন্তু হালকা করে আপনাকে কিন্তু অবশ্যই কি করতে হবে, যে পা এগিয়ে দিচ্ছেন সেই পায়ের উপর ভর দেওয়া যাবে না। এরপর সেই ভঙ্গিমায় কিছুক্ষণ থেকে আবার একইভাবে বাঁ পা বাড়িয়ে দিতে হবে, প্রথমে গোড়ালি মাটি স্পর্শ করবে, তারপর পায়ের পাতা। গবেষকরা বলছেন ধীর গতিতে এক পা করে হাঁটতে হবে। এক্ষেত্রে শরীরের ভর যেহেতু পায়ের উপর সবটা পড়ছে না, তাই সেই ভর অভিকর্ষজ বলের ক্রিয়ায় উপরের দিকে ঠেলে উঠবে। আর এই পদ্ধতিতেই কিন্তু শরীরের সমস্ত কলকব্জা নাকি একেবারে ঠিকঠাক হয়ে যাবে। আর একটা কথা বলুন তো, এই যে এত কথা বললাম, আপনার কি এতগুলো নিয়ম মেনে এই যে তাই চি ওয়াকিং এটা করতে ইচ্ছে করছে, নাকি ভারতের যে মেডিটেশন রয়েছে একেবারে বসে ধীর স্থির হয়ে সেই মেডিটেশন করেই ভালো? কী ভাবছেন আপনি, ছোট করে পুঁচকে করে লিখে পাঠান যে কোনটা ভালো, এই তাই চি ওয়াকিং ভালো নাকি আমাদের প্রথাগত সেই ঋষিমণিদের যুগ থেকে চলে আসা যে ধ্যান, সেই ধ্যানের বিষয়টা ভালো, কোনটায় আপনি স্বস্তি পান, শান্তি পান? আর সত্যি যদি প্রতিদিন আপনি ধ্যান করেন সেটাও কিন্তু উল্লেখ করতে ভুলবেন না, ওটা বিশেষ বিশেষ দ্রষ্টব্য হিসেবে আপনি লিখে দেবেন কিন্তু। আর কি শেয়ার করবে আপনার মনের কথা, কারণ সবই তো যোগ দিবস গেছে, অতএব যোগাযোগ একটুখানি বাড়বে আপনাদের সঙ্গে, আমাদের মনটা শান্ত হবে, আমাদের এই এত কঠিন পরিস্থিতির মধ্যেও কিন্তু শান্ত থাকতে হবে, সুন্দর থাকতে হবে, আমাদের মনের সৌন্দর্য, শারীরিক সৌন্দর্য সব কিছুর একেবারে ষোলো আনে আটেও আনা বিকাশ করতে হবে। আর সেই কারণেই তাই চি ওয়াকিং করবেন নাকি আমাদের প্রথাগত মেডিটেশন কোনটা, কোনটায় আপনি অভ্যস্ত হবেন, লিখে পারেন ছোট করে পুঁচকে করে 9903653992। আর এই মুহূর্তে কিন্তু পারবো না আমি ছাড়তে তোকে, না এমনটা বলবো না, বরং আজ ইচ্ছে সব হাকি, ইচ্ছে সব হচ্ছে হারাবার। একেবারে নতুন মুভির গান, সেই নতুন মুভির এই গানটা কিন্তু আরবি শুনিয়ে দেবে। কিন্তু তার আগে ওই যে আরও একবার বলা যে তাই চি ওয়াকিং সেটা আপনি করবেন নাকি সেই ঋষি মুনির যুগের যে মেডিটেশন সেটা আপনি করবেন, কোনটার দিকে আপনার পাল্লা ভারী সেটাই ছোট্ট করে পুঁচকে করে লিখে পাঠিয়ে দিন 9903653992। হ্যাঁ, সেই কাজটা করতে হবে। আর আর পি আপনাদের পাঠানো এই মেডিটেশন নাকি মেডিটেশন ভার্সেস তাই চি ওয়াকিং এই নিয়ে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ চাই, যুদ্ধ করে বাঁচতে চাই না, যুদ্ধ নয় বরং মেডিটেশন করে বাঁচতে চাই, কিংবা তাই চি ওয়াকিং করে বাঁচতে চাই, ধ্যান সেটা আমাদের লাইফে ভীষণ রকম জরুরি, এমনটাই বলতে চাইছি আর পি।
1: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। অন্যদিকে 2014 সালের 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভারতের আবহাওয়া দপ্তর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু ও লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। এছাড়াও কোঙ্কন, গোয়া ও ওড়িশার কিছু অঞ্চলে দিনের বেলায় গরম ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক উত্তরপ্রদেশের সীতাপুরে পূর্বতন ক্যান্টনমেন্ট অঞ্চলে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সহ 250 মেগাওয়াট সৌর বিদ্যুতের একটি প্রকল্প গড়ে তোলার অনুমোদন দিয়েছে। প্রায় 850 একর খালি জমিতে এই প্রকল্পটি গড়ে উঠবে। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির 2 পাইলটকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণে কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, ঘটিদা তোকে গুড মর্নিং, ঘটিদার ছেলে তোকেও কিন্তু গুড মর্নিং, গুড মর্নিং আরপির পক্ষ থেকে। ঘটিদার ছেলে সে সারাক্ষণ মোবাইল নিয়ে খুট খুট খুট খুট খুট খুট খুট খুট করে। ঘটিদার বউ একদিন জিজ্ঞেস করলেন,
3: এই পুটুস গুটুস,
2: ঘটির ছেলে পুটি, হ্যাঁ সারাদিন মোবাইল নিয়ে থাকিস কেন রে? তখন ঘটিদার ছেলে বলছে, মা আমি না সারাদিন মোবাইল নিয়ে পড়াশুনো করি। মা বললেন, মোবাইলে পড়াশোনা করিস? হ্যাঁ ঘটিদার ছেলে তো তার উত্তরটা ছিল, হ্যাঁ মা, পৃথিবীর কোটি কোটি কোটি কোটি কোটি কোটি মানুষ কি করছে সেই বিষয়ে আমি কিন্তু সেই বিষয়ে আমি গবেষণা করি মা, সেই জন্যই মোবাইলটা ঘাঁটি। এই হচ্ছে ঘটিদার ছেলে। কিন্তু ঘটিতে যখন এই এই গরমকালে এই যে বলেছিলাম না, আ চলে গেছে একেবারে, কোথায় কোথায় চলে গেছে, কেন দার্জিলিং যাবে বলে বেরিয়ে পড়েছিল, তো অলরেডি পৌঁছে গেছে। আর পৌঁছে গিয়ে সেখানে সেখানে একটা রেস্টুরেন্টে উঠেছে। ঘটিদার জিজ্ঞেস করছে রীতিমতো করে, বইটাকে যে বসছে, আচ্ছা ভাই এক গ্লাস গরম জল হবে? তো এ তো বলছি যে হ্যাঁ গরম জল, তা এই গরমকালে গরম জল মানে ঠান্ডা জলই তো সবাই চায়। ঘটিদা বললো, না না না আমার গরম জল চাই, শুধু গরম জল নেবেন, অন্য কিছু নয়, না না না আমি শুধুই গরম জল চাইছি, আসলে বাড়ি থেকে টি ব্যাগ এনেছি তো তো এটার জল এনে দিল। ঘটিদা আবার সঙ্গে সঙ্গে অর্ডার করছে, আরে ভাই এক গ্লাস গরম জল দিলে কি হবে, হ্যাঁ আরেক গ্লাস গরম জল দাও আর দুটো দুটো কাপ দাও। তো ওইটা জিজ্ঞেস, কেন কাপ কি হবে? তখন বলল, আরে আমার স্ত্রীও তো চা খাবে নাকি, হ্যাঁ কি ভাবছো তুমি? কোচ খাতি, কোচ মিঠি, সঙ্গে আরতি, আর এগুলো কিন্তু সব চুপি চুপি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। একটা না কি স্ক্রিনের সামনে একটু বসে দেখেন, দিন শেষে চোখ লাল, জ্বালা ভাব, কীভাবে বাঁচবেন ডিজিটাল আইস ট্রেনের থেকে? হ্যাঁ, সেটা কিন্তু বলছে আরপি। আজ আজ আজ নমস্কার কলকাতায় ব্লু লাইট ফিল্টার অন না থাকলে, ব্লু লাইট ফিল্টার অন না থাকলে স্ক্রিনের আলো দীর্ঘ সময় ধরে পড়লে চোখের ক্ষতি হতে পারে। এছাড়া ঘরের আলো যদি স্ক্রিনের আলোর চাইতে কম হয় তাহলেও কিন্তু চাপ পড়ে কার ওপর? অবশ্যই চোখের ওপর, আপনার মনের ওপর। ভাবছেন সারাদিনের ক্লান্তি থেকেই হচ্ছে হয়তো এমনটা, মানে দিনের শেষে যখন চোখটা জ্বালা জ্বালা করছে, খুব সম্ভবত ডিজিটাল আই স্ট্রেনের শিকার হয়েছেন আপনি। হ্যাঁ, সেটা ভাবতে খুব একটা কিন্তু সময় লাগে না। তাহলে কী হবে না, দীর্ঘ সময় এয়ার কন্ডিশনের হাওয়ায় থাকলে তার চোখ কিন্তু আরও একেবারে শুকনো, খটখটি করে তোলে। ধুলে এবং দূষণ চোখে জ্বালা বাড়িয়ে দিতে পারে, শরীরে জলের ঘাটতি হতে পারে। প্রতিটি ঘটনায় কিন্তু একে অন্যের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে যুক্ত। এয়ার কন্ডিশনের হাওয়ায় থাকলে জল খাওয়ার চাহিদা তৈরি হয় না, অথচ শরীর শুকিয়ে একদম কট হয়ে থাকে, চোখের উপরেও কিন্তু এর প্রভাব পড়ে। আর স্ক্রিনের যে ব্লু লাইট ফিল্টার অন না থাকলে স্ক্রিনের আলো দীর্ঘ সময় ধরে পড়লে চোখের ক্ষতি কিন্তু হয়। তাহলে আমাদের কোন রুলস ফলো করতে হবে 20-20-20? এই রুলস কিন্তু আমাদের ফলো করতে হবে, প্রতি 20 মিনিট পর 20 ফুট দূরের কোনো কিছুর দিকে 20 সেকেন্ডস তাকিয়ে থাকুন।
4: তাহলে হলো না 20-20-20? আরে ভাই, বিশে বিশে বিষক কয় বলি তো আমরা, ওই বাংলা থেকেই বোধ হয় এসছে, মানে বিশে বিশে বিষক কয়। দেখুন 3 বার 20 আছে, এখানেও দেখুন সেই 20-20-20। তাহলে কী করবেন, 20 মিনিট আপনি কাজ করবেন, তারপর আপনি কী করবেন, 20 ফুট দূরের মোটামুটি একটা মেপে নিন না, আন্দাজ তো আছে নাকি, সেই 20 ফুট দূরের কোনো কিছুর দিকে, বিশেষ করে গাছ যদি হয় তাহলে সবচেয়ে সুবিধে, সবুজে সবুজ। ওই অন্যের বাড়ির বৌদির দিকে তাকাবেন না কিন্তু, 20 সেকেন্ডস তাকালে কিন্তু চোখ গেলে দেবো কিন্তু তাকালে,
3: এমনটা হতে পারে, প্লিজ তেমনটা করবেন না, বরং গাছের দিকে তাকান, অন্তত গাছের দিকে তাকানোর ভান করুন, তারপর 20 সেকেন্ডস তাকিয়ে থাকুন। আর কি, কাজের সময় সচেতনভাবে চোখে

0: পলক ফেলতে চেষ্টা করুন। জল তেষ্টা না পেলেও কিন্তু খানিক সময় পর অবশ্যই সচেতনভাবে জল পান করুন। স্ক্রিনের ব্লু লাইট ফিল্টার সেটা অন রাখুন, ঘরের আলোর সঙ্গে তার সামঞ্জস্য থাকছে কিনা খেয়াল রাখুন সেদিকেও। স্ক্রিনের থেকে সঠিক দূরত্ব বজায় রাখুন, অতিরিক্ত কাজ বা দূরে বসলে চোখের ওপরে আপনার স্ট্রেংথ কিন্তু বাড়বেই বাড়বে। কি তাহলে এগুলো এগুলো মানবেন তো না? আর কিন্তু চোখের সমস্যা বাড়াবাড়ি হয়ে যাবে, না বাড়াবাড়ি নয়, বরং একেবারে আয়ত্তের মধ্যে থাকুক। আর পিও কিন্তু ঘন্টার পর ঘন্টা বসে, কিন্তু তাতেও কিন্তু অনেকটা হেলদি রাখতে পেরেছে এই চোখকে। 20-20-20 এই রুলস মেনে তাহলে হয়ে যাক। এত যখন ভালো একটা কথা হলো
1: এই সময়, ইচ্ছে করছে তো
0: কি ইচ্ছে করছে না, ছাড়তে ইচ্ছে করছে না, পারবো না তোমাকে আমি ছাড়তে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে রয়েছে আর পি কলকাতায়। না, নমস্কার কলকাতায় রয়েছে আরও একবার নমস্কার, কিন্তু এই মুহূর্তে, এই মুহূর্তে, এই মুহূর্তে কোন কথা, কোন কথা রয়েছে, আপনাদের পাঠানো কথা রয়েছে 9903652992 যেগুলো আপনারা পাঠিয়েছেন টুটি পই পই চুঁই চুঁই করে, রাইট? এই মুহূর্তে কার মেসেজ, উৎপল উঠে পল কি লিখেছে, ইন্ডিয়ান মেডিটেশন যখন আছে তখন তাইচি ওয়াকিং করে কি হবে, তাই কি না বলো? আমি কিন্তু মেডিটেশন করি না ঠিকই, কিন্তু কিন্তু ফ্রি হ্যান্ড জগিং ওয়াক করি, শরীর ফিট এবং ফাইন, অ্যান্ড ফাইন, না না ফাইন দিতে হবে না শরীরের জন্য, বরং ফাইন রয়েছে। উৎপল এমনটা লিখে পাঠিয়েছে বেহালা থেকে, ওয়াও থ্যাংক ইউ। তার মানে ইন্ডিয়ানের দিকেই কিন্তু আমাদের বন্ধু রয়েছে। আহা, আরে ভাই যাও না, যাও না, উৎপলের মেসেজটা, আহা, উৎপলের মেসেজ পেরিয়ে আমরা কোন মেসেজ এই মুহূর্তে পড়তে পারি সেটাই চেষ্টা করছে আর পি। গুড মর্নিং আর পি দাদা ভাই, ভাইজি না তাইচি ওয়াকিং বা যোগব্যায়াম, যার যেটা শ্যুট করবে তার সেটাই কিন্তু করা ভালো। রাইট রাইট রাইট, আমার মনে হয়, অন্তত আমার মনে হয়, যেমন আমি যোগ ব্যায়ামে অভ্যস্ত তাই যোগ ব্যায়ামটাই কি আমি পছন্দ করি, যোগ ব্যায়াম নিয়ে থাকতে চাই। দীপক এমনটা লিখে পাঠিয়েছে বেলপুকুর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে, ওকে তাইচি। আরে ভাই, ভাইচি, ভাইটি তুমি বিদায় হও, অন্তত আমাদের দীপকের কথা তেমনি। শুভ সকাল দাদা ভাই, শান্ত হয়ে বসেই ধ্যান করা উচিত, ওইসব দৌড়ো দৌড়ি করে লাভ নেই, লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু শর্মিষ্ঠা, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, এবং গান বিলন্তির ধূমকেতু ছবি থেকে, আহা, গানে গানে গানটা শুনিয়ে দিও, ওকে গানে গানে কানে কানে তোমার পৌঁছে দেবো, এই গানে গানে গানটা ডেফিনেটলি পৌঁছে দেবে আর পি। এ মুহূর্তে কার মেসেজ, সুভাষের মেসেজ উত্তর বাল থেকে, গুড মর্নিং আর পি আর পি আর পি, তাইচি ওয়াকিং শিখে, তাইচি ওয়াকিং শিখে নিয়ে ধ্যান চর্চায় মন দিতে চাই, এর ফলে ধ্যান হবে আবার হাঁটতে হাঁটতে সব কিছু দেখাও হবে, কি বলো কি বলো কি বলো? তাহলে ওটাই বল্ল হরি, হরি বল, না না সরি না, এটা না, মানে তাইচি ওয়াকিংকে আমরা বাদ দিচ্ছি না, বল্ল হরি বলছি না, বরং সুভাষের মতো আমরা অ্যাকসেপ্ট করছি নতুন কিছুকে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ, দমদম ক্যান্টনমেন্ট থেকে পাঠিয়েছে আমাদের বন্ধু কে সোমনাথ, ভেরি নাইস টপিক, আমি আমি মুনি ঋষিদের পদাঙ্ক, উফু কি কঠিন নয়, কি সহজ একটা শব্দ ব্যবহার করেছে, পদাঙ্ক ফলো করতে চাই, তবে এখন টাকার ধ্যান করি, টাকা টাকাই টাকা টাকাই টক টকাই কিংবা টাকা টাকি, টাক পড়লে তবেই টাকা হবে, আগে টাক ফেলে দাও মাথায় তারপর দেখবি টঙ্কা আসছে, টং টং টং টং টং টং টং টং, এমনটি কিন্তু হতেই পারে। এই মুহূর্তে কোন গান, এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু কোন গান, জয়তী এই মুহূর্তে রয়েছেন, সাইয়া সাইয়া

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
4: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
3: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফাত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
6: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
5: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
6: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
7: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
8: FM রেইনবোতে রেইনবো নিউ টিউন,
9: রেইনবো নিউ টিউন,
8: রেইনবো নিউ টিউন।
10: শিল্পা রাও এর গানটা জাস্ট ফাটাফাটি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন গান না, কোন গান নাই, বরং আপনার কানটা রাখুন খুলে, কোন খবর আপনার জন্য, আপনার জন্য ওয়েট করছে, আর কোন টপিকে আপনি আজ চুঁচুঁই করে মেসেজ পাঠাবেন সেটা আরও একবার কিন্তু মনে করিয়ে দিচ্ছে আরপি। হন হনিয়ে নয়, ধ্যানমগ্ন হাঁটা, যেটাকে সারা বিশ্ব বলছে তাই জি ওয়াকিং। আপনি কোনটা করবেন, ওই হাঁটতে হাঁটতে ধ্যান করবেন নাকি বসে বসে ধ্যান করবেন, যেটা আমাদের সেই মুনি ঋষিদের যুগ থেকে চলে আসছে? সেই ধ্যানে কি নিমগ্ন থাকবেন, নিজের মনকে শান্ত রাখবেন, সব কাজ একবারে প্ল্যানিং অনুযায়ী করবেন, কি করবেন, আপনি কোন দলে আপনি রয়েছেন, না কোন দলে নয় বরং কোন দলে আপনি রয়েছেন সেটাই লিখে পাঠান 9903653992। ওকে ওকে, আর এই মুহূর্তে একটা ভালো খবর। কোন খবর ওয়েট করছে আপনার জন্য না, এলাকায় সবুজায়ন করেছেন তারা, কারা তারা? আবার কিন্তু দুই প্রবীণ, আরে এটা তো করেই থাকে আপনি বলবেন, কিন্তু তা নয়, আসলে এলাকায় সবুজায়নের জন্য, একটু গ্রেনি গ্রেনি করে তোলার জন্য কিন্তু জমি দান করেছেন দুই প্রবীণ, এটাই হচ্ছে বড় কথা। নির্বিচারে আমরা যেখানে গাছ কেটে চলেছি, বড় বড় বিল্ডিং তৈরি করেছিলি, সেখানে কিন্তু এলাকায় পরিবেশ বাঁচাতে দুটি খণ্ডবন তৈরির জন্য জমি দিয়েছেন মন্তেশ্বরের শুশুনিয়ার বাউই গ্রামের দুই বাসিন্দা। হ্যাঁ, এটাই কিন্তু খবর। কমল খা এবং কি বুলগানি পাঠক, কমল খা এবং বুলগানি পাঠক, এই দুই প্রবীণ তারা কিন্তু যথাক্রমে কত কাঠা দিয়েছেন বলুন তো, একজন দিয়েছেন 7 কাঠা আর একজন দিয়েছেন 4 কাঠা জমি দান করেছেন। বিশ্ব পরিবেশ দিবসে মন্তেশ্বরের এই কাণ্ড কিন্তু ঘটিয়েছেন তারা, যেখানে দুটি সূচনা হয়েছে কিভাবে না, একটিতে 70টি এবং অন্যটিতে 35টি গাছ লাগানো হয়েছে। পেশায় বিদ্যুৎ দপ্তরের ঠিকাকর্মী, মন্তেশ্বরের শুশুনিয়ার বাউই গ্রামের 42 বছরের শোভন রায়ের গাছ প্রেমে সবুজ হয়ে উঠেছে গ্রাম, ছোট থেকে গাছের নেশা। শোভনের বাড়ির চারপাশে ছাদ এবং বাগানেও আছে নানা ধরনের গাছ, সেই নেশা অন্য মাত্রা পায় গাছ গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে। শোভনের উদ্যোগে যোগ দিয়েছেন গ্রামের বেশ কিছু মানুষ, কেউ আর্থিক সাহায্য করেছেন, কেউ বা গাছ লাগানোয় হাত লাগাচ্ছেন, কেউ যুক্ত হয়েছেন গাছের পরিচর্যায়। মূলত এই শোভনদের প্রস্তাবেই খণ্ডবন তৈরির জন্য জমি দিতে এক কথা রাজি হয়ে যান গ্রামের দুই প্রবীণ। শোভন এবং তার সহযোগী সনদ্দা, অশোক বসু ফ্রেরা বাজার থেকে কিনে আনেন শিশু সোনাঝুরি এবং সেগুন গাছ, সেই গাছ বসানো হয়েছে দুটি খণ্ডবনে। আর তারপর যা হয়, মানুষের অনেক অনেক উচ্ছ্বাস দেখতে পেয়েছেন আশেপাশের মানুষজন, যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে কিন্তু এই ঘটনায় অনেকটা খুশি। ওকে, তাহলে না বাউন্ডলে ঘুরি নয়, বরং ঠিকঠাকভাবে চিন্তাভাবনা করলে আমরা পরিবেশকে যেমন বাঁচাতে পারবো, ঠিক তেমনিভাবে মনের মধ্যে যে ইচ্ছেগুলো, সেই ইচ্ছেগুলোকেও কিন্তু আমরা পূরণ করতে পারবো। ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার পাশাপাশি ইচ্ছে পূরণের পালা। এই মুহূর্তে অরিজিৎ এবং মোনালির কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রঙ দে রঙ দে রঙ দে বসন্তি, হ্যাঁ সেই মুভির গান কিন্তু শুনতে চাইছে আমাদের বন্ধু রিয়া। হ্যাঁ রিয়া কোথেকে পাঠিয়েছে? মতুগ্রাম থেকে রিকোয়েস্ট পাঠিয়েছে। কোন গানের রিকোয়েস্ট? ওই যে বললাম লুকা ছুপে বহুত হয়ে, সেই গান এই মুহূর্তে শুধুমাত্র এফএম রেইনবো।
1: গান মিলান্তি, গান মিলান্তি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: ধুমধাম করে

হ্যাঁ, ধুমধাম করে কিন্তু একেবারে উৎসব পালন করেছেন। কার কার উৎসব, কিসের উৎসব না, একেবারে জন্মদিনের উৎসব পালন করেছেন ধুমধাম করে, আত্মীয় পরিজনদের নিয়ে মেয়ের জন্মদিন পালন করতে পারতেন, কিন্তু তা না করে সেই টাকা বাঁচিয়ে এলাকার বেশ কিছু দোস্তের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। কোথাকার মানুষ নাদান ঘাটের উত্তর শ্রীরামপুরের বাসিন্দা শিক্ষক পার্থদে, তার কথা এইসব মানুষের আশীর্বাদ, তার ভালোবাসা বা তাদের ভালোবাসা মেয়ের জন্মদিনে সবচেয়ে সবচেয়ে কিন্তু বড় প্রাপ্তি। এবার 14 বছরের জন্মদিন ছিল মেয়ে ভাস্বতীর, আর অন্য বছরে এই দিনটি পালিত হতো আত্মীয়দের নিয়ে উৎসব পালনের মাধ্যমে, কিন্তু এবার তিনি এলাকার কিছু দুস্থ মানুষকে আমন্ত্রণ জানান তার বাড়িতে আসতে, মেয়েকে পাশে বসিয়ে তাদের হাতে তুলে দেন কয়েকদিনের খাদ্য সামগ্রী। পার্থবাবু বলেন যে মেয়ের জন্মদিন অন্যভাবে পালন করা যেতেই পারত, কিন্তু এলাকার দুস্থ মানুষগুলোর একটু একটু মুখে যদি হাসি ফোটানো যায়, কারণ তারা কষ্টে রয়েছেন, তাদের হাতে কয়েকদিনের খাদ্য সামগ্রী তুলে দিলে ওদের কিছুটা হলেও সুরাহ হবে, সেই ভাবনা থেকে কিন্তু এই সিদ্ধান্ত। কি আপনি কি এগিয়ে আসবেন নাকি, আপনি কি এরকম ভাবনা ভাববেন নাকি, একটু অন্যদের মুখে, সমাজে যারা অবহেলিত নিপীড়িত নির্যাতিত বলবো না বরং দরিদ্র শ্রেণীর, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য, তাদের কাছ থেকে একটু আশীর্বাদ পাওয়ার জন্য একটু অন্য ভাবনা কি আপনি ভাববেন? ডেফিনেটলি আপনি, আমরা আমরা যারা সচেতন, অনেক বেশি সচেতন মানুষ, তারা কিন্তু অবশ্যই অবশ্যই ভাববো। আর সেই ভাবনা থেকে কিন্তু কোন গান কোন গান কোন গান এই মুহূর্তে আপনার জন্য রয়েছে। ওকে ওকে ওকে ওকে, আ হা হা, ভালো লাগে তোমাকে অরিজিৎ এবং অন্বেষা, আপনার গানই শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে দু

মেসেজ আর তারপরকেই তো বাউন্ডুলে ঘুরে, আর সেই গান শুনতে শুনতে আমরা চলে যাবো নমস্কার কলকাতার তৃতীয় ঘন্টায়। লালমোহন কোথেকে পারিছে? জালাল সি বউবাজার থেকে পারিছে। আমার মনে হয় আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিদের দেখানো শেখানো সেই ধ্যান আর মুখে ওং শব্দ, এটাই আমাদের পছন্দ হওয়া উচিত। আর গান মেলানির জন্য কিন্তু, হ্যাঁ গান মেলানির জন্য তার রিকোয়েস্ট রয়েছে, রিমঝিম রিমঝিম এই গানে রিকোয়েস্ট করেছে। এখনও রিমঝিম আসেনি, বস সবে উত্তরবঙ্গে শুরু হয়েছে, এখানে আসুক তারপর দেখবে বর্ষার গান একবার বড়িয়ে তুলবে আর পে। ওকে, এই মুহূর্তে কার মেসেজ? রজত কোথেকে পারিছে? বানপুর নদিয়া থেকে পারিছে। গুড মর্নিং দাদা, আমি শরীর ভালো রাখার জন্য হাঁটা চলা করব, তারপর ধ্যান। আগে শরীরটা একটু নাড়াচাড়া করা উচিত। কেন কেন কেন কেন কেন? তারপর ধ্যান। ওকে, ধ্যান ধ্যান ধ্যান ধ্যান ধ্যান। হায় হায় হায় হায়, আমি কি? আমি পিঙ্কি। পিঙ্কি, তোমাকে জানি, তুমি জানা ফ্রম বারুইপুর থেকে। কি লিখেছে? হায়, আমি হয়তো যোগব্যায়াম করতে পারি না, কিন্তু সারাদিন যা হাঁটি না তাতেই আমার সব কিছু হয়ে যায়, গ্যাস চলে গিয়ে আমি সুস্থ হয়ে থাকি। আমি যেভাবে আগেও টাচি ওয়াকে যদি মানে কি বলে যোগ ব্যায়াম দিতে পারিনি, মানে এটা গুলিয়ে গেছে আর কি, কারণ আমি একটা ব্যস্ত মানুষ। অনেকদিন পরে তোমার শুনছি, খুব ভালো লাগছে। গান মিলন্তিতে একটা অনুরোধ রাখলাম, হায় রাম রঙ্গিলা ছবি থেকে। ওকে, থ্যাংক ইউ পিঙ্কি। পিঙ্কি পিঙ্ক পিঙ্কি না, পিঙ্কি স্লিপ মানে পিঙ্ক স্লিপ ধরাবেন না, শুকালি পিঙ্কির মনোমতো থাকুন। এবার বাউন্ডুলে ঘুরি।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশে 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পর্তুগালের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ এবং বিদেশমন্ত্রী পাওলো রাঙ্গেলকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বের আওতায় পর্তুগালের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা এবং সম্পর্ক আরও মজবুত করায় খুবই আগ্রহী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির 2 পাইলটকে উদ্ধার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, বাংলার সার্বিক উন্নয়নে বর্তমান রাজ্য সরকার অগ্রাধিকার দিচ্ছে। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজের জন্য ভারতীয় দলে একটি পরিবর্তন হয়েছে। মোহাম্মদ সিরাজের জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণ দলে এসেছেন। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
3: নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টা। আর তৃতীয় ঘন্টা বানিত একেবারে 3-1-3 গানের হ্যাট্রিক। আর সেই গানের হ্যাট্রিক কিন্তু এখন ভূত, ভূত, হ্যাঁ সবই কিন্তু ভূত মাঝে রয়েছে কিংবা শুরুতে রয়েছে। যেমন ধরা যাক, এই মুহূর্তে যদি একটা গান শুনি দে আরপি, কোন গান, কোন গান, কোন গান? ভূত বাংলা, একেবারে নতুন মুভি সেই ভূত বাংলা, না পুরনো নয়, ভূত বাংলা নতুন মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 FM
2: রেনবোতে। তিন

0: FM Rainbow তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: আমরা কিন্তু সেই ভূতের হোটেল, না না মানে ভূত ভূত ভূত ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: আবার সে ভূত ভূত ভূত না, ভয় পাওয়ার কিছু নেই, বরং জিজ্ঞাসা করা, হ্যাঁ তুমি কে?

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হাই কলকাতা, হাই কলকাতা, হাই হাই হাই। এ কী হলো, এ কী হলো? আরে ভাই, হানিমুনে গিয়েছিল, হানিমুনে গিয়েছিল নতুন বর্ব, কিন্তু তার সঙ্গে অতজনে যাওয়ার কী দরকার ছিল? আর সেই নিয়ে পুরো একেবারে পুরো জল ঘোলা নয়, পুরো গঙ্গা ঘোলা হয়ে গেছে। হ্যাঁ, সেই খবর কিন্তু এই মুহূর্তে আপনার কানে। সাবধান, সেই জন্য তো সাবধান থাকতে হবে আমাদের। বারবার বারবার কাউন্সেলিংয়ের পরও কিন্তু জট কাটেনি, এখন কেবল একটাই রাস্তা খোলা, ডিভোর্স, বিচ্ছেদ, বিচ্ছেদ চাই, এছাড়া কোনো উপায় নেই। ব্যাপারটা কী হয়েছিল? ফর গড সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। জন জন জন, মানে জনজানাজন নয়, ডানডানাডন নয়, বরং ধনধানাধন নয়, বরং ফর গড সেক, হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ।

0: জন ডানের বিখ্যাত দ্য ক্যানোনাইজেশন কবিতার এই পঙ্ক্তি নিবিড়ি প্রেমের যে মগ্নতার কথা বলে, মধুচন্দ্রিমায় গেলে সেটাই যে কোনো যুগলের কাছে কিন্তু আহা সবচেয়ে বড় চাওয়া। আর সেই যে নিরিবিলি নিবিড়তা, সেখানে জোরদার ধাক্কা খেয়েছে উত্তরপ্রদেশের এক নববধূর জীবনে। বিয়ের পরে স্বামীর সঙ্গে হানিমুনি গিয়েছিলেন, কিন্তু তাদের সঙ্গে ভিড় জমিয়েছিলেন শ্বশুর বাড়ির লোকজন। এমন ঘটনায় খুব তো তিনি বিষয়টা গড়িয়ে গিয়েছে একবারে ডিভোর্সের দিকে। উত্তরপ্রদেশে ঘটেছে এমন এক ঘটনা, জানা গিয়েছে বিয়ের পরপরই অন্য যুগলদের মতো উত্তরপ্রদেশের নবদম্পতিও কিন্তু মধুচন্দ্রিমায় গিয়েছিলেন, কিন্তু অচিরেই নববধূ আবিষ্কার করেন তাদের সফর সঙ্গে শ্বশুর শাশুড়ি ননদ দেওররা। এরপরে তিনি সটান নালিশ জানিয়েছেন এক বিবাহ কাউন্সেলিং কেন্দ্রে। ওই তরুণীর স্পষ্ট দাবি, হানিমুনে স্বামী স্ত্রী তারা নিরিবিলিতে নিভৃতে কোথায় সময় কাটাবে, যার মাধ্যমে তৈরি হবে বোঝাপড়া, দৃঢ় হবে সম্পর্কের ভিত, কিন্তু সেখানে পরিবারের সদস্যরা যদি লেপটে লুপটে থাকেন, সারাক্ষণ যদি নাক গলান, তাহলে সেটাকে হানিমুন নাকি বিটার মুন হবে। ওই মহিলার স্বামীর দাবি, তিনি এই বিষয়টা অন্যায় কিছু দেখছেন না। তিনি বরাবরই বলে আসছেন যে পরিবারের সবাইকে খুশি করার লোকই তিনি তাদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন। এই সফরে নিজের বাবা মা এবং ভাই বোনদের অন্তর্ভুক্ত করার মধ্যে তিনি কোনো অসঙ্গতি দেখছেন না এবং এ বিষয়ে কোনো ভুল করেননি বলেও কিন্তু তিনি মনে করেছেন। কিন্তু বইয়ের বক্তব্য, আমাদের ওটা একদম নিরিবিলি জায়গা দরকার ছিল, একান্তে আমি তোমার তুমি আমার, এমনটা হতে পারতো, কিন্তু না অতগুলো গোষ্ঠী শুদ্ধ লোককে নিয়ে গেছে, অতএব ডিভোর্স চাই ডিভোর্স চাই, কাউন্সেলিং হয়েছে না, সেখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম প্রবলেম সলভ হয়নি। তাহলে এই বিষয়টা ওদের মাথায় রাখতে হবে, যারা বিয়ে থা করেনি তাদের কিন্তু সাবধান সাবধান সাবধান হতে হবে, আবার যারা শ্বশুর কিংবা শাশুড়ি হতে চলেছেন তাদের কিন্তু মাথায় রাখতে হবে এই বিষয়টা। গাঁদাগোচ্ছের লোক নিয়ে, গোষ্ঠীশুদ্ধ লোক নিয়ে হানিমুন করতে যাচ্ছেন নাকি বিটারমুন করতে যাচ্ছেন বলা খুব মুশকিল। এমন সময় হয়ে যাক গান মিলন দিতে আমাদের সেই বন্ধুদের রিকোয়েস্ট, যিনি শুনতে চেয়েছিলেন রিমঝিম রিমঝিম
1: গান মিলান্তি গান মিলান্তি।
2: এটা হচ্ছে হানিমুন স্পেশাল সং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে আপনাদের পাঠানো মেসেজ 9903653992-তে। হ্যাঁ, এই মুহূর্তে কার মেসেজ, কার মেসেজ, আরও এক পিঙ্কি মেসেজ পাঠিয়েছে। কোথা থেকে? এ হচ্ছে পিঙ্কি, পিঙ্কি বেরা, ওকে পিঙ্কি, সেই পিঙ্কি লিখেছে, ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আমার এই পছন্দের গানটা শুনিয়ে দেওয়ার জন্য, অন্তত এরিম জিম এই গানটা শোনানোর জন্য, থ্যাংক ইউ বলেছে। ওকে ওকে, এই মুহূর্তে কার মেসেজ, মাধের মেসেজ বহরু ঘোষপাড়া থেকে পাঠিয়েছে। কী লিখেছে? শুভ সকাল, যোগ দিবসের আগে যোগ নিয়ে কথা হচ্ছে। আমার মত হল শরীর আপনার, আপনি বেছে নেবেন যোগের পদ্ধতি, তবে আমার মত বলে মুনি ঋষিদের ধ্যান যোগে কিন্তু আমার বেশি পছন্দ, কারণ এই ধ্যান যোগের মাধ্যমে তারা নিজেদের সংযত রাখতে পারতেন। মানে এর সেন্টেন্স না এদিক ওদিক হয়েছে, মানে যুগের পর যুগ ধরে তারা করে চলেছেন, আর এই ধ্যানের মাধ্যমে তারা নিজেদের সংযত রাখতে পারতেন, এমনটি হয়তো বলতে চেয়েছে আমাদের বন্ধু মাধাই বহরু গোষপাড়া থেকে। ওকে, থ্যাংক ইউ মাধাই। শঙ্কর কী লিখেছে? শঙ্কর কী লিখেছে? ওকে, সকাল হোক বা বিকাল, সকাল হোক বা বিকাল, সোজা বাংলা হাঁটাহাঁটি, যদি আমার না করা হয় সরাটা দিন মাটি, বসে বসে একটু ধ্যান সঙ্গে যোগাসন, বসে বসে একটু ধ্যান সঙ্গে যোগাসন, নিশ্চিন্তে সারাটি দিন থাকছি চনমন। তাইজি করুক ভাইপু ভাইজি, ওকে তাইজি না তাইচি, তাইচি করুক ভাইপু ভাইজি, যাদের বয়স কম ভারতীয় যোগ ধ্যানেতে আমাদের উপশম, জ্যৈষ্ঠের উষ্ণতায় শীতল শুভেচ্ছা নিয়ে আমাদের বন্ধু শঙ্কর, শঙ্কর চন্দর দে বারাসাত থেকে এমনটাই এত সুন্দর করে পাঠিয়েছে। ওকে, এ মুহূর্তে কার এসএসডি, এসএসডি পাঠিয়েছে। ওকে, ভোরবেলায় ঘুরে বেড়ানো অনেক দিনের অভ্যেস, ভোরবেলায় ঘুরে বেড়ানো অনেক দিনের অভ্যেস, শরীর মন ঝরঝরে, বুক ভরে নিঃশ্বাস প্রশ্বাস, তাই চি ওয়াকিং বহু গুণের সেরা, তবুও চলবে না ভাই আরপি ইন্ডিয়ান ছাড়া, শান্তি পেয়েছি হৃদয়ে নির্জনে বসে ধ্যানে, নিজেকে করেছি নিবেদন মহাপ্রভু চরণে, শরীর মন ভালো রাখার আছে নানা কৌশল, নিয়ম মেনে করলেই পরে জীবনে ফোটে সোনার ফসল। শ্যাম সুন্দর নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা 153 থেকে এমন মেসেজ পাঠিয়েছেন। কি আপনার ইচ্ছে করছে তাইচি, তাইচি ওয়াকিং নাকি আমাদের মনি ঋষিদের ধ্যান জ্ঞান? আপনি কোন দিকে রয়েছেন,

কোন দিকে রয়েছেন সেটাই ছোট করে পুঁচকে করে লিখে পাঠান 9903653992 আর এই মুহূর্তে কাহা গাইছে খুঁজে খুঁজে নেবে মন স্বপ্ন শিহরণ ধ্যান জ্ঞান নাকি তাই চি ওয়াকিং।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কিন্তু আবারও গান মিলন্তের রিকোয়েস্ট, গান মিলন্তের রিকোয়েস্ট কে পাঠিয়েছেন তার নামটা বলতেই হচ্ছে শাশ্বতী এবং লীনা আচার্য। শাশ্বতী এবং লীনা আচার্য এই মুহূর্তে কিন্তু লেক মার্কেটে নিয়ে আবার লিখে পাঠিয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা লেক মার্কেট থাকি, সেখানে কিন্তু নেই, আমরা এখন রয়েছে একেবারে পূর্ব মেদিনীপুরের আমাদের যেখানে মানে বাসস্থান, আদি বাসস্থান, যেখানে আমরা পড়াশুনো করেছি, বড় হয়েছি, সেই খড়ুই বাজারে আমরা রয়েছি। ওকে, আর এখান থেকেই তোমাকে শুনছি হাই আরপি, আমাদের রিকোয়েস্ট প্লিজ রেখো, প্লিজ রেখো। আরে রাখছি তো বাস, রাখছি তো, তোমাদের ডাবল ধমাকা তোমাদের দুজনের জন্য এই গানটা।
1: গান মিলান্তি, গান মিলান্তি

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন খবর আপনার জন্য রয়েছে, কোন টাটকা থাকা শুনতে মজা খবর খবর রয়েছে আপনার জন্য। একটু আগেই আর পি শুনেছিল মধুচন্দ্রিমা শ্বশুর শাশুড়ি ননদ দেওরদের ভিড় আর রেগে গিয়ে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স। হ্যাঁ, সেই ব্যাপারটা কিন্তু চলেইছে। আর এদিকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে খবর, মজার খবর নয়, বরং একটা কাজ করি। এই যে একটানা আমরা যে স্ক্রিনের সামনে কাজ করেছি, আর সেই একটানা আমরা কি করি না, গরম খাবার খবরের কাগজে মুড়ে আমরা নিয়ে চলে আসে। কিন্তু এই কাজটাকে আমরা ঠিক করছি, অপেক্ষা করছি কিন্তু সাক্ষাৎ মৃত্যু। হ্যাঁ, মৃত্যু পর্যন্ত হতে পারে। প্রাথমিকভাবে যা কেবল সাধারণের হজমের সমস্যা বলে মনে হয়, তা আসলে হয়তোবা কোনো মারণ ব্যাধির ইঙ্গিত। এমনকি প্রায়ই এমন কেমিক্যাল শরীরে গেলে ক্ষতিগ্রস্ত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। ব্যাপারটা কি না, দোকানে গরম গরম সিঙ্গারা ভাজছে, রাইট, বাড়িতে আনতে চাইলে মুড়ে নিতে হবে খবরের কাগজের ঠোঙায়। একইভাবে চপ, মুড়ি মাখা, জিলিপি, যে কোনো খাবার আনতে হলে কিন্তু চট জলদি খবরের কাগজে মুড়িয়ে নেয় বাঙালি। এমনকি সারা ভারত, রাস্তার ধার থেকে কেনা খাবারটা স্বাস্থ্যকর কিনা তা যদিও বা ক্রেতা মাঝে মধ্যে ভেবে দেখেন, কিন্তু কাগজের মড়ক নিয়ে না, অত কিন্তু আমরা ভেবে ভেবে দেখি না। অথচ সেখানে কিন্তু লুকিয়ে রয়েছে মৃত্যুদূত, রাইট, মৃত্যুদূত। এ যেন যেচে নিজের এবং প্রিয়জনদের স্লো পয়জনের পসিবিলিটি বাড়িয়ে দেওয়া, এই কথা বলছে খোদ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া। হ্যাঁ, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI। কড়াই থেকে তোলা গরম ভাজাভুজি হর হামেশাই খবরের কাগজে মুড়ে নিয়ে আসি আমরা। অনেক সময় কিন্তু আবার বাড়িতেও গরম ভাজা সরাসরি বাটিতে নামিয়ে রাখার বদলে খবরের কাগজের ওপর নামানো হয়, যাতে কাগজ একবার তেল টেনে নিয়ে যায়। এমনকি বাড়িতে বানানো এগ রোল বা পরোটা খবরের কাগজে জড়িয়ে থাকেন অনেকেই। অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এমনটা আমরা দেখেই থাকি, কিন্তু কিন্তু করা উচিত নয়। কেন, সেই জিজ্ঞাসা সেই কৌতূহল মেটাবে আর কি। কিন্তু তার মাঝে রয়েছে এক গান বিরতি, আসো না। হ্যাঁ, অরিজিৎ এবং প্রস্মিতা আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ওই যে বলেছিলাম গরম গরম জিনিসপত্র কিন্তু একবারে খবরের কাগজে মুড়ে আনবেন না, যেটা আমরা করে থাকি এখন দেখবেন চতুর্দিকে ভাঁড়ের অভাব, মানে ভাঁড় বলতে মাটির ভাঁড়, মাটির ভাঁড়ে ছায় চুমুক দেওয়ার পালা কিন্তু প্রায় শেষ হতে চলেছে। তাহলে কি ওই কাচের গ্লাসগুলো ভালো? ডেফিনেটলি ভালো, কারণ এই যে কাগজের গ্লাসে আমরা যে ছায় চুমুক দিচ্ছি সেখানে কিন্তু হালকা একটা প্লাস্টিক রয়েছে, আর গরম চা যখন পড়ছে না সেই প্লাস্টিকটা একদম গুলে পুরো ঘোল হয়ে যাচ্ছে, আর ঘোল হয়ে যাওয়া সেই জিনিসটা আমরা বডিতে ইন্টারঅ্যাক্ট করছে এবং তার ফলে ক্যান্সারের দিকে একটু একটু করে আমরা এগিয়ে যাচ্ছি। তার চেয়ে বাপু পকেটে একটা, পকেটে না ঝোলাতে একটা কাপ রাখবো তাও ভালো, অন্তত কাচের গ্লাস, যাতে শুরু করেন যেসব দোকানদার শুনছেন কিংবা দোকানদারের ভাইপো ভাইজিরা শুনছেন, তারাও প্লিজ বলুন কাগজের কাপ কবি নেই, কবি নেই।

দারুণ কাগজের কাপে চুমুক দেওয়া মানে সে কফি হোক কিংবা চাই চাই চাই, যাই হোক না কেন আমরা কিন্তু ক্যান্সারের দিকে এগিয়ে যাচ্ছি। অতএব সেটা নয়, সেখান থেকে আমাদের এগোতে হবে কাচের গ্লাসের দিকে কিংবা ওই চীনামাটির যে কাপ রয়েছে সেদিকেও কিন্তু আমরা ডেফিনেটলি এগোতে পারি। আর এদিকে আমরা কেন কেন আমরা খবরের কাগজে মুড়ে নিয়ে আসবো না সেটা নিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই কথা রয়েছে। কোন কথা? আসলে আসলে আসলে সেখানে কিন্তু লোকে এসেছে মৃত্যুদূত, কড়াই থেকে তোলা গরম ভাজাভুজি হর আমেশে কিন্তু আমরা এভাবে নিয়ে আসি। যে কালিতে খবরের কাগজে লেখা ছাপানো হয় তাতে কিন্তু ক্ষতিকারক কেমিক্যাল থাকে, যার মধ্যে অন্যতম প্রধান ধাতু হচ্ছে সীসা। গরম তেলের সংস্পর্শে এলেই কিন্তু এই কালি উঠতে থাকে কাগজ থেকে, খাবারের গায়ে আটকে যায়, ফলে ক্ষতিকারক যে টক্সিন সেই টক্সিন খাবার বাহিত হয়ে সরাসরি মানুষের পেটে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের কৃত্রিম রং থাকে খবরের কাগজে, থাকতে পারে প্রিজারভেটিভ অথবা অ্যাডহেসিভও। এই সমস্ত ক্ষতিকারক উপাদান পেটে গেলে দীর্ঘমেয়াদী রোগ দেখা দিতে পারে। প্রাথমিকভাবে যেটা মনে হচ্ছে ও কি আর হবে, এমন কি ওইটুকু নিয়ে যাবো আর কি আর হবে, তা কিন্তু নয়। এইসব কেমিক্যালগুলো শরীরে গেলে ক্ষতিগ্রস্ত হবে রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সার জাতীয় প্রাণঘাতী রোগের পথও কিন্তু প্রশস্ত হবে। তাহলে কাগজের বদলে আমরা কি করতে পারি? না সিগারা চপ কেনা যেতে পারে এমন পরিকল্পনা করি, যদি বাড়ি থেকে বেরোনো হয় তবে সঙ্গে স্টিলের একটা টিফিন বক্স সঙ্গে নিয়ে নিন, কিংবা অন্ততপক্ষে অ্যালুমিনিয়াম ফয়েল, শাল পাতা বা কলা পাতা, খাবারের মোড়ক হিসেবে আগেকার দিনে যেগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো আমাদের ফিরিয়ে আনতেই হবে। গরম খাবারের তেল টানতে টিস্যু পেপার ব্যবহার করা যায়, রোল জাতীয় খাবার মুহূর্তে দেখবেন ওই প্যাচমেন্ট পেপার কাজে লাগানো যায়। খবরের কাগজ কিন্তু কবি নেই, খবরের কাগজের লেখাগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে এবং সেই সঙ্গে অ্যাডহেসিভও থাকে, ফলে সেগুলোকে আমাদের এড়িয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। ওকে ওকে, তোমার চোখের শীতল পাটি, না না না বরং ভালোবাসি বলবো না, লগ্নচিতা এমনটাই বলছেন আপনাকে আমাকেও।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর পি দাদা ভাই, দণ্ডপথে দণ্ডপথে প্রাচীন কাল থেকে শুনে এসেছি, যোগা করলে হবে রোগা, যোগা করলে হবে রোগা। তাই আমি মুনি ঋষিদের পন্থা অবলম্বন করতে চাই। এই বিশ্বে যোগব্যায়াম বেঁচে থাকুক প্রতিটি মানুষের সঙ্গে। সোমেন যাদবপুর থেকে এমনটাই কিন্তু পাঠিয়েছেন মেসেজ 9903652992 আর লম্বা একটা মেসেজ পাঠিয়েছেন কে, সুখেন্দু বাবু, সুখেন্দু ঘোষ, গুরুপল্লী শান্তিনিকেতন থেকে। শুভ সকাল আর পেয়ে যেতে যেতে খেতে খেতে যেতে যেতে খেতে খেতে করলে পরে ধ্যান, বাড়ে স্মৃতি প্রেম প্রীতি, বাড়ে অনেক জ্ঞান, সেবার দেরাদুন মনে গুনগুন, সেবার দেরাদুন মনে গুনগুন, বন্ধুর সাথে বেড়াতে বন্ধুর ডাক, পড়াশোনা যাক পারি না ডাক এড়াতে, বন্ধুর দিদা পেয়েছে খিদা, ধ্যান অবস্থায় বলেন থাবা বাড়াও আরও দাও, ধ্যান অবস্থায় চলেন, বন্ধু হেসে বলে কেসে আরও মিহিদানা দিয়ে, থাকলো কিনা আমি জানি না রেগে বললাম নেই, ধ্যানে তিনি দিদা যিনি লুচির সাথে মিহিদানা, খেলেন বেশ আনন্দের রেশ, ধ্যান কে হয় জানা। ওয়াও, থ্যাংক ইউ। একটা গপ্প রয়েছে, একটা জার্নি রয়েছে, এবং সেই সঙ্গে ফানি অ্যান্ড হানি রয়েছে। ওকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, আমার প্রিয় আরজে ফ্রেন্ড অর্পিতা, আমি আজকে টপিকের উপর টেক্সট মেসেজ করেছি, আপনি আমার মেসেজটি পড়বেন কিন্তু, এইটুকু পড়লাম আর পড়া যাবে না বোধ হয়, যেটুকু সময় রয়েছে সেখানে গান শোনাতে হবে। বিকাশ রঞ্জন দাস যাদবপুর বিজয়গড় থেকে, এই আমাকে পতি করেছেন কেন, পতি নেই আমি, আমি আমার পত্নী একটা আছে, আমি পতি নেই, আমি নিজেই পতি। ওকে, আমার যোগ ধ্যান কোনোটাতে ধৈর্য নেই, ওকে আমার যোগ ধ্যান কোনোটাতেই কিন্তু ধৈর্য নেই, সকাল বিকেলে গিন্নিকে সঙ্গে নিয়ে হেঁটে বেড়াই, তাতেই এই 70+ বয়সে কিন্তু একদম ফিট ফিট অ্যান্ড হিট আছে। নমস্কার দাদা, সুপ্রভাত, রত্নগর্ভে মহাকরুর, মাকে নিয়ে তথ্য পেলাম কিন্তু সঙ্গে ছিল মাত্র 20 মিনিট পর্যন্ত, পাশাপাশি 2 সপ্তাহ ধরে নমস্কার কলকাতার অনুষ্ঠান শুনতে পাচ্ছি না কারণ শিক্ষা মন্দিরে পঠন পাঠন এখন সকালে। ওয়াও, ঠিক আছে, যা করছো মন দিয়ে করো, কৃষ্ণেন্দু পায়ানাগা থেকে কিন্তু এমনটাই লিখে পাঠিয়েছে। তাহলে এই মুহূর্তে কিন্তু কুচকুচ হতা হ্যায় হতে থাকো আমাদের মনের মধ্যে, বর্ষা আসছে, বৃষ্টি আসছে, ও বৃষ্টি দি, হায় বর্ষা নামে কাউকে যদি আপনি এমনটা করতেন তাহলে তাকেও কিন্তু একটু আদর করুন। আর এদিকে এদিকে কিন্তু পেটে বড্ড খিদে, তাই জয় করো, এনজয় করো। আর কি বলছে এমনটাই চিকেন সং মহেশ চৌহানের সঙ্গে,
4: মুরগে কি বাঙ্গ হমে কোয়েল কি ভুক লগি,

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করলেন। NDA জোটের শরিক দলগুলি এই উপলক্ষে আজ এক বৈঠকে বসতে চলেছে। অন্যদিকে কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালকাণ্ডের তদন্তে CID একটি দল গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকায় এই কার্যালয়ে বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে CID দল গেলে প্রথমে তারা বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে CID। গোপন সূত্রে খবর পেয়ে গত সোমবার রাতে সেবক রোড থেকে ভুয়ো ভারতীয় আধার কার্ড তৈরি করার অভিযোগে সুরেশ সিংহানিয়া নামে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে জলপাইগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। তার বিরুদ্ধে জালিয়াতি, অবৈধভাবে ভারতীয় পরিচয়পত্র তৈরি এবং অন্যান্য সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনারপুর থানার পুলিশ। গতরাতে সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব শীতলা উদয়পল্লী এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। তল্লাশি চালিয়ে প্রায় 26 কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। খোকন হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা

হয়েছে। কয়লা পাচার মামলার তদন্তে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি রাজ্যের 4 আইপিএস আধিকারিককে দিল্লিতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে। ইতিমধ্যেই 9 আইপিএস আধিকারিককে তলব করা হয়েছিল। এর আগে 5 জনকে নোটিশ পাঠানো হলেও এবার আইপিএস অফিসার সুকেশ জৈন, রাজীব মিশ্র, কোটেশ্বর রাও এবং তথাগত বসুকে নোটিশ পাঠানো হলো। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। জাতীয় গণতান্ত্রিক জোট NDA সরকারের 12 বছর পূর্তি এবং প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী রেকর্ড করার বিষয়টির উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে NDA জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। অন্যদিকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403 বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। বিদেশমন্ত্রী ডা এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডা জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডা জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের অফিসে আজ সকালে আগুন লাগে। আটতলা ভবনের কয়েকটি তলা থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকলের 10টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রী চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, অসম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পে দুই রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে মোট 1000 কোটি টাকা। এর মধ্যে পশ্চিমবঙ্গের জন্য প্রায় 300 কোটি টাকা বরাদ্দ হয়েছে। আগামী 21 জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগ ব্যায়াম প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। দুর্গাপূজার নামে বেআইনি বাণিজ্য ও ইউনেস্কোর নাম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দ্রা সেন সহ 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষ থেকে বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করা হয়। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুদ রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগরে তার বাড়ি থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ ত্রিপল অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা পথরোধ করে। জনতা তাকে গ্রেপ্তারের দাবিতে অনড় থাকায় কোতোয়ালি থানার পুলিশ প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায়। এই মুহূর্তের খবর আপাতত এই পর্যন্ত।
1: শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন PM সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
3: লিসা না, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপারফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
7: আকাশবাণী কলকাতা, আপনি টিউন করেছেন 107 AIR FM রেনবো, আর স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 11:04 হয়ে 57 সেকেন্ড। আর এই যে 11:04 হয়ে 57 সেকেন্ড, আর আজকে হচ্ছে বুধবার। তো এই বুধবার দিনকে আপনারা সকলেই জানেন যে গান্দরিয়াতে, গান্দরিয়ার সময় এটা, আর গান্দরিয়াতে আজকের বিষয় হচ্ছে আধুনিক গান।
8: বাংলা আধুনিক গান নিয়ে আজ গানদরিয়ায় 107 এফএম রেনবোতে রয়েছি আজকে অম্বালিকা আর যে সুদীপ্ত। তোমাদের দুই বন্ধু থাকবে ঠিক দুপুর একটা পর্যন্ত। কি নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো, কাদের নিয়ে থাকবো, এই সব কিছু বলার আগে শুধু বলি, সুর আর কথা যখন এক জায়গায় মিলে যায় তখন তো তৈরি হয় এই সব বিখ্যাত গান।
7: একদম।
9: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম।

রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। দেখো অম্বালিকা, যেটা বলার সেটা হচ্ছে যে কি অদ্ভুত না, এই যে কবিতার যে কথাগুলো, এগুলো আমরা অনেক সময় কবিতায় উচ্চারণ করি, মানে হয়তো দর্শক বন্ধুরা, দর্শক বলা ভুল, আমাদের যারা শ্রোতা বন্ধুরা রয়েছেন তারা মনে করছেন যে হঠাৎ করে আমরা

0: কেন রানার দিয়ে শুরু করলাম। অনেকে এটা ভাবতে পারেন যে কবি সুকান্ত ভট্টাচার্যের আমাদের অত্যন্ত প্রিয় কবি, তার শতবর্ষ, কিন্তু তিনি তো অবশ্যই মাথায় রয়েছেন, কিন্তু আজকে আমাদের যে উদ্দেশ্য আমরা সেই সমস্ত গানগুলোকে বেছে নিতে চাইছি।
1: আচ্ছা, তুমি যদি এই যে গানগুলোর কথা বলছো, তাতে একটা কথা, যে কোনো গানের ক্ষেত্রেই কিন্তু কথাটা সত্যি, যেটা তখন যাওয়ার আগে বললাম আর কি, মানে কথা, সুর এবং মানে বাদ্যযন্ত্র, এই যে সবকটা এবং শিল্পীর কণ্ঠ, এই সবটা মিলিয়ে তো একটা মানে সুন্দর শ্রুতিমধুর একটা, যে যাকে বলে শব্দ সুর,
0: কবিতাতে সুর দিয়েই তো গান তৈরি হয়,
1: তাই তো। মানে হয়তো কখনো বলবো যে সুরকারের মনে আগে সুর আসে, তারপর সেই সুরে কথা বসানো, অথবা উল্টোটা, কথাটা থাকে, সেখান থেকে সুর আসে।
0: এবার কিছু কিছু কবিতা সেগুলো কবিতা হিসাবে অমর হয়ে ওঠে,
1: তাই তো।
0: আবার কিছু কিছু সেগুলো সুরারোপ করার পর সেগুলো আরো বেশি প্রাণ। তো আমরা
1: আজকে চেষ্টা করছি
0: সেগুলোই চেষ্টা করছি যেগুলোকে মূলত আমরা কবিতা আর গান বলতে পারি, মানে যেগুলি একই রকম ভাবে গান হিসেবে জনপ্রিয় এবং কবিতা হিসেবেও জনপ্রিয়। তো এই যে রানারের কথা যখন আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছি, তো তখন আমরা দেখো খুব সহজেই সেই রানার, তার জীবন যন্ত্রণা, তার সংগ্রাম, তার লড়াই, তার অনিশ্চয়তা, সবকিছু কিন্তু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি।
1: একদম
0: একদম ভিজুয়ালাইজ করতে।
1: আরেকটা জিনিস আমার বারবার মনে হয় যে যখন ধরো সেই কবে, মানে যখন তিনি লিখছেন, মানে সুকান্ত ভট্টাচার্য লিখছেন এবং আমরা সেই বইয়ের পাতায় পড়ছি বা নিজে উচ্চারণ করছি কোথাও গিয়ে, তখন তাকে যেভাবে ভাবছি শুনছি, যখন গানটায় আসছি তখন কিন্তু অদ্ভুতভাবে আমরা অন্যভাবে ফিল করছি, কোথাও একটা সুরটার একটা বড়, মানে নিশ্চয়ই সেখানে সলিল চৌধুরীর কথা না বললে বোধ হয় ভীষণ অন্যায় করা হয় আর কি। তো সলিল চৌধুরী এইভাবে কিন্তু প্রথম, মানে আমার তো মনে হয় যেখানে এই সময়গুলোতে ভাবা হয়েছে সেটা প্রথম, এবং হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে গাওয়ালেন। আমরা এরকমই আরও একটা গানের কথা বলতে পারি কিন্তু, তাহলে শুনে নি, যেহেতু ওই সময়ের কথা বললাম আর কি, পরপর দুটো গান ওই জন্য আমার মনে পড়ল,
0: অবাক পৃথিবী।

0: তাদেরই দলের পিছনে আমিও আছি, তাদেরই মধ্যে আমিও যে মরি বাঁচি তাই তো চলেছি। দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ আজ, বিপ্লব চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, আমি যাই তারি দিনপঞ্জিকা লিখে বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে বিদ্রোহ আজ।
1: বাংলা কবিতায় খুব অল্প সময় বেঁচে থেকেও বেশ মানে একেবারে সুদৃঢ় স্থান নিয়ে গেছেন।
2: আমি মাঝে মাঝে মনে করি যে সুকান্ত ভট্টাচার্য, তিনি যদি দীর্ঘজীবী হতেন আর অনেকদিন বাঁচতেন, তাহলে আমরা কতটাই না সমৃদ্ধ হতাম, মানে বাংলা কবিতা সমৃদ্ধ হতো, বাংলা সাহিত্য সমৃদ্ধ হতো, এবং এহেন আরো অনেক কিছু, মানে আমরা একটা অনুষ্ঠান করতে গিয়ে শুধুমাত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতার গানই করে যেতাম।
1: হ্যাঁ, তা তো নিশ্চয়ই। তবে কি হয়েছে জানো, সেই সময়টাতে এই দুটো গান তো ভীষণভাবে, মানে এই দুটো কবিতা ভীষণভাবে উল্লেখযোগ্য ছিল। সেই সময় সলিল চৌধুরী চেষ্টা করলেন আর কি, মানে সেই সময় এই ব্যাপারগুলোকে নিয়ে, মানে এই যে ভাবনাটা, ভাবনাটা এলো দুজনের মধ্যেই। মানে আমরা বলছিলাম না যে তাদের দুজনের যদি দেখা না হতো আরো অনেক কিছু আমাদের পাওয়া হতো না, তাই না? সলিল হেমন্ত এই যে জায়গাটা, সেখানে আরো কত কিছু এই কত কিছু সৃষ্টি হলো, সেটা তুমি ভেবে দেখো। সেই সৃষ্টি থেকে এইরকম একটা দুর্দান্ত গান। আমরা আরো গানে থাকবো নিশ্চয়ই, সুকান্ত ভট্টাচার্যের লেখনী মানে সেই কবিতা থেকে গান, এরকম আরো কিছুতে থাকবো। কিন্তু আমার আরেকটা গানের কথা মনে পড়ছে এবং সেই মানুষটির কথাও মনে পড়ছে। ধরো আমরা ছোটবেলায়, মানে আমরা যখন একদম ছোট স্কুলে পড়ছি, সেই সময় এইরকম দুলে দুলে ছন্দে এই গান, মানে এগুলো একটা শুনেছি, মানে পড়েওছি আমরা সেই কবিতার কথা। তো সেই কবিতাতে এই যে ছন্দটা যখন পড়ছিলাম,
2: আমরা খুব সহজে অনুমান করতে পারছি যে তুমি ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের কথা বলছো। এবং সত্যেন দত্তর কথা বললেই আর তার ছন্দের কথা বললেই, ছোটবেলা দুলে দুলে কথা বললে বেশ কিছু কবিতা মনে আসে, তার মধ্যে অন্যতম অবশ্যই
1: হেমন্ত মুখোপাধ্যায় গাইলেন পালকির গান, আর তুমি ছিপখান তিনদার যখন বললেই তখন শ্যামল মিত্র, সেটা
2: শ্যামল মিত্র,
1: হ্যাঁ, পরপর আমরা
2: একেবারে আমরা ওই গোল্ডেন এরা হেমন্ত শ্যামল
1: ছুঁয়ে যাই,
2: ছুঁয়ে যেতে পারবো,
1: তাই তো।

আবার মাঠে তামার টাটে, কেউ ছোটে কেউ কষ্টে হাঁটে, মাঠের মাটি রৌদ্রে ফাটে, পালকি মাতে আপন নাটে, শঙ্খ চিলের সঙ্গে চেছে পাল্লা দিয়ে মেঘ চলেছে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: বেশ, তাহলে আমরা
1: ছন্দের জাদুকরের একদম ছন্দে আমরা মাথোয়ারা হয়ে রইলাম, তাই না?
0: এই যে ধরো একটা পিরিয়ড আমরা যে জায়গা ধরছি, সুকান্ত সত্যেন দত্ত, তার সাথে যে গানগুলো যার শুনছি, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, মানে এই যে সময়কালটা যে গানগুলো রচনা হচ্ছে এবং গাওয়া হচ্ছে,
1: ঠিক
0: তো পুরো একটা বলা যেতে পারে যে বাংলার গানে এবং সাহিত্যে একটা গোল্ডেন এরা।
1: নিশ্চয়ই, মানে আসলে ওই ঠিকই তাই, মানে গ্রাম বাংলার যে মানে একটা অদ্ভুত সৌন্দর্য, মানে কেমন যেন আর মানে মনে হচ্ছিল যখন পালকির গানটা শুনছিলাম, কোথাও একটা যখন আমরা নিজেরা উচ্চারণ করি, কবিতার কথা বলছি, তখন যেভাবে উচ্চারণ এবং যাকে বলে সেই নিজের মধ্যে তাকে ফিল করা সেইটা, এবং গানটা কেমন এই স্টুডিওর মধ্যে বসে কোথাও যেন আমরা সেই গ্রাম বাংলার সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, তাই না?
0: এবং তুমি দেখো এই যে তার প্রত্যেকটা বর্ণনা ঠিক ছবির মতন আমাদের চোখের সামনে ধরা দিচ্ছে বর্ণনাগুলো এসে, এবং এই যে হুনুন না করে যে পালকি চলছে, পালকির যে একটা এই হামিংটা, তার যে একটা স্বাভাবিক দ্বন্দ্ব, তার যে নাড়াচাড়া, হ্যাঁ, এই প্রত্যেকটা বিষয় আমরা কিন্তু টের পাচ্ছি বন্ধ স্টুডিওতে বসে।
1: আসলে ওই দরাজ কণ্ঠটা, এটাও তো একটা সত্যি ভীষণ রকম, ভীষণ রকম।
0: একটা কথা তোমার থেকে, তুমি একটু আগে উল্লেখ করলে, তখন আমি কথাটাতে ইচ্ছে করে ঢুকিনি, এখন একবার ঢুকবো সে কথাটার মধ্যে। তুমি বললে না যে কবিতা পর গান হয়ে বোধ হয় সেগুলো আরো বেশি প্রাণ পেল, তো এইটাতে আমি মোটামুটি 90% তোমার সঙ্গে সহমত, যে 10% কেন বাকি সেটা

0: পরে বলবো আমি যে 10% কেন সহমত পোষণ করলাম না, কিন্তু সত্যিই তো তাই। এই যে গানগুলো হলো, ফলত দু ধরনের অডিয়েন্সকে কিন্তু টাচ করা গেল। এক হচ্ছে কবিতা হিসেবে যারা পাঠ করলেন, যারা কবিতা হিসেবে দেখলেন, আর যারা আবৃত্তি করলেন, এবং এর বাইরে একটা বিরাট জনগোষ্ঠী যারা হয়তো অতটা সম্পৃক্ত নন, যারা অতটা অ্যাসোসিয়েটেড নন আবৃত্তির সঙ্গে বা কবিতার সঙ্গে, যারা গানটা শুনেন, তাদের কাছে কিন্তু এগুলো ছুঁয়ে গেল গান আকারে প্রকাশ পাওয়ার জন্য।
1: এটা কিন্তু ঠিক কথা। মানে আমরা যখনই তার যে ছন্দ, সে ছন্দটা একভাবে একজনকে ছুঁচ্ছে, আবার তার যখন সুর, সেই সুরটা অন্যভাবে আরো মানুষকে ছুঁয়ে যাচ্ছে।
0: তবে তুমি একটা গান শোনাবে আমি বুঝতে পাচ্ছি, কিন্তু আমি তোমাকে একটা গান শোনাবো। এই কথা বলতে বলতে আমার মনে পড়লো, এর আগেও একবার এখানে অনুষ্ঠান করেছিলাম বেশ কিছুদিন আগে, তো তখন এই গানটি খুব অপ্রচলিত গান, ভূপেন হাজারিকার কণ্ঠে গাওয়া, সেটা শোনাবো, তুমি যেটা শোনাবে তারপরে। কিন্তু এই গানটি অসাধারণ একটি কবিতা, আমি নিজে অসংখ্য মঞ্চে এটা আবৃত্তি করেছি।
1: দু এক লাইন বলে তারপরে কি গানটায় যাব?
0: দু এক লাইন বলার আগে তুমি যে গানটা শোনাতে চাইছো সেটা শুনে নি একবার।
1: আচ্ছা,
0: হ্যাঁ, তারপরে, কারণ আমরা ওই সুকান্ত ভট্টাচার্য, যাকে আমরা শতবর্ষে এই সুযোগ ঘটে গেল আমাদের যে তাকে একবার স্মরণ করে নেওয়া, তো সেটাও হয়ে যাবে। কারণ এই যে গানটি আমি শোনাবো তোমাদেরকে, সেটি সুকান্ত ভট্টাচার্যের লেখা এবং ভূপেন হাজারিকার কণ্ঠে। হ্যাঁ, তবে তার আগে তোমারটা একটু শুনে নেবো, তুমি যেটা শোনাতে চাইছো এই মুহূর্তে।
2: ঠিকানা আমার চেয়েছো।

তো যে গানের কথা তোমাকে বলছিলাম, এখানে বৃষ্টিমুখ আর লাজুকে গায়ে এসে থেমে গেছে ব্যস্ত ঘুড়ির কাঁটা। সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে, পথ নেই তবু এখানে যে পথ হাঁটা। গানটা শুনে নি, তারপর গানটার কথা বলবো, গল্প বলবো।

0: দেখো কি অসাধারণভাবে গানের মধ্যে দুর্ভিক্ষ এসেছে বাংলায়, যে মন্বন্তর, যে সেটা কিন্তু গানের কথাই, আবার তার মধ্যে একটা আশাবাদ রয়েছে যে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে,
1: তাই তো।
0: কিন্তু তার আগে বলছে যে দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এই গ্রামের লোক আজও সব কাজ করে, কৃষক বধুরা ঢেকিতে নাচায় পায়ে, প্রতি সন্ধ্যায় দীপ চলে ঘরে ঘরে। কি অদ্ভুত, দেখো মানে কতটা প্রাঞ্জল হতে পারে, কতটা জীবন থাকতে পারে, যে অনায়াসে সেই সময় যখন আমরা যে সময়টা শুধুমাত্র বইতে পাঠ্য হিসেবে পড়েছি, সেই সময়টাকে একটা ছবির মতন করে এঁকে দেওয়া যায়।
1: ঠিক,
0: এখানেই বোধ হয় কলম এবং কণ্ঠ
1: দুটোই মিলে মিশে যায়,
0: যে মেলবন্ধন সেটা এত পাওয়ারফুল হয়।
1: ঠিক তাই। আমরা আরেকটা গান শুনি, গানে যাব, মানে শ্যামল মিত্রের কথা যখন আমরা এখানে এলাম আর কি, হ্যাঁ সেইখানে আমরা একটু পরপর শুনি।
0: বেশ বেশ, শুনে নিই।

0: রঙ্গন কিংসু কপুল্ল নয় নয় নিশ্চয় নয় তার তুল্য তুল তুল টুক টুক টুক টুল টুল তার।
1: কি অদ্ভুত সুন্দর এই যে ছন্দ, আমরা যেটা বলছিলাম না যে ছন্দের জাদুকর,
2: ছন্দের জাদুকর বোধ হয় এই জন্যই বলে।
1: একদম তাই। তুমি ভেবে দেখো এই যে পিয়ানোর গান শুনলাম আমরা, তার আগে আমরা একটি চামেলির প্রতি শুনছিলাম, দুটো কিন্তু একদম আলাদা ফ্লেভার। আমি এই জন্য পরপর দুটো শোনালাম যে এই যে ছন্দের জাদুকর যাকে আমরা বলছি যে কবিতায় ছন্দের মানে কারুকাজ এবং

0: উপযুক্ত শব্দ, সেই সমস্ত এইসব সত্যি শব্দ চয়নের জন্য তাকে ছন্দের জাদুকর বলা হয়। কিন্তু তুমি একটা ভেবে দেখো, ছড়ার ছায়া থেকে বেরিয়ে যদি তাকে আমরা ভাবি, সেটা কিন্তু দেখো একটি চামেলির প্রতি গানটা মানে সেই সময়টা সেই রকমভাবে আমরা দেখলাম। এবং তার সাথে যেটা হলো, এই জন্যই আমি পরপর পিয়ানোর গানটা শোনালাম আর কি, সেখানে কিন্তু শ্যামল মিত্র এইভাবে মানে দুটো গানকে আমরা দেখেছি, তো শৈলেন মুখোপাধ্যায়ের সুর এই সময়টা। তো আরেকটা গানের কথা সুদীপ্ত একটুখানি আগেই আমাকে বলছিল, যে যেটা আমরা বেশ মানে খুঁজে বেড়াচ্ছিলাম গানটা নিয়ে, যেহেতু আমরা দুজনেই কেউ মঞ্চে এই ধরনের কবিতা বলে থাকি, তো সেক্ষেত্রে অনেকেরই আমাদের মনে হয়েছে যে আচ্ছা এই গানটা কোথায় গেল, কিন্তু খুঁজে আমরা পেয়েছি এবং সেই গানটায় যাবো, তাই তো সুদীপ্ত?
1: একদম।
0: তোমার কিছু বলার আছে তার আগে?
1: না, তার আগে বলার নেই, তার পরে বলার আছে। তো তার পরে আমি বলবো অবশ্যই। তো তার আগে এই বিখ্যাত গান কালজয়ী গান, এবং কালজয়ী কবিতাও বটে,
0: তাই তো,
1: দীনেশ দাশের কবিতা অবলম্বনে গান এবং আমাদের প্রিয় শিল্পী অজিত পাণ্ডের কণ্ঠে।
0: চলো শুনে নি
1: বরং। একদম।

0: বেউনে ঠোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু। তো এই যে সেই সময়কার কথা, তেভাগার কথা, যখন বাংলার কৃষকেরা তাদের যে শ্রম, তাদের যে কথা, তাদের যে আন্দোলন তা উঠে আসছে, তখন অজিত পান্ডে লিখলেন এই বিখ্যাত বিখ্যাত কবিতাটি,
1: গানটা লিখলেন,
0: সরি এটা দীনেশ দাস লিখলেন বিখ্যাত কবিতাটি, এবং পরে সেটি গান গাইলেন আমাদের প্রণম্য শিল্পী অজিত পান্ডে। তো যাই হোক, তো এবং সেটি চিরকালে কালের গর্ভে এগুলো কিন্তু হারিয়ে যায় না, কালের গর্ভে এগুলো রয়েই যায়।
1: ঠিকই,
0: আবার আমাদের সুযোগ ঘটলো সেটা শোনানোর এবং শোনার,
1: আমাদেরও ভালো লাগলো সেটা খুঁজে খুঁজে আমরা পেলাম। আচ্ছা, স্টুডিওর ঘড়ি কাঁটা কিন্তু বলছে অলরেডি 11:57 হয়ে গেছে। আমরা লোপামুদ্রা মিত্রের প্রচুর মানে এইভাবে কবিতা থেকে গানের ব্যাপারটা আছে, আমরা একটা খুব সুন্দর সুন্দর মিষ্টি একটা মানে আমাদের খুব পছন্দের একটা গান, জানি না বাইরে মেঘ করেছে কিনা, বাইরে আসার সময় তো প্রচন্ড গরম ছিল, শক্তি চট্টোপাধ্যায়,
0: শুনছি মেঘ করেছে, আমাদের যদিও সেটা দেখার উপায় নেই,
1: একদমই তাই। যাই হোক, শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা থেকে গান লোপামুদ্রার, এই গানটা শুনতে শুনতে আমরা সংবাদ বিরতিতে যাই।
2: মেঘলা দিনে দুপুর বেলায়

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। দলের নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাচ্ছেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। আগামী মাসে শুরু থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প। গতকাল হাওড়ার উলুবেড়িয়া দুই নম্বর ব্লকের জোয়ারগুড়ি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার ৭০০ কোটি টাকা দিয়েছে। চা শ্রমিকদের কল্যাণে রাজ্যে শীঘ্রই প্রধানমন্ত্রীর চা শ্রমিক যোজনা চালু হবে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব অমিত কুমার জানিয়েছেন, আসাম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগ ব্যায়াম প্রশিক্ষণ শুরু হয়েছে।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাই নাকি, মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি।

0: পৌঁছে যাবে।
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
5: ফিরে এলাম সংবাদ বিরতির পর এবং অম্বালিকা, এই যে আমাদের গানদরিয়ার যে ক্যাপশনটা আছে না, গানদরিয়া ছুঁয়ে যাক মন, তো তো এই গানগুলো আশা করি যে তোমার আমার যেরকম মন ছুঁয়ে যাচ্ছে এবং আমাদের শ্রোতা বন্ধুদেরও নিশ্চয়ই মন ছুঁয়ে যাচ্ছে এই গানগুলো, এটা বলাই বাহুল্য, কারণ আমরা জানি যে আমাদের পছন্দগুলো মেলে।
6: যে কথাটা বলতেই হয় আর কি, সেটা হচ্ছে আমরা 12:02 সংবাদ বিরতির পর, মানে সংবাদের পর যখন ফিরে এলাম, তখন আরেকবার একটু বলে দিই যে আমরা 107 FM রেইনবোর গানদরিয়ায় বুধবার, মানে আধুনিক গানের, আধুনিক বাংলা গানের যে এপিসোড থাকে আর কি, সেখানে আজকে আমরা কিন্তু শুনছি কবিতা থেকে যে গানগুলি হয়েছে, এবং দুটোই অবশ্যই আমাদের মনের একেবারে মাঝে রয়েছে।

অমলকান্তি আমার বন্ধু, স্কুলে আমরা একসঙ্গে পড়তাম। রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না। শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ মাস্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল। অমলকান্তি সেসব কিছু হতে চায়নি, সে রোদ্দুর হতে চেয়েছিল। অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জামার জামরুলের পাতায় জানাকি লেগে থাকে অল্প এক।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে, মাঝে মাঝে আমার সঙ্গে দেখা করতে আসে, চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে উঠি তাহলে। আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।

আমাদের মধ্যে এখন যে মাস্টারি করে, অনায়াসে ডাক্তার হতে পারত, যে ডাক্তার হতে চেয়েছিল উকিল হলে তার এমন কিছু ক্ষতি হতো না, অথচ সকলের ইচ্ছাই পূরণ হলো।

অমল কান্তি ছাড়া অমল কান্তি রোদ্দুর হতে পারেনি, অমল কান্তি রোদ্দুর হতে পারেনি, অমল কান্তি।

0: বলে অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। দেখো অতদিন আগে লেখা কবিতা,
1: কিন্তু নীরেন্দ্রনাথ চক্রবর্তী,
0: নীরেন্দ্রনাথ চক্রবর্তীর, কিন্তু আজকের দিনেও সমাজে যারা রোদ্দুর হতে চায়
1: তারা কিন্তু কোনোভাবেই রোদ্দুর হতে পারে না,
0: এবং মানে কি বলবো, সমাজ তাদেরকে কার্যত এক ঘরে করে দেয়।
1: সত্যি সেই অন্ধকার ছাপাখানাতেই বোধহয় থেকে যেতে হয়।
0: সেই তারে জমিন পর সিনেমাটার কথা নিশ্চয়ই মনে পড়ে তোমার, তো ওই তো ঈশান নন্দ কিশোর অবস্থি, সেও তো কিন্তু রোদ্দুর হতে চেয়েছিল, যে তার কোনো রুটিন থাকবে না, কোনো শিডিউল থাকবে না। একটা জীবন তেমন হতেই পারে, যে জীবনে একজন মানুষ তো চাইতেই পারেন যে তার জীবনে কোনো রুটিন থাকবে না, তার জীবনে কোনো শিডিউল থাকবে না, সে বেহিসাবি হবে, বেখেয়াল হবে। আমরা তো আমাদের সাহিত্য পেয়েছি নজরুলকে, যার জীবনে কিন্তু সে অর্থে খুব অর্গানাইজড নজরুল
1: কখনোই ছিলেন না,
0: এবং এটা
1: এবং অর্গানাইজড হলে হয়তো আরো অনেকের থেকে অনেক এগিয়ে যেতেন,
0: আরো অনেকের থেকে অনেক এগিয়ে যেতেন। এবং আমাদের, আমি ওটাই বলতে যাচ্ছিলাম তোমাকে, যে আমাদের আরো অনেক অপ্রাপ্তি এই হিসেবে যে তার কত লেখা গান
1: হারিয়ে গেছে,
0: কত লেখা গান অন্য মানুষ নিজের বলে
1: চালিয়ে দিয়েছে একদম।
0: এবং তুমি শুনলে অবাক হবে নজরুলের যে পুরনো মানে কথা প্রসঙ্গে বলছি, যে আলমিরা গ্রামাফোন বলে, আলমারির মতন দেখতে, ওই গ্রামাফোন রেকর্ডটা নজরুল শুনতেন। তো নজরুল যে বাড়িতে ভাড়া থাকতেন, বর্তমানে ওটা উদ্ধার করেছে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে, সেটি সংরক্ষিত আছে, যে কেউ তোমরা যে কোনো সময় দেখতে পারো, ওটা মিউজিয়ামে রয়েছে। তো যাই হোক, তো সেই গ্রামাফোন রেকর্ডটি অব্যবহারে, এবং বাড়িওয়ালা, বর্তমান বাড়িওয়ালা মনে করেছিলেন এটাকে আর কি জিনিস, এটা একটা গুদামের মধ্যে ডাস্টবিনে রেখে দিয়েছিলেন,
1: ঠিক তাই,
0: কত বড় অপচয়। যাই হোক, সেখান থেকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের চোখে পড়ে এবং তারা সেটাকে উদ্ধার করেন। তো এরকম ভাবে তার অসংখ্য লেখা গান, তো ঠিক ওই অমলকান্তিদের মতন, যে অমলকান্তিরা রোদ্দুর হতে চেয়েছিল, যারা নিজেদের মতন জীবন বাঁচতে চেয়েছিল, কিন্তু সেটা সমাজ তাদেরকে অনেক কষ্ট দিয়েছে।
1: তাই তো, আসলে আমার যেটা মনে হচ্ছিল যে আমরা তো নীরেন্দ্রনাথ চক্রবর্তীতে মানে যখন ঢুকলাম আর কি, তখন আমার মনে হচ্ছে যে আমরা লোপামুদ্রার, আমরা তো পরপরই মানে ওটাই চেষ্টা করছিলাম যে লোপামুদ্রার অনেকগুলো গান রয়েছে আর কি আমরা শুনবো বা শোনাবো, তো সেইটা যদি আমরা চেষ্টা করি সেখান থেকে একটা গান শুনি, বরং শোনাই। লোপামুদ্রার পরপর অনেকগুলো গান শোনানোর আছে, তো যার ফলে আমার আর কি মনে হচ্ছিল যে আমরা এই কথাটা মনে মনে সব সময় বলি, তাই কবিতায় যখন তিনি বললেন আর কি, সেই কবিতাটা নিজেরা উচ্চারণ করলাম, এবং অবশ্যই এই কথাগুলো বলতে হলে অনেক কথা বলতে হয়, আমরা বরং এসে বলবো, আর মনে মনে আপনিও আমিও এই উচ্চারণটা রোজ একবার সকালে উঠে করি।

0: ওরে আয় রে আয়, এই যে কাল থেকে ঠিক পাল্টে যাব। একদম এই কথাটা আপনি আমি সবাই দিনের মধ্যে অন্তত একবার বলি যে আমার এই কাজটা, সবাই বলে যে না না এইরকম ঘর হচ্ছে না, এই করতেই হবে আমাকে, এই কাজগুলো করতেই হবে, কাল থেকে আমি ঠিক পাল্টে যাব, ঠিক সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, বা যদি সেটা না হয় সে উল্টো আরেকটা রেজলিউশন যে না আমি ঠিক হাঁটতে যাব, না আমি একটা করব, যাই হোক কিছু একটা করব। সেই কিছু একটা করাটা আমাদের আর হয়ে ওঠে না, করেও হয়ে ওঠে না, যাই হোক। কিন্তু তিনি লিখেছেন এবং সমীর চট্টোপাধ্যায়, মানে এই কথাটা একটুখানি বলতেই হয় যে তিনি ভেবে ভাবলেন, এবং এই যে একটা দাপুটে লোপামুদ্রা মিত্রর যে ভয়েসটা সেইটাকে কাজে লাগালেন কিন্তু সমীর চট্টোপাধ্যায়।
1: ঠিকই,
0: তিনি দেখো প্রথম আমরা যেটা যে গানটা শুনেছিলাম তার মানে আমি বলতে চাইছি যে লোপামুদ্রা মিত্রর আমার তো আর কি অন্তত সেই সময় ওইটাই শোনা, যে প্রথম কিন্তু মালতীবালা মানে বেণী মাধব যে গানটা আর কি, আমরা কিন্তু এই গানটাকে পেলাম মোটামুটি ওই ধরো জয় গোস্বামীর কবিতা মালতীবালা বালিকা বিদ্যালয়, হ্যাঁ তার উপরে এই গানটা হলো, সেখানেও সমীর চট্টোপাধ্যায় সুর করলেন, কিন্তু যেটা হলো সেইটা হচ্ছে অন্য হাওয়ার অন্য গান, মানে এই অ্যালবামটাতে প্রথম গানটি হলো। পরে এত জনপ্রিয়তা পেল যে সেখানে একটা অ্যালবামই হলো যেখানে প্রায় বোধহয় আমার যতদূর মনে আছে 10টা গান বোধহয় ছিল, হ্যাঁ তো সেইটাতে একদম কবিতা থেকে গান বলে একটা আমরা অ্যালবাম দেখলাম। তো সেটা যখন বলছি তখন বেণী মাধব না শোনালে তো বোধহয় ভীষণ অন্যায় হবে আর কি, তাই না? তাহলে কি বেণী মাধব শোনানো যায়?
1: একদম বেণী মাধব শোনানো যায়, ডেফিনেটলি শোনানো যায়। চলো শুনে নিই আমরা বেণী মাধবটা একবার।
0: হ্যাঁ

বেনিমাধব, তোমার বাড়ি যাব। কবিতা হিসেবেও জয় গোস্বামীর লেখা, কবিতা হিসেবেও যতটা জনপ্রিয়, যত মঞ্চে এই কবিতা উপস্থাপনা হয়েছে, আবৃত্তি হয়েছে, গান হয়ে ওঠার পরে আরও হয়তো অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে, বা আরও এক শ্রেণীর এমন

0: মানুষের কাছে পৌঁছেছে, যারা হয়তো কবিতায় এটা শুনেননি বা পড়েননি। তো ফলত এখানেই গান এবং কবিতা দুইয়ের যে মেলবন্ধন তার সার্থকতা। যাই হোক, আবারও চলে যাব আরও একটি গানে, এবং এ গানটি শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা, বিখ্যাত কবিতা অবনী বাড়ি আছো, অজিত পাণ্ডের কণ্ঠে আমরা শুনব।
1: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিষয়ে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: আমার এক অবুঝ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বললো এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
5: হর ঘর সূর্যঘর
0: শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন।
6: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আহা, আবার সেই সুন্দর একটা ছন্দ। কেন বলতো, সেই ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে ছিলাম, তার আগে একটা গান শুনেছি, তারপর বিরতি, তারপর আবার একটা গান শুনলাম। শৈলেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম, এই দুটো গানই কিন্তু সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। মানে আমি এই জন্যেই বলতে চাইছি, সেই তুমি ভাবো 1965 সালের সুর, মানে মানে লেখা তো নিশ্চয়ই আগের, কিন্তু আমি বলছি সুরটা এবং গানটা তৈরি হলো 65-তে। তুমি ভেবে দেখো, সেখানেও এই যে সুরের যে ছন্দটা, সেটা কিন্তু সেই কবিতাটার সাথে মিলিয়ে এইভাবেই রাখা হয়েছে। সেখানেও ছন্দ একেবারে পরে পরের পর মানে রয়েছে।
1: আর এইভাবেই কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা বেশ কিছুটা সময়, মানে বেশ কিছুটা পিরিয়ড, এক একটা সময়কাল আমরা ধরার চেষ্টা করেছি, এক একটা সময়কে ধরার চেষ্টা করেছি এবং অনেকটা এগিয়ে গেছি। এবারে ধরো যদি আরেকটা সময়কালে আমরা যাই, যেগুলো বাংলার কথা বলতে চাইছি, বাংলা ভাষা আন্দোলনের কথা বলতে চাইছি এবং যেভাবে সেই গানগুলো অমর হয়ে উঠল, কারণ গান তো একই সাথে প্রতিবাদের একটা হাতিয়ার। যখনই যে বিপন্ন হয় তখন তার হাতিয়ার হয়ে ওঠে গান।
0: তাই তো,
1: তো এবং সেটা কোনো দেশ কাল তার সীমারেখা তার কোনো বেড়াজাল মানে না। তো ডেফিনেটলি যখন ভাষা আন্দোলন হয় তো তখন কিন্তু শুধুমাত্র, মানে যদি বাংলাদেশের ভাষা আন্দোলন 21 ফেব্রুয়ারি যদি সেটাকে আমরা ছেড়েও দিই, যদি আমরা 1 নভেম্বরের মানভূম ভাষা আন্দোলনের কথা ধরি, তখনও কিন্তু অসংখ্য টুসু গান লেখা হয়েছিল এবং তখন মানভূমকে বলা হতো গানভূম। দেখো গান কতটা ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল।
0: তাই তো, তাই তো।
1: যাই হোক, আমরা আপাতত কিছু অমর কালজয়ী বাংলা গান, বাংলা কবিতা সেদিকে একটু দৃষ্টি ফেরাবো এবং যার সবগুলোরই প্রায় প্রেক্ষাপট বাংলা ভাষা, বাংলা ভাষা আন্দোলন।
0: ঠিক তাই। এবং সেই আন্দোলনের কথা বলতে যখন বললেই, তখন একটু বলি যে সেই সময়টায় যেটা হয়েছিল, এসে মানে ওই ঘটনাটা যেদিন ঘটে, যে সময়টা ঘটে, সেই সময়টায় এসে তিনি লিখলেন জাস্ট একটা দুটো লাইন, আর সেই লাইন থেকেই কেমনভাবে যেন সেই লিফলেট এবং সেখান থেকে তৈরি হয়ে গেল গান। আমরা সেই গানে যাই বরং।

0: বেশ, আমরা তাহলে শুনে নিই গানটা। এর আগে আমরা একরকম একটা ফেজের মধ্যে ছিলাম, এবার আমরা সম্পূর্ণ একটা অন্য ফেজে ঢুকব। এবং এই গানগুলোর কথা উল্লেখ করার সময় একটা বিষয় খুব পরিষ্কার যে এই গানগুলো সবাই আমরা কোনো না কোনো সময় গেয়েছি বা কোনো না কোনো সময় সেগুলো আমরা কবিতা হিসেবে উচ্চারণ করেছি।
1: আমরা যখন কবিতা হিসেবে কথা বলছি তখন একটা অন্য একটু মানে ফ্লেভারটা হয়তো একই থাকলো, আমরা একটু একটু সমস্যা হচ্ছে, আমরা এটা শুনে নিই অন্য একটা গান, তারপরে বরং চেষ্টা করবো আরেকবার সেই গানটা শোনানোর।

0: আব্দুল গাফফার চৌধুরীর এই জাস্ট কয়েকটা লাইন যাকে বলা হয় আর কি, আনমনেই দুটি চরণ তিনি লিখেছিলেন না, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি, সেই ঢাকা মেডিকেল সেখানে, এবং পরে যেটি 21শের গান শিরোনামে প্রকাশিত হলো, পুরো কবিতাটা কিছুদিনের চেষ্টায় তিনি লিখে ফেললেন। এরপরে যেটা হলো, আব্দুল লতিফ প্রথম সুরারোপ করলেন এবং বিভিন্ন অনুষ্ঠানে গাইলেন। তো এই ব্যাপারটা পরবর্তীতে তো নিশ্চয়ই আলতাফ মাহমুদ সেই কবিতাটিতে সুর দেন এবং এটি প্রভাত ফেরির গান হিসেবে একেবারে, যেটা আমরা শুনলাম এবং শুনছি সেই গানটা শুনলাম। এই গান যখন শুনলাম আমার তখন মনে হচ্ছে বাংলার কথা যখন বলাই হচ্ছে তখন তাকে আমরা ভুলি কি করে, তার গানকে আমরা।
1: তার আগে যে কথাটা না বললেই নয়, মানে আমি দেখছিলাম যে স্টুডিওতে বসে, যেটা আমাদের শ্রোতা বন্ধুদের দেখা সম্ভব নয়, তুমিও গুনগুন করছিলে, আমিও মনমনে এই লাইনগুলো আওড়ে যাচ্ছিলাম, এবং একেবারেই এই গান আমাদেরকে সেখানে নিয়ে যায় যে আমরাও যখন হেঁটেছি বা হাঁটি প্রভাত ফেরিতে সকালবেলায়, 21শের প্রভাত ফেরি, তখন সকলের সমবেত উচ্চারণ যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, এবং একই সঙ্গে এই ভাইদের সাথে সাথে আমাদের, আমরা সেই বোনেদেরও স্মরণ করি যারা 21শের জন্য, যারা ভাষা আন্দোলনের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছিলেন।
0: সেখানে কিন্তু আমাদের যেটা করা হয়নি, যে গানের কথা বলা, বাংলার কথা বলছি, বাংলার খাওয়া দাওয়া এই ব্যাপারটা নিয়ে তো আমাদের কোনো কথাই বলা হয়নি। আর গিয়াসউদ্দিনের লেখনী থেকে বেরোলো এই গান, কল্যাণ সেন বরাট সুর করলেন, লোপামুদ্রা গাইলেন,
1: বাংলা আমার সুর শৈলীশ গিয়াসউদ্দিন দালালের।

0: মানে আমি একটা মজার ঘটনা বলি, এই গানটাতে,
1: এই গানটা শোনার পরে আমাদের সত্যি কিন্তু এটাই মনে হচ্ছে যে না এবার কিন্তু সত্যি খিদে পাচ্ছে। ঘড়ির কাঁটা বলছে একদম 12:54 হয়ে 27 সেকেন্ড হয়ে গেছে। সুদীপ্ত অম্বালিকা 107 FM রেইনবোতে গান্দরিয়া নিয়ে বুধবারের বাংলা আধুনিক গানের যে সুন্দর একটা সময় সেইটা নিয়ে কবিতা থেকে গানে ছিল, আছে, রয়েছে। শুধু একদম শেষ গানে যাবো, সেই জন্য খিদেটা কিন্তু জমিয়ে পেয়েছে ভাই।
0: একটা
1: মজার কথা বলবে বলছিল সুদীপ্ত, দেখি
0: বাংলার খাওয়া দাওয়ার মধ্যে তো অভিনবত্ব আছে, একদিন খাওয়া দাওয়া নিয়ে অনুষ্ঠান করবো।
1: হ্যাঁ ঠিক বলেছো।
0: যেটা বলছিলাম আর কি, তো গিয়াসদার এই যে লেখা গানটা গিয়াসউদ্দিন দালাল, তো গিয়াসদাকে আমি যখন ছোটবেলায় যখন এই গানটার সঙ্গে শোনা হয়নি, অনেকদিন আগে লেখার কবিতা তো এটা, তো আমি ছোটবেলায় দেখতাম গিয়াসদার গাড়ির পিছনে, গাড়ির নাম বলবো না অনিবার্য কারণে বলবো না, হ্যাঁ, তো গাড়ির পেছনে ওই ইয়েতে লেখা থাকতো এই শুধু দুটো লাইন, যে বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভেতরে, এই শব্দটা। আর আমি বারবার মনে করতাম যে এই ভদ্রলোকে এইটা লিখে রেখেছেন কেন। তো পরবর্তীকালে এটা গান হয়ে বিখ্যাত হলো এবং বহুল প্রচলিত হলো। তো এখনো পর্যন্ত যখনই দেখা হয় গিয়াসদার সঙ্গে, ও বিভিন্ন রকম আবদার থাকে যে এই তোমাকে এই কবিতাটা বলতে হবে, অনেকবার সেই কবিতা বলে উঠি, যাই হোক সেটি ভিন্ন প্রসঙ্গ। তো এইভাবেই কবিতার যে লাইনগুলো সেগুলো কিন্তু অমর হয়ে থেকে যায়।
1: আবার আমরা ফিরে আসবো সেরকম সুন্দর কোনো একদিন, আবারও দুজনে একসাথে গল্প হবে, কথা হবে,
0: কিন্তু আপনারা শুনতে
1: যে গানটা রেখে যাব সেটা হচ্ছে অবশ্যই তুমি যেটা বললে শহীদুল্লাহ, তাই তো?
0: একদম। আর আপনারা শুনতে থাকুন 107 AIR FM রেনবো। আবার আমরা ফিরে আসবো এক ঘন্টা পর নাটক নিয়ে, যেতে যেতে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কণ্ঠে এই গানটি।
1: কণ্ঠ কিন্তু কিটু, লেখা এবং সুর, হ্যাঁ লেখা এবং সুর হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর।
0: একদম একদম একদম, লেখা এবং সুর রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। উপরাষ্ট্রপতি শ্রী পি রাধাকৃষ্ণনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। দলের নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নিরবিচ্ছিন্নভাবে ৪৩৯৩ দিন দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা উপলক্ষে এক চা চক্রে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে নিউটাউনের রাম মন্দিরে পুজো দিয়ে কলকাতা থেকে তার দিল্লি যাওয়ার কথা বলে নবান্ন সূত্রে জানা গেছে। কেন্দ্র দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে ১,২৫,০০০ টাকারও বেশি মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এর মধ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প এমজি নারেগা প্রকল্পে সরকার ৩০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে। আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মী ও আধিকারিকদের নিয়ে যোগ ব্যায়াম প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: 1987 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি

0: পিডিবি ভিত্তিক নিরাপদ ডেলিভারি, শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
1: বিষয়টা জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলির তদারকির দায়িত্বেও থাকবেন মুখ্যমন্ত্রী। রাজ্য প্রশাসনের সচিব স্তরে শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। 18 জন আইএএস আধিকারিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। এই তালিকায় রয়েছে খাদ্য, পরিবহন, ভূমি, তথ্য, সংস্কৃতি, সেচ, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব জগদীপ প্রসাদ মীনাকে খাদ্য ও সরবরাহ দপ্তরের সচিব করা হয়েছে। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কায় সিআইডি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। গতকালও সই জাল কাণ্ডের তদন্তে অভিষেক সিআইডির কাছে হাজিরা দেননি। তিনি আলাদাভাবে সময় চেয়ে নেন বলে জানা গেছে। এরপরই সিআইডির এই তৎপরতা। বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নিরবিচ্ছিন্নভাবে 4,399 দিন দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা উপলক্ষে এক চা চক্রে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে নিউটাউনের রাম মন্দিরে পুজো দিয়ে কলকাতা থেকে তার দিল্লি যাওয়ার কথা বলে নবান্ন সূত্রে জানা গেছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনও কিছু ভাবেননি। তাকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু গতকাল উত্তরবঙ্গের মধ্য দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। 2-3 দিনের মধ্যেই তা রাজ্যের আরও কিছু অংশে অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 এফএম রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 এফএম রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।

শুরু হচ্ছে নাটক বৃষ্টির ছায়াছবি, রচনা মনোজ মিত্র, প্রযোজনা সুব্রত মজুমদার। নাটক বৃষ্টির ছায়াছবি।

0: হ্যালো, কে?
1: পাশের বাড়ি থেকে ঈশিতা বলছি গো চন্দনাদি।
0: ও ঈশিতা, বল একটু জোরে বল না রে।
1: সারাদিন কি চলছে বলো তো?
0: আর বলিস না ভাই, মাথা ধরিয়ে দিল ঝড় বাদলার জমজমানি, আর তার উপর তোদের সল্টলেকে ঝাউ বাগানের শোঁ শোঁ, গলা ফলা ধরে বিশ্রী অবস্থা। এদিকে এর মধ্যে আমার শুটিংয়ে বেরোতে হচ্ছে জানিস,
1: এখন এই রাত্রিরে।
0: হ্যাঁ রে, নাইট শুটিং, 8টায় নিয়ে যাবে আর কাল ভোরে পর্যন্ত। বাবা,
1: তুমি দেখে রাতের শুটিং বেশি পছন্দ করো।
0: আমি পছন্দ করব কেন?

0: ওরা সিনেমাওয়ালারা করে, তা তারা যা বলবে আমাকে তো করতে হবে।
1: কেন, তোমার ইচ্ছে অনিচ্ছে নেই, যা বলবে তাই করবে?
0: আমার তোর মতো কর্তাজি নেই ভাই, যে মাস পয়লায় হাজার দশেক টাকার একখানি চেক হাতে গুঁজে দেবে, আমাকে পেটের জন্য করতে হয়।
1: কর্তা না থাক, প্রডিউসার বাবুটি তো আছেন, 10,000 টাকায় তো তোমার ঘরের পর্দা তৈরি হয়। চন্দনা দিয়ে তোমার তিনি, তোমার রাহুল বাবু আজ বৃষ্টির দিনে তোমার হাতে খিচুড়ি খেতে এলেন না?
0: কি কি করবো, কাছে পিঠে প্রতিবেশী বলতে কেউ না। দেখ না রে ভাই, খিচুড়িটা কিরকম জমতো বলতো। আচ্ছা হ্যাঁ রে ঈশিতা, তোর কর্তা ফিরেছেন?
1: না গো, এক্ষুনি ফোন করেছিল, কলকাতা নাকি ডুবে গেছে, জলে ওর গাড়ি আটকে গেছে, কি করবে কে জানে।
0: ঝরঝরে গাড়িটা সেদ্দরে বিক্রি করে দেবে। হ্যাঁ শোন, যাই বলিস, আমাদের সল্টলেক কিন্তু এদিক দিয়ে চমৎকার, তাই না বল? যতই বৃষ্টি হোক জল জমে না, কলকাতার গায়ে লেগে আছি, তবু কলকাতার সঙ্গে আকাশ পাতাল তফাৎ।
1: চমৎকার না ঘোড়ার ডিম, এত ফাঁকা নির্জন, মাথাকুটে মরলেও একটা লোক নেই। জানো গো চন্দনা দি, খানিক আগে যা একটা কাণ্ড ঘটে গেল না, সাংঘাতিক।
0: কি, তোর তো রোজই একটা না একটা সাংঘাতিক। কে কি হলো রে?
1: যে জন্য তোমায় ফোন করছি গো।
0: তা বলবি তো সেটা।
1: জানো, একটু আগে বাচ্চার জন্য ফুট কিনতে বেরিয়েছিলাম, তা ওই 7 নম্বর আইল্যান্ডের সামনে হঠাৎ কোত্থেকে ঝুপ করে একটা ছেলে এসে আমার ছাতার মধ্যে মাথা ঢুকিয়ে দিল।
0: ওমা সে কি রে, মাথা ঢুকিয়ে দিল?
1: হ্যাঁ, ঢুকেই না নিজের মাথায় ছাতাটা টানতে লাগলো।
0: কি আশ্চর্য, কি সাংঘাতি।
1: জানো, ছেলেটার মাথা ভর্তি চুল, গাল ভর্তি দাড়ি, কালো ট্রাউজার, নীল শার্ট।
0: ওরে বাবা, তাই বুঝি? বাবা শুনেই আমার গায়ের লোম সব খাড়া হয়ে যাচ্ছে।
1: আমার কানের কাছে মুখ এনে বলতে লাগলো, আমায় চিনতে পারো, চিনতে পারো। আমি তো ফুড না কিনে বাড়ি মুখো ছুট দিয়েছি। ও মা, দেখি সেও পিছু পিছু ছুটতে ছুটতে চেঁচাচ্ছে, চিনতে পারছো না, চিনতে পারছো না।
0: চিৎকার করে লোক জোটালি না কেন, তো তো গলার জোর আছে।
1: কাকে ডাকবো, এ পোড়ার জায়গায় দিনের বেলাতেও রাস্তায় লোক থাকে? তারপর জানো, আমি তো পরিমণি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করেছি।
0: হ্যাঁ,
1: ছেলেটাও বাইরে থেকে দরজা ঠেলতে আরম্ভ করেছে।
0: সে কি ঘরে ঢুকলো?
1: না গো, কোনো রকমের ধাক্কা দিয়ে ঠেলে ফেলে লক আটকে দিয়েছি।
0: যাক বাবা, বাঁচা গেল।
1: বলো, আজ মৃত্যুর হাত থেকে বেঁচেছি কিনা বলো।
0: তুই বলে বাঁচলি, আমি হলে তো নিজ্ঞাত মরতাম রে। কানু না, হ্যাঁ আমি যে বোকার মতো লোকটাকে বলে বসতাম, চিনি গো চিনি, তোমারে চিনি।
1: আহা, যদি বলতো কেমন করে চিনলে?
0: বলতাম নিজেকে চিনতে গিয়ে আমি তোমায় চিনে ফেলেছি।
1: যদি বলতো চলো তোমার ঘরে ঢুকবো,
0: গান গাইতুম, এসো এসো আমার ঘরে এসো।
1: ঘরে ঢুকে একটা ছুরি দেখিয়ে যদি বলতো, যা আছে সব বার করে দাও,
0: বলতাম নাও সব নাও প্রাণনাথ, সেই সঙ্গে প্রাণটিও উপরে নিয়ে তোমার করতলে ধরো।
1: ওসব তোমাদের সিনেমায় চলে, ঢং। দয়া করে তোমার ঘর থেকে উকি দিয়ে দেখবে কোন দিকে গেল লোকটা, আমার না বুকের মধ্যে ধরাস ধরাস করছে গো, কি ভয় করছে গো।
0: ভয়, মানুষ কত ভয় করবে অয়দিপাউস, আমাদের জীবন তো কতগুলো আকস্মিকের খেলা, কত বিভিন্ন আকস্মিক ঘটনারই যেন আমরা হাতের পুতুল।
1: অয়দিপাউস কি?
0: উমা, সফোক্লিসের রাজা অয়দিপাউস নাটক দেখিস নি?
1: বোধহয় দেখেছি, সব অত মনে থাকে না।
0: জানিস, ওই রকম ধরনেরই একটা গল্প নিয়ে না একটা সিরিয়াল হবে, যা হজমবে না সিরিয়ালটা।
1: করো করো করো, একটু ভালো করে সিরিয়াল টিরিয়ালগুলো করো দেখি, বাংলা সিরিয়াল তো পাতে দেওয়া যায় না, মুখে তো ঝামা ঘষে দিচ্ছে বম্বে। আর হ্যাঁ, প্রডিউসারকে বলো কেবল আর্টিস্টের পেছনে টাকা উড়ালেই সিরিয়ালে উন্নতি করা যায় না।
0: এই তোকে তোর খুব পছন্দ, সেদিন আমায় বলছিল তোমার পাশের বাড়ির বান্ধবী কি সিনেমা টিভিতে ইন্টারেস্টেড, একটু বলে দেখো না। তা আমি বললাম ওর কর্তা কি ছাড়বে?
1: আহা, কেন ছাড়বে না, যাব বাবা, আর্ট কালচারের লাইনে গেলে কি হয়েছে, ছেলেবেলা থেকেই অ্যাক্টিং এত ভালোবাসি। চন্দনা দি, এবার যেদিন রাহুল বাবু আসবেন আমায় দেখা করিয়ে দেবে প্লিজ।
0: ওই ওই বুঝি রাহুল এলো, রাখছি।
2: চিনতে পারছো? কি চিনতে পারো?
0: হাজি তুমি
2: পারছো, সত্যি চিনতে পারছো?
0: চিনতেও পারবো না, এতটা ভাবলে কি করে।
2: আমায় চেনা যাচ্ছে?
0: একটু অসুবিধা হলো ঠিকই, এত চুল দাড়ি, তবে

0: ওসব দিয়ে কি আমায় ফাঁকি দেওয়া যাবে? এসো এসো ঘরে এসো।
1: যাব, ভয় পাবে না তো, ছুটে পালাবে না তো?
0: কেন, তোমায় দেখে বুঝি সবাই ছুট লাগায়?
1: আচ্ছা বলো তো আমি কে?
0: বোকা বোকা কথা বলো না, বোকা বোকা জবাব পাবে তাহলে। তুমি তুমি, আমি আমি, হলো তো?
1: সত্যি সে শব্দই পেলাম, হ্যাঁ তোমার দেখা পেলাম।
0: এখনো যেন বিশ্বাস হচ্ছে না।
1: না বিশ্বাস হচ্ছে না, তোমাকে যে আবার পাবো আশা ছেড়ে দিয়েছিলাম।
0: আমি ছাড়িনি, আমি জানতাম দেখা একদিন হবেই।
1: দশটা বছর, পাক্কা দশটা বছর পরে, তাই না?
0: কোথা দিয়ে যে পেরিয়ে গেল বছরগুলো, দশটা বছর।
1: গন উইথ দ্য উইন্ডস, হাওয়াই উড়ে গেছে,
0: হাওয়াই উড়ে গেছে, কিন্তু উড়ে কি যায়, সত্যি যায়?
1: তুমি তাহলে এখনো ভুলে যাওনি, হ্যাঁ মনে রেখেছো?
0: ভুলা যায় বলো, ভুলার জিনিস, তুমি ভুলতে পারলে?
1: না, সব সময় মনে হয়েছে তুমি আমার কাছেই আছো, পাশেই আছো। হাসপাতালে শুয়ে সব সময় তোমার সঙ্গে কথা বলতাম, যেই পাশ ফিরতাম তুমি যেন পিঠের দিকে চলে গেছো, যেই উপাশ ফিরতাম তুমি যেন আবার পিঠের দিকে চলে গেছো। সব সময় মনে হয়েছে আমি যেদিকে তাকাচ্ছি তুমি তার উল্টো দিকে রয়েছো। সিস্টাররা খুব ধমকাত, যে চলে গেছে তার কথা ভাবছেন কেন? আমার কিন্তু কখনো মনে হয়নি তুমি আমায় ছেড়ে চলে গেছো।
0: হাসপাতালে? কোন হাসপাতালে?
1: বা যেখানে তোমরা সবাই মিলে আমাকে পাঠিয়েছিলে, আমি যেতে চাইনি, শেকল দিয়ে বেঁধে পাঠিয়ে দিলে। দশটা বছর, এক টানা এক জায়গায়। ভুলে গেছো কোথায় পাঠিয়েছিলে?
0: না না ভুলবো কেন, বা কি কি আশ্চর্য, ভুলবো কেন? তা তো কবে ছাড়া পেলে?
1: এই তো গেল মাসে, ডাক্তারবাবু বললেন যাও তুমি ভালো হয়ে গেছো, এবার তোমার ছুটি। হাসপাতালে সবাই মিলে হাততালি দিল, আমায় ফুলের বোকে দিল, তারপর একটা বড় গাড়িতে তুলে হাত নাড়লো। বাড়ি ফিরে দেখি তুমি নেই, তুমি আমায় ছেড়ে চলে গেছো, ডিভোর্স করে চলে গেছো।
0: হ্যাঁ করে ফেললাম আর কি, মানে আর কি করবো, তাই ডিভোর্সটা করে ফেললাম আর কি।
1: আমাকে হাসপাতালে ঢুকিয়ে দিয়ে তলে তলে সব চুকিয়ে দিয়ে চলে এলে। জানো তোমাকে খুঁজে খুঁজে কি হলো জানো?
0: খুব হয়রানি তো।
1: আরে বাবা ভীষণ ভীষণ, এই তো ওই খানিক আগে ওই রাস্তায় একজন ভদ্র মহিলা ছাতা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছিল, আমার মনে হলো তুমি। আচ্ছা বলো, ছাতার নিচে সব মেয়েকে একরকম দেখায় না?
0: ছাতার নিচে? হ্যাঁ হ্যাঁ তাই তো, পায়ের দিকটা কেবল দেখা যায় তো,
1: কিংবা বাড়ির ছাতে?
0: হ্যাঁ হ্যাঁ তাও একই রকম, খালি ওপর দিকটা দেখা যায়।
1: আমি বললাম চিনতে পেরেছো? অমনি বাড়ি মুখ দিয়ে ছুট, আমিও ছাড়িনি দে ছুট, বলছি আরে আমি ভালো হয়ে গেছি, যেন দড়াম করে দরজাটা ভেজালো। দেখো দেখো এমনভাবে লেগেছে না, হাতটা কীরকম থেঁতলে গেছে।
0: ইস রক্ত পড়ছে দেখছি,
1: কি যন্ত্রণা হচ্ছে।
0: তা সে যখন তোমায় চিনতেই পারলো না, তার পিছু ধাওয়া করলে কেন?
1: পালালো কেন, পালালো বলেই তো মনে হলো তুমি ছাড়া কেউ না, ধরা দেবে না বলে নাচেনার ভান করেছ। আমার তো এখনো মনে হচ্ছে ও তুমি ছাড়া কেউ না।
0: এখনো মনে হচ্ছে ও আমি?
1: কেন, আমার কোনো ভুল হয়েছে?
0: না না না না না, ভুল কেন হবে, ভুল কেন হবে, বাপরে না, তুমি ভুল করবে কেন, তুমি তো ভালোই হয়ে গেছো।
1: একদিনও তুমি আমায় দেখতে যাওনি হাসপাতালে, তুমি আমায় ছেড়ে পালিয়ে এসেছো, ভেবেছিলে ধরতে পারবো না, দেখলে ধরে তো ফেললাম। কি ফেলিনি ধরে? বাবা ভীষণ যন্ত্রণা হচ্ছে।
0: ওই যে বেসিনে গরম জল আছে, ধুয়ে ফেলো।
1: ওষুধও আছে দেখছি।
0: হ্যাঁ তুলো আছে, সবই আছে, যাও লাগিয়ে নাও।
1: এই ব্যান্ডেজ, ব্যান্ডেজ কই, শিগগির ব্যান্ডেজটা আনো। সেই কোন সকালে ঢুকেছি তোমাদের সল্ট লেকে, বাড়ি খুঁজে পাওয়া যায় না, সেক্টর ব্লক ক্লাস্টার জলের ট্যাঙ্কি এক নম্বর পাঁচ নম্বর চোদ্দ নম্বর, এটি এত ফ্যাশন কে জানতো। তারপর ঠিকানাও নেই, সেদিন কাকিমা কাকে বলছিল আমার বউ এখন সল্ট লেকে বাড়ি করেছে, তার উপর ভরসা করি তো আমার আশা। সারাদিন যে কত লোকের তাড়া খেলুম, এই তুমি যদি আমায় না চিনতে কি করতুম? কিচ্ছু করার ছিল না, তুমি যদি আমার পা ভেঙে দিতে কিচ্ছু বলার ছিল না। ল্যাংচাতে ল্যাংচাতে তখন আরেকটা দরজায় যেতে

0: হতো, চিনতে পারছো? চিনতে পারছো, করে পাগলের মতো ঘুরে বেড়াতে হতো।
1: পাগলের মতো?
0: কই ব্যান্ডেজ, কই ব্যান্ডেজ?
1: ও আনছি আনছি।
0: কবে যে সল্টলেক হলো তাই জানি না, কলকাতার ঘাড়ের উপর সল্টলেক, কেলেপেচির নাকের উপর মুক্তোর নাক ছাবি, বড় বড় রাস্তাঘাট, ঝাউবাগান, গ্রিন পার্ক, ডিয়ার পার্ক, বিদ্যুৎ ভবন, স্টেডিয়াম, কবে কোনটা হলো কিচ্ছু জানি না। আমি তখন ডাক্তার পাটনায়কের ভিআইপি মেন্টাল হসপিটালে ঘুমোচ্ছি। আমার ঘুমের মধ্যে গড়ে উঠল একটা বিরাট নগরী, ময়দানবের স্বপ্নপুরী। বাবারা জ্বলে যাচ্ছে। আরে কি হলো, ব্যান্ডেজ কি নিজের হাতে বাঁধা হচ্ছে? কোনো কাজের না ফালতু।
1: এই যে এই যে
0: এই যে এই যে ব্যান্ডেজ ধুয়ে জল খাবো না, বাঁধো।
1: ওষুধ লাগানো হয়েছে?
0: কে জানে, শুকে দেখতে পাচ্ছ না? কি হয়েছে?
1: না
0: না, লাগিয়ে দাও। কই দাও?
1: বলছিলাম কি
0: কি
1: নিজে নিজে লাগালে জ্বালা করবে না।
0: হ্যাঁ, আমায় লাগাতে বলছো?
1: হ্যাঁ, এই যে ব্যান্ডেজ
0: দেখো। ওই তুলু, গরম জল, ওষুধ, ব্যান্ডেজ, চারটে জিনিস আমি একসঙ্গে পারি না। অত ভাজুকাটো ব্যাপার এখন আমার মাথায় ঢোকে না। বললাম না, সবই ছুটি পেয়েছি, মাথাটা এখনো কাঁচা। এই এই,
1: হ্যাঁ,
0: তুমি তুমি লাগিয়ে দাও না।
1: আমি না, মানে আমি না ওই ওষুধটার গন্ধ ঠিক সহ্য করতে পারি না, জানো আমার অ্যালার্জি আছে।
0: এটা বোধহয় নতুন হয়েছে?
1: হ্যাঁ, নতুনই তো, নতুন। তাই তাই জন্যই বলছি আর কি, যে এসবগুলো ওই বাইরে বাইরে যাও না, ওই যে মোড়ের মাথায়, মোড়ের মাথায় কাউকে দিয়ে যদি লাগিয়ে নাও।
0: মাথা খারাপ? মোড় থেকে ফিরে এলে তুমি যদি আর আমাকে চিনতে না পারো, যদি দরজা বন্ধ করে দাও, আমি এই ঘর ছেড়ে বেরোবই না, রক্ত পড়লে পড়ুক।
1: এই কি করছো, পর্দায় হাত মুছো না, পর্দাটা নোংরা হয়ে যাচ্ছে।
0: ধুয়ে দিও।
1: খুব রাগ করবে।
0: কে?
1: যে ভদ্রলোক পর্দাগুলো দিয়েছেন, মানে প্রেজেন্ট করেছেন, তার কিন্তু এক্ষুনি এখানে আসার কথা।
0: বলো আমি নোংরা করেছি।
1: হ্যাঁ, আচ্ছা,
0: আমার কথা বললে তোমায় কিচ্ছু বলবে না।
1: ও তাই নাকি? আচ্ছা,
0: এই আমার সব কথা সায় দিতে তোমার কষ্ট হচ্ছে না?
1: হ্যাঁ
0: হোক।
1: হ্যাঁ
0: হোক, কোনোদিন তো আমার জন্য কিছু করনি। বিয়ে হতে না হতে আমি গেলাম হাসপাতালে, তুমিও কেটে পড়লে। এত বছর ধরে যা করার করেছো ওই মেন্টাল হসপিটালের ডাক্তার, নার্স আর ঝাড়ুদাররা, আমার জন্য একটু খাটো, একটু হাঙ্গামা পোহাও।
1: ইস, আবার রক্ত পড়ছে।
0: এই বাবারে, কিছুতেই থামছে না, রক্ত ছুটতে ছুটতে শেষকালে মরে যাব। উফ, ঘরে ডেকে এনে আমায় মারলো। আরে কি হলো, আমায় একটু ওষুধ দিল না?
1: দিচ্ছি দিচ্ছি দিচ্ছি রে বাবা, দিচ্ছি।
0: ও কি, আগেই ওষুধ দিচ্ছ কেন? গরম জলে জায়গাটা ধুয়ে নাও, খালি ফাঁকি দেবে।
1: করছি করছি, এবার কিন্তু চলে যেতে হবে। হ্যাঁ, আমায় এক্ষুনি কাজে বেরোতে হবে, তো তাই বলছিলাম।
0: কি চলে যাব?
1: হ্যাঁ
0: কেন, কিছুই তো হলো না।
1: হ্যাঁ, আর কি হবে, সবই তো হলো, দেখা হলো, কথা হলো। হ্যাঁ, আবার আরেকদিন হবে, কেমন?
0: আবার একদিন আসতে বলছো?
1: হ্যাঁ হ্যাঁ, সেদিন যতক্ষণ খুশি থেকো, কেমন?
0: তাহলে আবার বৃষ্টিতে ভিজে ফিরে যাবো কেন? ও আজই যতক্ষণ খুশি থাকি।
1: ও বললাম যে কাজ আছে, কাজ আছে তো, আমি দরজায় তালা লাগিয়ে দিয়ে যাব।
0: যাও না, যেখানে যাবে যাও, আমি এখানে ঘুমোই।
1: মানে
0: কোথায় যাব, আমার তো আর কেউ নেই।
1: কেন, ওই যে বললে মা বাবা
0: দুজনেই শেষ, মা 5 বছর আগে, বাবা 11 বছর। জানো না তুমি?
1: আমি কি করে জানবো?
0: তাই তো, তুমি কি করে জানবে, আমিও জানতাম না, হাসপাতালে কেউ আমাকে বলেনি, ছুটি পেয়ে শুনলাম। 10টা বছর ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে সব চলে গেছে, বাবা মা তুমি।
1: কিন্তু বাড়িটা, মানে একটা বাড়ি তো আছে।
0: না না, সেও ভোগে চলে গেছে, কাকারা আমার পোষণ দখল করে নিয়েছে। 10টা বছর, এত বড় সময়, কত কি ঘটে যায়।
1: তা সে জাগে, আরো আত্মীয় স্বজন আছে নিশ্চয়ই, তাদের কাছে গিয়ে থাকো।
0: কেউ রাখতে চায় না, ভাবে এখনো আমি পাগল, পাগলকে কেউ কাছে রাখতে চায় না। কই, আরে ব্যান্ডেজটা লাগাও।
1: দেখো
0: আমি তোমার কাছে থাকবো, তোমার কাছে থাকবো, আবার আমরা একসঙ্গে থাকবো, মা বাবাকে তো ধরতে পারবো না, ছাড়বো না।

0: বেঁধে দাও, দাও দেখো না, কিছু করতে পারি না আমি,
1: পাগল।
0: দেখো রক্ত রক্ত পড়ছে।
1: পাগল কোথাকার?
0: না না, আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ গো, আমি ভালো হয়ে গেছি। দেখো আমার এই জামার পকেটে রিলিজ অর্ডার আছে, ডাক্তার পাটনায়ক লিখে দিয়েছেন, পুরো ফিট, নর্মালসি পুরোপুরি রেস্টোর্ড।
1: তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি।
0: এই রাগ করছো কেন?
1: চুপ, আমি তোমাকে চিনি না, ভালো করে দেখো আমি তোমার কেউ না।
0: এখন না, একসময় তো ছিলে।
1: না, কোনো কালে না, আমরা কেউ কাউকে দেখিনি, চিনি না।
0: দেখিনি?
1: না, বুঝতে পারছো না, তোমায় আমি চিনি না, তুমি আমায় চেনো না।
0: আমি তো বলিনি তোমায় চিনি, বলেছি আমায় চিনতে পারছো। তুমি বলেছো, আরে তুমি এসো ভেতরে এসো, বলোনি।
1: সে আমি মজা করতে বলেছিলাম, বলে ভুল করেছিলাম, হলো?
0: ভুল করেছিলে? এখন শোধরাও, স্বীকার করো।
1: কি স্বীকার করবো?
0: তুমি আমার বউ ছিলে।
1: এই একদম পাগলামি করবে না, দেখবে মজা। যাও যাও, জামা জুতো সব তুলে নিয়ে চলে যাও।
0: ও ছিলো না, সেটা আগেই বললে না কেন? কেন বললে ভেতরে এসো? কেন ওষুধ লাগিয়ে দিলে? এতক্ষণ পরে চিনি না বললে আমি শুনবো?
1: আ হা হা হা, আমি বললাম আর অমনি হয়ে গেল, আমার কথায় পৃথিবী উল্টে গেল। বদমাইশি হচ্ছে না?
0: বদমাইশি কোথায়, সোজা কথা, তুমি আমার।
1: উফ, বারবার এক কথা বলছি, আমি কেউ না, কেউ না তোমার।
0: ও তুমি কি আমায় পাগল করে দেবে? কেন বললে? ভোলা কি যায়? ভোলার জিনিস? ওরে আমার মাথায় এখনো কাঁচা, একটা জিনিস মাথায় গেঁথে গেলে আর তাড়ানো যায় না, কেন বোঝো না তুমি? আবার যদি আমার মাথা খারাপ হয়ে যায় তুমি দায়ী থাকবে। তুমি তুমি তুমি
1: শোনো শোনো শোনো, মতলবটা কি বলি বলি, মতলবটা কি শোনো, যা ভাবছো তা নয়। হাবাগোমা মেয়ে পাওনি, ওই পাশের বাড়ির বউটা পাওনি, বহুত ঘাটের জল খাওয়া বুঝলে, অনেক লড়াই করে আমাকে এখানে উঠতে হয়েছে। কেউ যদি চিনতে পারছো বলে ঘরে হুঁকি দিতে পারে, আমিও বলতে পারি আরে তুমি এসো ভেতরে এসো। অবশ্য তখন আমি জানতাম না যে তোমার মাথাটাই একটা চালকুমড়ো। ওর কাকে কি বলছি, আমারই সব তালগোল পাকিয়ে যাচ্ছে। এসো না, উঠে পড়ো, উঠে পড়ো, আমি কিচ্ছু করব না বলছি তোমাকে, তুমি সোজা বেরিয়ে যাও। কি হলো, কানে যাচ্ছে? একটা প্লাস্টিক দিচ্ছি, মাথায় ঢেকে বেরিয়ে যাও, বৃষ্টি লাগবে না। বেশ, গাড়ি ভাড়া না থাকে টাকা দিচ্ছি, এনাও এনাও 30টা টাকা। হ্যাঁ, লাভই হলো তোমার, এবার যাও।
0: একটা একটা চাদর দেবে?
1: চাদর ফাদর হবে না, যা দিলাম ওই নিয়ে ভাগো।
0: বড্ড শীত করছে,
1: তো জামাটা গায়ে চাপাও,
0: ভিজে গেছে। জামাটা জমা রেখে একটা কম্বল দাও না।
1: এই না, এই শার্টটা পরো, যাও এবার যাও।
0: এই তুমি সিগারেট খাও?
1: এই আবার পাগলামি হচ্ছে?
0: না, তোমার জামার পকেটে রয়েছে কি না, একটা খাবো।
1: যত খুশি খাও, এই নাও এই পলিথিনের ব্যাগটা নিয়ে যাও, বৃষ্টি বাঁচাবে।
0: এই একটু আগুন দেবে?
1: এই নাও লাইটারটা নাও।
0: এটা নেব?
1: নাও এবং দয়া করে বেরো, যাও।
0: আমায় তুমি কি ভাবছো?
1: ভাবছিলাম পাগল, এখন দেখছি শুধু পাগল নয়, শিয়ানা পাগল।
0: বুঝলাম না,
1: চুরিছেন তাই না করেও মালপত্র হাতাবার কায়দাটা বেশ ভালোই বার করা গেছে, তাই না?
0: ধরে ফেলেছ।
1: হ্যাঁ,
0: শার্টটা কাল ফেরত দিয়ে যাব।
1: কোনো দরকার নেই,
0: ব্যাগটা একটু মাথায় চাপিয়ে দেবে,
1: হলো?
0: এই তবে যে বললে তুমি আমার কেউ না,
1: তো তাই তো।
0: এবার তোমায় আমি চিনতে পেরেছি এতক্ষণে।
1: তো সে তো চিনতেই পারো।
0: কি করে চিনলাম বলো দেখি?
1: সিনেমায় দেখেছো, সিরিয়ালে দেখেছো।
0: দূর, ওসব না, ওসব কদিন দেখিনি, শার্ট লাইটার সিগারেটের প্যাকেট দেখে। এসব তোমার ঘরে এলো কি করে? এসব কার?
1: কার?
0: তোমার বাবুর।
1: এই
0: হ্যাঁ গো, কাকিমা সেদিন বলছিল তোর বউ তোকে ডিভোর্স করে এখন একটা বাবুকে নিয়ে থাকে, বাবুটা তাকে একটা বাড়ি করে দিয়েছে সল্টলেকে। হ্যাঁ, সেখানেই থাকে নন্দিতা। আর তুমি আমাকে ঠকাতে পারবে না।
1: আবার সেই কাকিমা, নিকুচি করেছে কাকিমার, ভালো করে চেয়ে দেখো আমি নন্দিতা নই।
0: তুমি তুমি কাকিমা বলেছে বাবুটা তোমাকে পুষছে, মাঝে মাঝে তোমার ঘরে রাত কাটায়।
1: ফের যদি বাজে কথা বলেছো তুমি।
0: বাহ বাহ, তা না হলে তোমার ঘরে ছেলেদের জামা সিগারেট থাকবে কোত্থেকে? ওই বড় চপ্পলটা কার? সেই বাবুর এক সেট জামা জুতো রেখে গেছে।
1: বেরো বলছি, বেরো।
0: পাগল,

0: না দেখে যাচ্ছি আমি সোফাটায় বসি, ওই বাবুটা রাত কাটাতে আসবে বলে আমাকে ভাগানো হচ্ছে, তাই না? কি বলো, তাই না?
1: আচ্ছা বেশ, তাই তাতে তোমার কি? আমার বাড়িতে আমি যা খুশি করি, তাতে কার কি?
0: না, আমি এসব নোংরামি সহ্য করব না। গাঁটটা মেরে মাথায় গাঁদা ফুল ফুটিয়ে দেবো।
1: এই ও কি হচ্ছে? টিভির উপর থেকে পা সরাও, পা সরাও।
0: বেশ করবো, পা রাখবো। এই

0: নন্দিতা কেন তুমি ফিরবে না? নন্দিতা বলো বলো,
1: তোমার তোমার সব কিছু ঠিক আছে বুঝেছো, শুধু একটাই ভুল করছো, আমি নন্দিতা নই, আমি চন্দনা।
0: না না, নন্দিতা নন্দিতা নাম পাল্টে ধোকা দেবে ভেবেছো? হ্যাঁ আমি সব শুনেছি, যখন হাসপাতালে ঘুমের ঘরে পড়েছিলাম, যখন আমার কোনো জ্ঞান ছিল না, তখন একটা লোক তোমার কাছে আসতো, তার যুক্তিতেই তুমি আমায় ডিভোর্স করেছো, সেই লোকটারই জামা এটা। কাকিমা বলেছে তোমার আর কেউ নেই। তাহলে তাহলে কে দিয়েছিল পর্দা টর্দা, জামা কার?
1: আচ্ছা বেশ, জামাটা না হয় তারই, আমিও না হয় নন্দিতা, তাতে তোমার কি? তোমার সঙ্গে তো আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, এখন তো আমি তোমার কেউ নই। বিবাহ বিচ্ছেদের পর আর আমার উপর জোর খাটাতে পারো না তুমি।
0: বিবাহ বিচ্ছেদ?
1: হ্যাঁ,
0: কিন্তু কে চেয়েছে? আমি তোমায় ছাড়তে চাইনি।
1: বেশ ঠিক আছে, তুমি ছাড়তে চাওনি, আমি চেয়েছি, কিন্তু ব্যাপারটা যখন ঘটেই গেছে, এখন আমি তো যা খুশি করতে পারি। বাবু, ধরো বেশ বাবুই আছে আমার, তাতে তোমার কি? হ্যাঁ, সে আমায় কলকাতার গায়ে নতুন গড়ে ওঠা শহরে একটা নতুন ঝকঝকে বাড়ি করে দিয়েছে, এত সব ফার্নিচার কিনে দিয়েছে, আজ হাজার হাজার টাকা ঘর সাজানোর মালপত্র কিনে দিয়েছে, আরও হাজার হাজার টাকা ব্যাংকে জমা রেখে দিয়েছে আমার নামে। হলো, আমাকে সিনেমায় চান্স করে দিয়েছে এবং তার জন্যই আমার এত উপরে ওঠা। তা নিয়ে তোমার কি বলার থাকবে? তুমি তুমি, আমি আমি, আমরা আলাদা দুটো মানুষ, যেমন ও বাড়ির বউটা আলাদা, সেই রকম আলাদা একটা মানুষ।
0: কিন্তু কবে কবে আলাদা হলুম? কে করলো আলাদা? আমার একটা মানুষ আমাকে ছেড়ে আরেকজনের কাছে চলে যাবে, আমি কেন জানবো না?
1: কেন জানবে না? নিশ্চয়ই জানো, ডিভোর্স যখন হয়েছে তোমার সম্মতি নিয়েই নিশ্চয়ই হয়েছে, আইন মেনেই হয়েছে, আমরা দুজনেই সই করেছি।
0: না, আমি কোনো সই দিইনি।
1: বাহ, নিশ্চয়ই দিয়েছ, না দিলে কোর্ট শুনবে কেন? ব্যাপারটা একতরফা হয় না।
0: আমার বেলা তাই হয়েছে। হ্যাঁ, আমার বেলা তাই হয়েছে।
1: কি করে তোমার বেলায় আলাদা হবে কেন?
0: বা বা বা, সব জেনে না জানার ভান করছো কেন? জানো না পাগলদের সই লাগে না? হ্যাঁ, তাদের মত অমত কিছুই নেওয়া হয় না, নেওয়ার কথাই ওঠে না, জ্ঞানগম্যি নেই, তারা তো ঘুমে আচ্ছন্ন।
1: তাহলে তোমার বেলায় সই দিলেন কে?
0: মনে নেই, আমার বাবা। তাহলেই দেখো, আমি কিছু জানলুম না, আমার বউ আমার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়ে চলে গেল। মানুষের সম্পর্ক এমন করে না জানিয়ে ছেড়া হবে? হ্যাঁ, আমাকে কেন কেন জানানো হয়নি?
1: তোমাকে জানিয়ে তো লাভ হতো না, তাছাড়া তোমার বাবা তো সব জানতেনই।
0: বাবা জেনে কী হবে? বাবা তো আলাদা লোক। আমি আমি আমি রইলাম হাসপাতালে ঘুমের অতলে ডুবে, এদিকে সব সই দস্তখত হয়ে গেল, আমার সর্বস্ব চলে গেল। তোমরা কেউ একবার ভাবলে না, লোকটা যদি কোনোদিন জ্ঞান ফিরে আসে, সে জেগে উঠে কি দেখবে, কাকে দেখবে?
1: আচ্ছা শোনো, মেয়েটার কি খুব দোষ? একটা মেয়ে, সে তো একটা একটা নতুন জীবনের স্বপ্ন নিয়েই তোমার সঙ্গে ঘর বেঁধেছিল, তবে সে ঘর ভেঙে চলে আসবে কেন বলো? তাহলে কোথাও নিশ্চয়ই সে একটা ভীষণ আঘাত পেয়েছিল। বিয়ের 3 মাসের মধ্যে তুমি গেলে অ্যাসাইলামে, একবার ভেবে দেখো, এত অল্প সময়ের মধ্যে মেয়েটার সমস্ত আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার। হ্যাঁ, তখন যদি সে তোমাকে ছেড়ে এসেই থাকে, যদি সে তার মতো করে তার জীবনটা গড়তেই চায়, তাকে কি খুব দোষ দেওয়া যায়?
0: আমার জন্য তার একটু কষ্ট হবে না?
1: কষ্ট যে হয়নি তা বলছো কি করে? তবে কষ্টের উপরেও তো ছিল তার ভবিষ্যৎ, তার জীবন। তুমি অ্যাসাইলামে গেছো আর সে তোমার প্রতীক্ষায় নিজের জীবনটা বসে বসে একেবারে নষ্ট করে দেবে।
0: অ্যাসাইলামে গিয়েছিলাম কি চিরকালের জন্য? মানুষের অসুখ সারে না? এই তো এই তো ডাক্তার পাটনায়ক আমাকে সারিয়ে দিয়েছেন, এবার এবার কি করবে বলো, কি করবে?
1: কিন্তু মেয়েটার কি করার আছে? তোমার বাবারই তো দোষ, তিনি কেন উন্মাদ ছেলের গার্জেন হিসেবে সই দিয়ে দিয়েছিলেন? না দিলেই পারতেন।
0: সেটা তো তুমি তার কাছ থেকে চালাকি করে আদায় করে নিয়েছো, অভিনয় করে।
1: আমি আমি আমি অভিনয় করে?
0: হ্যাঁ, তাই না? তুমি তখন কান্নাকাটি জুড়েছ, একটা বদ্ধ উন্মাদের হাতে তোমার জীবন শেষ হয়ে যাবে। আর আমার বাবা ভীষণ ভালো মানুষ, দুর্বল মানুষ। হ্যাঁ, তোমার দুঃখ অভিনয়ের চাপে পড়ে তিনি সই করে দিয়েছেন, তাঁর কোনো দোষ নেই। ডাক্তাররাও বলেছিল সারবে না, তারাও শেষ কথাটা জানিয়ে দিল।
1: তাহলে তাহলে সেই ডাক্তারদের দোষ? কেন তারা বলেছিল যে সারবে না?
0: ডাক্তাররা ওই রকম না বললে কোর্ট কখনো ডিভোর্স দিত না।

0: বেশ, তুমি বরং সেই ডাক্তারদের ধরো গে যাও।
1: ধরিনি ভেবেছ? ছুটি পেয়েই প্রত্যেকের বাড়িতে গেছি। কি মশাই, কি বলেছিলেন? সারবো না যে, এই তো এই তো ডাক্তার পাটনায়ক সারিয়ে দিলেন।
0: তারা কি বলল?
1: বলল কে বলেছে সেরেছে, কিচ্ছু সারেনি।
0: তাহলে ডাক্তারদের কথা মেনে নাও যে তোমার অসুখ সারেনি।
1: আলবাত সেরেছে, আসলে ডাক্তারগুলো সব ঘুষ খেয়ে বলেছে। তুমি ওদের ঘুষ খাইয়ে তোমার মতো করে রিপোর্ট লিখিয়ে নিয়েছিলে। আমি ইনকিউরেবল, আর পাগলামি একটা এমন রোগ যে সারলেও মনে হয় সারেনি, আবার না সারলেও মনে হয় সেরেছে। বুঝতে পারছো?
0: না, কিচ্ছু বুঝতে পারছি না।
1: বুঝবে বুঝবে, সব বুঝবে। আসুক না তোমার পেয়ারের বাবুটা, বুঝিয়ে যাব বলেই তো এসেছি।
0: ও মা গো,
1: কি হলো?
0: মাথার মধ্যেটা কিরকম ভোঁ করছে, গোটা ব্যাপারটা এত জটিল।
1: না না, কিছু জটিল না, কিছু জটিল না, একেবারে সোজা, একেবারে সোজা। আসলে আমার রোগটা বুঝলে, রোগটা বুঝলে তোমার কাছে সব জল হয়ে যাবে। এটা এটা এমন একটা রোগ পৃথিবীর সব লোক কি প্রমাণ করতে পারো অসুস্থ, আবার সুস্থ বলতে পারো।
0: সে কি?
1: হ্যাঁ, মানে অসুস্থ বলেও চিনতে পারবে না, আবার সুস্থ বলেও না।
0: প্লিজ আর ভুলিয়ে দিও না।

0: কি ব্যাপার চন্দনা?
1: আরে তুমি,
0: ওকে
1: এমনি একজন ওই রাস্তায় ভিড়ছিলেন, ওই তাই বসিয়েছি। তোমার সল্টলেকে সব আছে বাপু, নেই শুধু বর্ষায় মাথা বাঁচানোর একটা ছাউনি।
0: এসব কার? ওর?
1: হ্যাঁ, ভিজে গিয়েছিল তো।
0: হুম, তুমি আজকাল রাস্তা থেকে লোক জুটিয়ে জামা কাপড় পাল্টে দিচ্ছ, গায়ের জামা মনে হচ্ছে।
1: হ্যাঁ, তোমার রাগ করছো কেন বাবা? দিলে তো ওটা আমিই ওকে দিয়েছি, বলো, নিশ্চয়ই দেওয়ার দরকার ছিল বলেই।
0: তোমার শুটিং আছে না?
1: হ্যাঁ চলো।
0: কটা বাজে এখন?
1: বড্ড দেরি হয়ে গেল না?
0: আমি ভাবছি তোমার অসুখ বিসুখ হয়েছে, নয়তো রাস্তায় ঝড় জলে আটকে পড়েছো, ফোনেও কানেক্ট করতে পারছি না। 7:30 থেকে ক্যামেরাম্যান লাইট সাজিয়ে বসে আছে, ঘড়ির কাটা এক একটা সেকেন্ড সরছে, ওদিকে টেকনিশিয়ানদের মিটার বাড়ছে। টিভি সিরিয়ালের প্রোডাকশনের কস্ট কোথায় গিয়ে দাঁড়াচ্ছে খেয়াল আছে?
1: কিচ্ছু মিটার বাড়বে না মশাই, বসো না, মাথাটা ঠান্ডা করো। সিরিয়ালটা হোক না একবার, স্পন্সররা ছুটে আসবে, যে কোনো দামে বিক্রি করতে পারবে দেখো।
0: কেউ কিনবে না, কেউ কিনবে না, স্রেফ তোমার আবদারে এই সাবজেক্টটা ধরা। লোকটা দাঁড়িয়ে আছে কেন, যেতে বলো।
1: যাচ্ছি যাচ্ছি, যাবে, আমরা বেরোবো, আমাদের সঙ্গে বেরিয়ে যাবে। লেট হলো কি আমার জন্য নাকি? তোমার প্রোডাকশনের গাড়ি ঠিক সময় পাঠাওনি।
0: গাড়ি না এলে একটা ট্যাক্সি ধরে বেরিয়ে যাবে।
1: তা ট্যাক্সিটা ধরে দেবে কে? শুনে,
0: নিজে বেরিয়ে গিয়ে ধরবে। তোমার জন্য কি প্রোডাকশনের গাড়ি নিয়ে ছুটে আসতে হবে?
1: আচ্ছা তুমি ওভাবে কথা বলছো কেন রাহুল? কোনো প্রোডাকশন করার সময় দেখেছি তুমি হঠাৎ আমাকে 5টা বাইরের আর্টিস্টের মতো ট্রিট করো, এমন ভাব করো যেন আমাকে চেনোই না। আচ্ছা এসেছো তো তুমি তোমার নিজেরই বাড়িতে।
0: শোনো চন্দনা, প্রোডাকশনটা আমার বিজনেস, তুমি আমার যেই হও দুটোকে একসঙ্গে জড়াতে চাই না, দুটোর হিসেব আলাদা। আরে বেরো, বেরো থেকে থেকে বেরো, বেরো।
1: ধাক্কা মারলে কেন?
0: শোনো, আমি গাড়ি নিয়ে স্টুডিও যাচ্ছি, তুমি একটা ট্যাক্সি ধরে পিছু পিছু এসো।
1: তবু তুমি তোমার গাড়িতে আমাকে নিয়ে যাবে না?
0: না, সেখানে আমি প্রোডিউসার, আমি একটা আর্টিস্টকে নিয়ে গাড়ি থেকে নামতে পারি না।
1: কি? শোনো, আমি যাচ্ছি না।
0: মানে শুটিং?
1: আমি যাচ্ছি না, আমি করছি না।
0: তাহলে অত বড় পার্ট
1: করছি না,
0: অভিনয় করছো না?
1: বললাম তো না।
0: শোনো, জীবনে এত বড় রোল করনি, কেরিয়ার গড়ার সুযোগ।
1: থাক থাক।
0: হ্যাঁ, আরো দু চারজন কদিন ধরে পার্টির জন্য স্টুডিওয়ে ঘুরঘুর করছে, তাদেরই একজনকে রং মাখাই।
1: তাই মাখাও।
0: মা চালে, তোমায় দিয়ে পার্টটা কিছুতেই হতো না, আমি বলতে পারছিলাম না, তুমি নিজেই বলে ভালো করলে। এই জন্যই বলি ঘরের লোককে বিজনেসে জড়াতে নেই। আসি দালে, ওদিকে সব বসে আছে আমার জন্য। আর শোনো, শুটিং স্টার্ট করে দিয়েই আসছি, যত রাতই হোক তুমি একটু খিচুড়ি বানিয়ে রেখো। হ্যাঁ, বেরো বেরো, বেরিয়ে যা। আরে কিরে, আরে এই পাগলা।
2: না না না, আমি আমি ভালো হয়ে গেছি। হ্যাঁ, পুরো ফিট, বিশ্বাস না হয়, সঙ্গে আমার রিলিজ সার্টিফিকেট রয়েছে দেখুন।
0: রিলিজ সার্টিফিকেট? কি বলছো?
2: হ্যাঁ সত্যি বলছি, বাসের কন্ডাক্টরও

0: সময় পাগল বলে ভুল করছিল, গাড়ি থেকে নামিয়ে দিচ্ছিল। তা আমি রিলিজ সার্টিফিকেট দেখাতে সেও মেনে নিল, গাড়ির সবাই আমাকে মেনে নিল। আবার তুমিও মেনে নাও,
1: ঠিক আছে ঠিক আছে, শুটিং সেরে আসি, হচ্ছে তোমাদের।
0: হ্যালো,
2: চন্দনাদি আছে?
0: কে বলছেন?
2: ঈশিতা, পাশের বাড়ির ঈশিতা।
0: ও, পাশের বাড়ির, আচ্ছা।
2: চিনতে পাচ্ছেন তো?
0: খুব পাচ্ছি, ঈশিতা।
2: চন্দনাদি বলছিল আপনি আমার সম্পর্কে ইন্টারেস্টেড।
0: ভীষণ ইন্টারেস্টেড।
2: জানেন, সিনেমা না আমার ভীষণ ভালো লাগে, দিন রাত টিভি বিসিপি দেখি। আমার কর্তা তো কোন সকালে বেরিয়ে যায়, আমি সারা দিন এইসব দেখি। আচ্ছা, আমায় দিয়ে অ্যাক্টিং হবে?
0: করিয়ে নেব।
2: যদি ধরিয়ে বসি
0: মার লাগাবো?
2: সত্যি মারবেন তো? খুব জোরে জোরে মারতে হবে কিন্তু। আচ্ছা, আপনার সঙ্গে দেখা হবে একবার, আমার কাছে আসুন না, খিচুড়ি খাওয়াবো।
0: তোমার বাচ্চার ফুড কেনা হয়ে গেছে?
2: ফুড কে বললো আপনাকে? চন্দনাদি? না, কেনা হয়নি, থাকবে, পরে কিনবো। আসুন না বাবা, আমায় একটু টেস্ট করবেন, মানে আমার অ্যাক্টিং। কেউ নেই বাড়িতে, আমি একা আছি।
0: আগে ফুড কেন, তারপর সিনেমায় নেব। 7 নম্বর আইল্যান্ডের পাশের দোকানে এসো, হ্যাঁ, আমি ওখানে যাচ্ছি। কালো ট্রাউজার আর নীল শার্ট থাকবে আমার, আর গালে একরাশ দাড়ি। পারবে তো আমায় চিনে নিতে?
2: কে কে আপনি? ওরে বাবা, সেই পাগলটাই চন্দনাদির ঘরে।
0: যা, তোমার বাবু তোমার পাটটা দিল না, ফুটিয়ে দিল।
3: দেবে না বলেই ঠিক করেছিল, দরকার ছিল একটা ছুতোর।
0: মেরেছি এক চড়।
3: কোনোদিন ভাবতে পারেনি যে ও আমায় ওর ছবির ব্যবসায় ঢুকতে দেবে না, আমাকে একজন অভিনেত্রীর মান সম্মান দেবে না। অথচ যখন সে আমাকে ঘরের বাইরে টেনে এনেছিল,
0: আমার ঘুমের মধ্যে শয়তানটা তোমায় ধাপ্পা দিয়ে ফুসলে এনেছিল।
3: তাই হবে,
0: তাহলে স্বীকার করছো?
3: হ্যাঁ,
0: আমি যা যা বলেছি তা গপ্প নয়, সব ঠিক?
3: হ্যাঁ, জগতের সব গপ্পই ঠিক। আবার হ্যাঁ, জগতের সব গপ্পই ঠিক, সব গপ্পই ঘুরে ফিরে এক একই রকম।
0: তাহলে স্বীকার করছো তুমি নন্দিতা?
3: সব চন্দনারাই নন্দিতা, সব নন্দিতারাই হয়তো। আবার
0: বলো, আমাকে ছেড়ে এসে ভুল করেছো কিনা?
3: হয়তো।
0: হ্যাঁ, জমিয়ে সিঙ্গাড়া ভাজো, নন্দিতা স্বীকার করেছে ভুল, আজকের দিনটা সেলিব্রেট করবো, সিঙ্গাড়া আর কফি খাবো।
3: এবার তুমি যাও প্লিজ, সারাটা সন্ধে তোমায় নিয়ে কাটালাম, এবার যাও। একটা সিনেমায় দেখেছিলাম, ভূতের সঙ্গে ঘর করতে একটা মেয়ে, ভূতের আদর যত্নে সুখে ছিল মেয়েটা, শুধু মানুষের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না তার, আর চেহারাটা হয়ে গিয়েছিল রক্তশূন্য শাঁখের মতো। কাজকর্ম গেল, রাহুল গেল, এ ঘর বাড়ি যাবে। বেরো বেরো, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, তুমি চলে যাও প্লিজ।
0: আমায় খেতে দাও, চলে যাচ্ছি। নন্দিতা, আমার খুব খিদে পেয়েছে, ভীষণ খিদে পেয়েছে, দাও খেতে দাও। এরে পুলিশ!
4: কোন দিকে গেল?
3: বেডরুমে, আমি বেডরুমে দরজাটা আটকে দিয়েছি।
4: থাক থাক, খানিকক্ষণ চুপচাপ থাক, মাথাটা ঠান্ডা হোক। কতক্ষণ আছে এখানে? শুনলাম আপনি নাকি ওকে ডেকে এনে ঘরে ঢুকিয়েছেন।
3: কে বললে কে আপনাকে?
4: ওই যে আপনার প্রোডিউসার ভদ্রলোক, স্টুডিও যাওয়ার পথে বলে গেলেন। আশ্চর্য লোক বটেই আপনাদের রাহুল বাবু, বাড়িতে একজন মহিলা একা আর উনি একটা পাগলাকে রেখে দিব্যি শুটিংয়ে যেতে পারলেন। এইসব থিয়েটার সিনেমার লোকগুলোই পাগল, আপনি বাকি এতক্ষণ থানা একটা ফোন করবেন তো? একটা পাগলাকে নিয়ে কেউ এতক্ষণ সময় কাটাতে পারে?
3: আহা, খানিকটা পাগলামি ছাড়া বেচারা তো আর কিছু করেনি।
4: করেনি, যাক বেঁচে গেছেন। ছেলেটি কিন্তু আসলে একটা খুনি।
3: হ্যাঁ,
4: খুনি খুনি। বছর দুয়েক আগেও একটা খুন করে, নৃশংস হত্যাকাণ্ড, কাগজে পড়েননি? বেহালা একটা ছেলে তার বাবাকে কুপিয়ে কুপিয়ে মারে।
3: বাবাকে?
4: হ্যাঁ হ্যাঁ।
3: না না, ও তো ওর বাবার খুব প্রশংসা করছিল।
4: আরে ওটা পাগলামির ঝোঁকে। আসলে বাপকে প্রচন্ড ঘৃণা করে, মানে আর করতো আর কি। ফাঁকা বাড়িতে ঘুমন্ত মানুষটাকে কষাইয়ের মতো কুপিয়ে কুপিয়ে খণ্ড খণ্ড করে খাটের উপর খণ্ডগুলো সাজিয়ে তিন দিন ঘরে দরজা আটকে বসেছিল। পচা গন্ধ ছড়াতে প্রতিবেশীরা পুলিশ ডেকে এনে দরজা ভেঙে ওকে টেনে বার করে। আরে পড়েছেন পড়েছেন, সে সময় খুব হইচই হয়েছিল কাগজপত্রে, মনে পড়ে?
3: ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবার সঙ্গে ছেলেটির বিবাদ বোধ হয় একটা মেয়েকে নিয়ে হয়েছিল, তাই না?
4: বিশ্রী নোংরা ব্যাপার আর কি। বাবার ছেলে যদি হৃদয় ঘটিত ব্যাপারে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, তার চেয়ে ঘৃণা আর আতঙ্কের আর কি হতে পারে বলুন? নন্দিতার সঙ্গে ছেলেটার ভাব ভালোবাসা ছোট্টবেলা থেকে আর কি, বাল্যপ্রেম যাকে বলে, শরৎচন্দ্রের সেই পরিণীতার মতো। দুজনের বিয়েতে দুই পরিবারের মত ছিল। ছেলেটার মানেই নন্দিতা এদের বাড়িতেই কাটাতো দিনের বেশিরভাগ সময়, পিতা পুত্রের দেখভাল করত, বলতে গেলে বাড়ির কর্ত্রী।
3: মনে পড়েছে মনে পড়েছে। এই সময় ছেলেটা একটা চাকরি পেয়ে বাইরে চলে যায় না?
4: মাস কয়েক বাদে ফিরে এসে বোঝে চাকা উল্টে গেছে, তার নন্দিতাকে দখল করে নিয়েছে তার বাবা।
3: আচ্ছা, কি তাহলে সেই ছেলেটাই, সেই বাসব?
4: সেই বাসব, সেই হতভাগা যে তার প্রেমিকাকে দেখেছিল এমন একজনের কণ্ঠলগ্ন যে আর কেউ নয়, তার জন্মদাতা বাবা। চব্বিশ ঘন্টাও যায়নি ছেলেটির হাতে ওইভাবে শেষ হয় তার বাবা। আশ্চর্যের ব্যাপার কি জানেন, নন্দিতা তো এতটুকু অনুতপ্ত হয়নি, উল্টে ছেলেটিকে ফাঁসিতে ঝোলাবার জন্য সে উঠে পড়ে লেগেছে।
3: বাসব কিন্তু এত সব কথা বলেনি, ও বলছিল বাবা ওকে খুব মানে মানে বাবা ভালো, নন্দিতা ভালো, ও ভালোবাসে, নন্দিতা নাকি ঘুমের মধ্যে ওকে ডিভোর্স করে চলে গেছে,
4: আর ওর বাবা ওর হয়ে ডিভোর্সের কাগজে সই দিয়েছে। পাগলামি পাগলামি সব পাগলামি সব পাগলামি। লোকাল থানায় আমাদের এসব জানার কথা নয়, তবে কাল ও জেল হাজত থেকে পালাতে থানায় থানায় ওর কেস হিস্ট্রি জানানো হচ্ছে আর কি।
3: ও জেল থেকে পালিয়েছে?
4: পালিয়েছে হ্যাঁ, আবার এমনও হতে পারে ও ভাবছে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। ছেলেটাকে নিয়ে একটা ধাঁধা আছে।
3: আমি জানি
4: জানি, বলুন তো কি
3: ধাঁধাটা হচ্ছে, ও কি পাগল না পাগল নয়, তাই না?
4: ঠিক ঠিক, আশ্চর্য সত্যি তাই, বোঝা যাচ্ছে না, কিছুতেই বোঝা যাচ্ছে না সত্যি পাগল না খুনের শাস্তি ফাঁসির দড়ি এড়াতে পাগল সেজেছে। আপনার কি মনে হয় বলুন তো, অনেকক্ষণ তো কাটালেন, কিছু বুঝলেন?
3: পাগল কি পাগল নয়,
4: হ্যাঁ হ্যাঁ, কখনো মনে হয় মাথার গোলমাল, কখনো মনে হয় পুরো সুস্থ, তাই না?
3: আপনি আমাকে পাঁচটা মিনিট সময় দিতে পারেন?
4: হ্যাঁ পারবেন আপনি বলতে?
3: হ্যাঁ আমি চেষ্টা করি।
4: ঠিক আছে ঠিক আছে, পাঁচ মিনিট কেন, আপনি দশ মিনিটই নিন, তবে যা করবেন সাবধানে, ছেলেটার কেস ঝুলে আছে এই পয়েন্টে। কোর্ট থেকে মানসিক চিকিৎসকদের পাঠানো হচ্ছে জেলখানায়, তারা একমত হতে পারছেন না। দেখুন তো, আপনি যদি পারেন, আছি আমরা গাড়িতে বসে আছি, আপনার কাজ মিটলে জানলা একটা হাত নাড়বেন, আমরা এসে ওকে নিয়ে যাব।
3: বাসব বাসব, আরে ভয় কি, কিসের ভয়ে লুকিয়ে থাকবে, এসো বাইরে এসো বাইরে এসো, কোনো ভয় নেই। আরে ভয়ের কোনো কারণই নেই, উনি তো আমাদের থানার অফিসার, বেশ ভালো লোক, তোমার যদি কোনো সাহায্যের দরকার হয় উনি করবেন, মানে মানে আমি বলছি যে তুমি মানে উনি যদি বোঝেন যে বলছি কি মানে উনি যদি বোঝেন যে তোমার মাথাটা সত্যি সত্যি খারাপ, তাহলে উনি সেটা ওপর মহলে জানিয়ে দেবেন, তখন কোর্ট থেকেও তোমাকে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ তাহলে বুঝতে পারছো তো যে লুকিয়ে না থেকে তোমার এখন লোকের সামনে হাজির হয়ে দেখানো উচিত যে সত্যি তুমি একটি মানসিক রোগী, তাই না? হ্যাঁ, বরং লুকিয়ে থাকলেই তো লোকে ধরে নেবে যে ছেলেটা ধড়িবাজ, ও ভেবেচিন্তে খুন করেছে। কিন্তু বাসব, আমাকে তুমি বলো তো একটা কথা, তুমি সুস্থ, তাই না? আমার কিন্তু সারাক্ষণ মনে হয়েছে পাগলামিটা তোমার ভান, তুমি যে রাস্তার মেয়েকে ডেকে ডেকে বলছো, চিনতে পারো চিনতে পারো? আসলে আসলে তুমি এইভাবে চাউর করে বেড়াতে চাও যে তুমি একটা পাগল, বলো আমি ঠিক ধরেছি কিনা? বলো না, আরে চুপ করে আছো কেন? আমাকে বিশ্বাস করে বলো, আমি কাউকে বলবো না, শুধু শুধু আমি মনে মনে জানবো যে তুমি খুনের শাস্তি এড়াতে পারছো, শিগগিরই খালাস পাচ্ছ, আর খুব শিগগিরই কোনোদিন আমাদের দেখা হবে, হবেই। তুমি ওরকম করে তাকাচ্ছ কেন, ওরকম করে তাকাচ্ছ কেন? দেখো ওরকম ওরকম করে তাকিও না, তুমি ভেতরে সুস্থ, বাইরে পাগল হলে তোমারও লাভ আমারও লাভ। কি হলো, কিছু কিছু বলো না। ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, তুমি ভাবছো যে তুমি কথা বললে যদি পুলিশ টিপ করে নেয়, সেই ভয়ে তুমি কথা বলছো না, তাই না? বুঝতে পেরেছি, ঠিক আছে, মুখে বলতে হবে না, তুমি তুমি একটু আমার হাতটা ছোঁ, কিংবা কিংবা ঠিক আছে তাও না, তুমি লিখে দাও একটা কাগজে হ্যাঁ কিংবা না, লেখো না। আরে কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ বাসু?
4: কি হলো, ও তো আমাদের গাড়িতে উঠে বসলো, কিছু বললো? মানে পাগলের ভান ধরে আছে কিনা বললো?
3: না, একটা কথাও বলেনি।
4: কিছুই বার করতে পারলেন না, হেরে গেলেন, ব্যাড লাক।
3: গুড লাক সার্জেন্ট, গুড লাক। মুখ না খুলেই তো বুঝিয়ে দিয়ে গেল যে আসলে ও কি। ও জানে ও সুস্থ আছে, জানতে পারলে তোমরা ওর উপর ঝাঁপিয়ে পড়বে, ও শাস্তি এড়াতে পারবে না। চুপ করে থেকেই তো ও বুঝিয়ে দিয়ে গেল, ও বুঝিয়ে দিয়ে গেল যে ও সজাগ, ও আমাদের সবার চেয়ে সজাগ।

0: বৃষ্টির ছায়াছবি নাটকটির অভিনয় শেষ হল। রচনা মনোজ মিত্র। বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন ছেলেটি ধীমান চক্রবর্তী, রাহুল নির্মাল্য সেনগুপ্ত, পুলিশ সার্জেন্ট দেবেশ রায়চৌধুরী, ঈশিতা চৈতালী চক্রবর্তী এবং চন্দনার ভূমিকায় শাউলি মিত্র। সম্পাদনা রফি উদ্দিন, প্রযোজনা সুব্রত মজুমদার।
1: বাংলা নাটকের পর এবার আধুনিক গান, শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্প সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে। উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। সরকার বাড়ি বাড়ি পাইপবাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরও বাড়িয়েছে। গ্রাহকদের এলপিজি থেকে পিএনজিতে নিয়ে যেতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রী পুরী জানান, কৃত্রিমভাবে অভাব তৈরি করে এবং ভুল তথ্য প্রচার করে সমাজের কিছু অংশ বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিকে ব্যবহার করতে চাইছে। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়, ইনোভেশনস ফর ডিফেন্স এক্সেলেন্স এবং এমএসএমই ও স্টার্ট আপগুলোর জন্য পরীক্ষামূলক পদ্ধতি বিষয়ক নতুন দিল্লিতে আগামীকাল একটি কর্মশালা অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিরক্ষা খাতের জন্য এমএসএমই ও স্টার্ট আপগুলোর অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের মূল লক্ষ্য। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বন্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। আইএএস আধিকারিক কে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব? এই তালিকায় রয়েছে খাদ্য, পরিবহন, ভূমি, তথ্য, সংস্কৃতি, সেচ, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। নারী শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তরের সচিব জগদীশ প্রসাদ মীনাকে খাদ্য সরবরাহ দপ্তরের সচিব করা হয়েছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুরিতা সাহা। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বন্টন করেছে। নবান্নে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রী

0: একে বন্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। এরপরই তিনি নতুন দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় 83,000 কোটি টাকার রপ্তানি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে তারকা ফুটবলার মেসিকে দেখতে গিয়ে ভিড়ের চাপে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলা শুনানিতে জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে, যখনই তাকে ডাকা হবে দিতে হবে হাজিরা। আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না। 17 আগস্ট পর্যন্ত তার এই রক্ষা কবচ বজায় থাকবে। কেন্দ্র দেশের গ্রামাঞ্চলের উন্নয়নে 1,25,000 টাকারও বেশি মঞ্জুর করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন, এর মধ্যে মহাত্মা গান্ধী গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্প এমজি নারেগা প্রকল্পে সরকার 30,000 কোটি টাকা বরাদ্দ করেছে। এই মুহূর্তের খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারের 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
5: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
4: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
5: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
6: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।
7: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: মন যে বোঝে না সেটা তো ঘটনা, এবং মন এটাও বুঝতে চাইছে না, মানে কার মন এটা বুঝতে চাইছে না, সেটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতির মন কিন্তু কিছুতেই বুঝতে চাইছে না যে এই গরমে আমরা আর বেরিয়ে উঠছি না, এবার একটু ঠান্ডা ঠান্ডা কুল কুল ঝড় বৃষ্টি দাও। কিন্তু না, প্রকৃতির মন বোঝা খুব অসাধ্য একটা, মানে দুঃসাধ্য কাজ। কিন্তু তোমার মন তো আমরা বুঝতেই পারি, আমাদের মনও তোমরা বুঝতেই পারো। যেমন এই ক্যাফে কলকাতার আড্ডায় 107 FM রেইনবোতে চলে এসেছি বিকেল 4টের সময়, মহুয়া এবং সৌরদীপ আজকের এই স্পেশাল দিন।
2: ইয়েস অফকোর্স। আর যারা মোটামুটি বলো যে এই রকমের কাজ বা এই সময়টায় যারা ভাবো যে না না না, আমরা যেটুকু বুঝি সেটুকুই, আমরা যেটুকু বুঝি সেটুকুই অন্তত ঠিকঠাক রকমের বুঝি, আর এই আমাদের না বোঝা আর বোঝার মধ্যে যেটুকু অন্তর থেকে যায়, সেই অন্তরটুকু যদি কেউ একটা গান দিয়ে একটু ফিল আপ করে দিতে পারতো, অ্যান্ড ডেফিনেটলি ফিল আপ করার জন্য তো আমরা রয়েইছি, রাইট? সুতরাং 107 FM রেইনবোতে তোমরা কানেক্ট করবে কিসে? 9903653992। অ্যান্ড এই যে বিকেলবেলায় মাঝে মাঝে ফুরফুরে হাওয়াটা দেয়, সৌর কেমন লাগে?
1: হাওয়া তো সবসময় ভালোই লাগে, কিন্তু আমার আজকে মোটামুটি 2-3 বার চান হয়ে গেছে, মানে বাড়ি থেকে বেরোলেই মনে হচ্ছে চান হয়ে যাচ্ছে, এতটাই গরম এবং ব্যবসা গুমোট।
2: কিন্তু তার জন্য কি তুমি বাড়িতে চান করা বন্ধ করে দিয়েছো?
1: একেবারেই তা নয়, ওই আর কি, মানে ঘুরিয়ে ফিরিয়ে করতে হচ্ছে, কখনো বাথরুমে কখনো খোলা আকাশের নিচে, নানা রকমের বিষয় চলছে। হ্যাঁ, মানে যেটা বলার সেটা হচ্ছে যে আমি একটু আগে বললাম যে আজকের দিনটা খুব স্পেশাল,
2: রাইট?
1: এখন লোকে বলতেই পারে যে এই একটা বুধবারের বিকেলবেলায় আবার স্পেশালের কি হলো, এমনিতেই গরমে একেবারে অবস্থা খুব খারাপ, কিন্তু না, আজকের দিনটা সত্যি কিন্তু বেশ স্পেশাল।
2: আর এই স্পেশাল ব্যাপারটা কিন্তু আমরা একটু পরে জানাবো, রাইট?
1: হ্যাঁ, মানে সব একসঙ্গে জানিয়ে দিলে একটু মুশকিল, একটু ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ এগোনো ভালো।
2: অ্যাবসলিউটলি। আর যেটা চাই সেটা হচ্ছে যে তুমি অন্তত এটুকু বলো তো সৌরদীপ, এমন কোন মানুষরা আছেন যারা বলতেন উফ এই ঠান্ডার সময়টা জাস্ট জমে যাচ্ছি, একটু যদি সূর্যের আলো পাওয়া যেত, ওই সান কিস্ট যারা ছবি দিতেন তারা কি এখন লিখছেন যে sun slept

0: Rainbow Time Check. Rainbow Time Check.
1: Yes, 107FM Rainbow তে এই মুহূর্তে ঘড়ি বলছে 4:15, আর যারা মোটামুটি বাসে চড়ছেন আমাদের মতো তারা তো জানেন এখন আর কিন্তু সরকারি বাসেতে কিন্তু আমাদের টিকিট লাগছে না, যারা জ্বলছে তাদের জ্বলতে দিন।
0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107FM Rainbow তে ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: তবে ঘটনাটা

0: হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের মনের কথা বোধহয় প্রকৃতি শুনেছে। কেন
1: শুনেছে
0: এটাই তো ব্যাপার। তার কারণটা হচ্ছে যে এই মুহূর্তে কিন্তু আলিপুর হাওয়া অফিস থেকে দুইখানা ওয়েদার আপডেট এসে চলে এসেছে আমাদের কাছে, একদম গরম গরম ওয়েদার আপডেট। কিন্তু ওয়েদারটা আপডেটটা গরম গরম হলেও কিন্তু আপডেটটা খুব একটা গরম নয়, বরং ঠান্ডা ঠান্ডা কুল কুল হওয়ার মতো। তার সঙ্গে যেটা খেয়াল রাখতে হবে একটু সতর্কতামূলকও বটে। তার কারণটা কি না, আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোনো কোনো অংশে কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
1: ফলে যারা কলকাতায় বৃষ্টি হবে না গো,
0: এখন অবধি সেই রকমটা শোনা যাচ্ছে না, মানে কলকাতার কথা নেই কিন্তু হ্যাঁ, মানে যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আড্ডা এই সমস্ত জেলাগুলো থেকে, যেমন মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, তাদের জন্য কিন্তু একটু স্লাইটলি রিকোয়েস্ট রয়েছে যে যদি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়, উইচ ইজ ভেরি ডেঞ্জারাস অ্যাট টাইমস, তোমরা কিন্তু প্লিজ চেষ্টা করো শেল্টারে থাকতে, গাছের তলায় না দাঁড়াতে, যেটা একটা খুবই রিস্কি ব্যাপার। বজ্রবিদ্যুতের সময় কোনো রকমভাবেই গাছের তলায় বা কোনো বিদ্যুতের পোলের নিচে বা খুঁটির নিচে দাঁড়িও না, চেষ্টা করো একটু কংক্রিটের কোনো শেডে গিয়ে থাকতে। বেশিক্ষণের ব্যাপার তো নয়, ওই একটু আর কি, মানে খানিকক্ষণের জন্য হবে, তারপর কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে বলেই আমার মনে হচ্ছে।
1: অ্যাবসলিউটলি। আর এই যে ওয়েদার ভালো হয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে, তার মধ্যে কিন্তু তোমার জন্য একটা ওই যে আমি তুমি কথা বলি, মানে আমি তুমি সৌরভ আমরা এই যে কথা বলি,
0: আমরা কি কনফারেন্স কল করছি?
1: আমরা কনফারেন্স কল না করলেও এই যে সৌরভ মণ্ডলটা তৈরি হয়, দেখো তোমাকে কত ইম্পর্টেন্স দিলাম, সৌরদীপ আজকে সৌরভ মণ্ডল তৈরি করছে।
0: তুমি কোনটা হতে চাও, শনি না বৃহস্পতি নাকি?
1: আমি একদম সেই নেপচুনটা, যেটাতে পৌঁছতে অনেক সময় লাগে।
0: নেপচুন? ওকে,
1: শোনো না শোনো না,
0: আচ্ছা বলো বলো।
1: বিষয়টা হচ্ছে আজকে তো হলো গিয়ে 10 তারিখ,
0: হ্যাঁ ওকে,
1: মানে পেয়েছো। বিষয়টা হচ্ছে এই যে 10 তারিখে মাইনে পাওয়ার সাথে সাথে আরেকটা বিষয় হয়, আমরা তো ট্যাকখালির জমিদার, সুতরাং ওই সময় মনে হয় যে একটা কিছু খাবার দাবার বাড়িতে নিয়ে ফিরব। তো সেই রকমই আজকে একটা দিন, যেটা বাঙালির মনে হয় যে সস্তায় পুষ্টিকর, তেমন হচ্ছে এগ রোল, বুঝতে পারছো কিনা? তো সেই এগ রোলের জন্য আমরা যেটা মরিয়া হয়ে যাই, আজকে ওয়ার্ল্ড এগ রোল ডে। তো
0: ইয়েস, আজকের দিনটা কিন্তু এগ রোলের জন্য একটা বিশেষভাবে ডেজিগনেটেড ডে। কিন্তু এই এগ রোলের সঙ্গে আমাদের যে আবেগ, এটা তো মানে তার কোনো সীমা পরিসীমা ক্ষেত্রফল কোনোটাই নেই। কারণ আমরা ওই যে এক্ষুনি মহুমা বলো না, 10 তারিখে মাইনে পেয়েছো কিনা, দেখো মাইনে পেলেও যেমন আমরা এগরোল খাই, মাইনে না পেলেও কিন্তু আমরা এগরোল খেতেই পাই,
1: মানে
0: এগরোলের এই একটা সুবিধা আছে, এগরোলের কিন্তু মাইনের উপর খুব একটা ডিপেন্ডেন্ট নয়, মানে এগরোল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্যালারি ফ্যাক্টর, ঠিক আছে? মানে এগরোলের যদি এরকম একটা বেশ গাণিতিক মডেল আমরা তৈরি করি, বাট সেগুলো পরের কথা, আমরা অনেক তাত্ত্বিক দার্শনিক কথাবার্তা আমরা বলবো এরপরে। আপাতত যেটা বলার,
1: তুমি দার্শনিক কথা বলবে,
0: মানে কি আমাকে দেখে কি মনে হয় যে আমার কিছু নেই
1: আজকে তোমাকে, মানে
0: আমাকে তুমি যতই হেলা ফেলা করো, আমি কিন্তু চাইলে
1: বলতে পারি,
0: মানে বলছি না আরকি, হ্যাঁ
1: বম ব্লাস্ট করতে পারো, কিন্তু বিষয়টা তা করার দরকার নেই, মানে ঠিক আছে যেটা তুমি পারো সেটা করো না। সেটা হচ্ছে যে এই যে মানুষজন রয়েছেন 9903653992 ঠিক ওই পারে, তো তারা আমাদের সাথে কানেক্ট করবেন কি করে সেটা বলে দাও।
0: একটা প্রশ্ন থাকবে তোমার জন্য, সেই প্রশ্নটা হচ্ছে এগ রোলের সঙ্গে মানুষের, না এগ রোল খেয়ে ফেলা তো একটা খুব ভালো ব্যাপার, হ্যাঁ, কিন্তু আমাদের চারপাশে এমন অনেকেই থাকে যারা কিন্তু আসলে এগ রোলের মতো,
1: মানে কিরকম?
0: হ্যাঁ এক্স্যাক্টলি, না তারা ডিম বিক্রি করেন এমন বলছি না, কিন্তু আমি বলছি যে হ্যাঁ, মানে এমন অনেকে থাকেন যাদের উপরের মোড়কটা হচ্ছে বেশ এগ রোলের মতো নরম পরোটা, মানে বেশ নরম নরম গরম গরম, কিন্তু ভেতরে বেশ স্পাইসি চিলি সস, টমেটো সস, এই সস ওই সস থাকে, মানে ধরো ওই ছিছোড়ে সিনেমাটা দেখেছো?
1: একদম
0: ছিছোড়ে সিনেমার একটা সিন ছিল না, যেখানে হচ্ছে ওই সুশান্ত সিং রাজপুত তার সঙ্গে ওই মাম্মি, সেই মাম্মিকে নিয়ে গেছে হচ্ছে ওই মেয়েদের হস্টেলে, কি করতে গেছে তার বলার দরকার নেই, সেগুলো আমরা আলোচনা করবো না। কিন্তু হ্যাঁ, সেখানে গিয়ে শ্রদ্ধা কাপুরকে দেখেই তো সুশান্ত সিং রাজপুতের একেবারে যাকে বলে হাওয়া বেরিয়ে গেছে,
1: যে সেইখানে আমি বরঞ্চ একটা কথা বলতে পারি,
0: কিন্তু হ্যাঁ সেই সময় অসম সাহস দেখিয়ে মাম্মি কিন্তু দেখিয়ে দিয়েছে যে সে কিন্তু হাম কিছু সে কম নেই। ফলে তোমার চারপাশে এমন যদি কেউ থাকে যে বাইরেটাই খুবই নরম, বাইরেটা দেখলেই মনে হয় সে কেমন একটা সেই ক্যাবলা টাইপের, আমাকে রোগা বলো না টাইপের, কিন্তু সংকটে পড়লে মানে ক্রাইসিস সিচুয়েশনে কিন্তু সে দেখিয়ে দিতে পারে যে সেও কিন্তু বচ্চন বা ধর্মেন্দ্রর থেকে কোনো অংশে কম নয়।
1: সবই তো বুঝলাম, আজকে হচ্ছে ন্যাশনাল এগ রোল ডে, রাইট? তবে এইটুকু প্রশ্ন কিন্তু আমার মনে থাকছেই, সেটা হচ্ছে এগরোল কি আর পাওয়া যাবে? এগ যেভাবে দুষ্প্রাপ্য

0: অ্যাবসলিউটলি রাজস্থানি ফোক, এবং সেখানে পলাশ সেন, যদি ঠিক করে বলতে হয় তাহলে ডক্টর পলাশ সেন। ইউফোরিয়ার গান সেই যুগেও যতটা ভালো লাগতো ঠিক এখনও ততটাই ভালো লাগে। ডক্টর পলাশকে যদি মানে এই বিষয় নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, লোকজন মোটামুটি তাকে ওই ধুম পেচাক ধুম নিয়ে কথা বলে ঠিকই, কিন্তু অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু তা নয়। তার এই সমস্ত ফোক সংগুলো দেখে বোঝা যায় যে শুধুমাত্র ক্লিনিক্যাল ডাক্তারি করাটা নয়, ভালো লাগার অনেক কিছু রয়েছে তার জীবনে। এবং তিনি যখন এই গানগুলো গেয়েছেন তখন 90s এবং মিলেনিয়ামে যারা আমরা এই গান শুনেছি তাদের মনে হয়েছিল যে নতুন করে একটা মানে ফ্রেশ ভয়েস তো বটেই, তাছাড়া পিকচারাইজেশন থেকে শুরু করে এভরিথিং ওয়াজ কাল্ট। আমরা এইগুলোকে দেখেই মনে করতাম যে নতুন একটা হাওয়ার ঝোঁক এসেছে যেন।
1: 107 FM রেইনবোতে মহুয়া সৌরদীপ্ত রয়েছে তোমার সঙ্গে এই ক্যাফে কলকাতার আড্ডায়। আর একটু আগে ওই যখন আমি মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুরের জন্য বলছিলাম যে একটা ঝড় বৃষ্টি হতে পারে, মহুয়া কেমন একটা দুঃখী দুঃখী মুখ করে বললো আচ্ছা কলকাতার জন্য হবে না। কিন্তু মাঝে মধ্যে জানো তোমার এই দুঃখী মুখ শুনলেই কিন্তু প্রকৃতি ঠাকুরেরও মুখটা খুব দুঃখী হয়ে যায়। তার কারণ সেটা শোনা মাত্রই এই মুহূর্তে আমাদের কাছে একটা হাতে গরম আপডেট চলে এসেছে। যারা কলকাতা থেকে রয়েছে তাদের জন্য কিন্তু একটা আপডেট থাকছে।

0: এগেইন যতই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি বলে আমরা ঝাঁপাই না কেন, একটু সতর্কতার জায়গাও থাকবে যে আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে 2/24 পরগনা, হাওড়া এবং কলকাতার কোনো কোনো অংশে কিন্তু ভারী বৃষ্টি অর্থাৎ ইন্টেন্স থান্ডারস্টর্ম এবং তার সঙ্গে 50-60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার মানে শুধুমাত্র মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, দুই বর্ধমান এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জন্যই নয়, তার সঙ্গে কিন্তু কলকাতা, হাওড়া এবং 2/24 পরগনা থেকে যে বন্ধুরা রয়েছে তোমার জন্য হালকা একটা ওয়েদার আপডেট রইল। এবং অ্যাজ ইউজুয়াল যেরকম আমরা বলে থাকি যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে কিন্তু প্লিজ একটু শেডে থাকার চেষ্টা করো, তোমাদের ভালো থাকা এবং তোমাদের নিরাপত্তার থেকে বেশি জরুরি এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু কিছুই নেই। আর মহুয়া সরদ্বীপ যেমন রয়েছে তেমনই তোমার জন্য প্রশ্নটাও কিন্তু থাকছে ওই এগরোল নিয়ে, যে আজকে যেহেতু ন্যাশনাল এগরোল ডে এবং আমাদের তো শয়নে স্বপনে জাগরণে সর্বত্র এগরোল থাকে, তাই আমাদের জীবনের যে সমস্ত বন্ধুরা বা পরিচিত জনেরা বা ভাই বা বোন বা যেই হোক না কেন, যে অনেকটা এগরোলের মতো, অর্থাৎ যার বাইরেটা দেখলে মনে হয় কেমন একটা ক্যাবলা ক্যাবলা টাইপের, ইস এখানে কিচ্ছু হবে না, কিন্তু আসল জায়গায় গিয়ে দেখা যাচ্ছে সেই কিন্তু আসল কাজটা করে বেরিয়ে যাচ্ছে, তার গল্প তুমি আমাদের লিখে পাঠাও 9903652992 এই নাম্বারে।
1: মানে ঝড়ের পূর্বাভাস আসবার আগেই, মানে রেলের, মানে না না রেল কোথায়, রোলের দোকানটা বন্ধ হওয়ার আগে তোমার জন্য গান রাখছি এবং সেই সাথে ন্যাশনাল এগ রোল দিতে বলি, বাড়ি ফেরার সময় একটা এগ রোল প্লিজ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: Yes, 107 FM Rainbow, আর সেখানেই তো তোমার সাথে কথা বলছে কারা মহুয়া আর সৌরদীপ, এবং সেই সাথে মনে করিয়ে দিয়েছিলাম যে আজকে যেহেতু ন্যাশনাল এগ রোল ডে, সেই কারণে না মানে এগ রোল ডে অ্যান্ড এগ রোল ডে, সুতরাং যখন বাড়ি ফিরবে তখন এগ রোলটা নিতে ভুলো না। আর একটা কথা তোমাকে বলতেই হবে, এগ রোল বলো আর পপকর্ন বলো, তো ফিল্ম মাইকেল এখনও পর্যন্ত যা বোঝা যাচ্ছে সমস্ত রেকর্ড একেবারে ব্রেক করে দিয়ে তোমার জন্য নতুন কিছু আসছে। আর সেই কোয়েশ্চন মার্কটা হলো কব আয়েগা ইয়ে মাইকেল কা সেকেন্ড পার্ট। ইয়েস,
4: আর তার সঙ্গে তোমার জন্য একটা কোয়েশ্চনও কিন্তু রয়েছে মহুয়া সৌরদীপের তরফ থেকে, যে এই তোমার বন্ধু তালিকা বা তোমার চেনা জানা বা অচেনা বা অল্প চেনা সবার মধ্যেই এগ রোলের মতো কারা রয়েছে, যাদেরকে উপর থেকে দেখলে একটু মনে হয় কেমন যেন, হতেও পারে নাও হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে তারা যথেষ্ট স্পাইসি। তাদের বিভিন্ন স্পাইসি কাজকর্মের বিবরণ তুমি আমাদের লিখে পাঠিয়ে দাও 9903653992 এই নাম্বারে। আর তার সঙ্গে একটা ছোট্ট ওয়েদার আপডেটও এখানে যোগ করে দিই।
3: বিফোর দ্য ওয়েদার আপডেট,
4: ইয়েস বলে ফেলো,
3: যার কথা শুনলে মোটামুটি ওয়েদারটা একটু অন্যরকম হয়ে যায়। তিনি হচ্ছেন পাড়ার সেই কাকিমা যিনি থাকেন অলওয়েজ আম্পায়ারের মতো একদম বারান্দার কর্নারে, তিনি সবটাই দেখেন এবং তারপর যা কিছু বিবরণ দেওয়া সেটা তোমার মায়ের কাছে দিয়ে দেন, এবং তারপরে উত্তম অ্যান্ড দ্য মধ্যম দুটোই তুমি সমান হারে পাও। নাও দ্য ওয়েদার রিপোর্ট,
4: ইয়েস, ওটা আম্পায়ার না, ওটা থার্ড আম্পায়ার, টি আম্পায়ার বলতে,
3: অ্যাবসলিউটলি।
4: কিন্তু এই মুহূর্তে যারা হাওড়া হুগলি কলকাতা 2-24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে রয়েছে, তোমাদের জন্য একটা হালকা থেকে সিভিয়ার ওয়ার্নিং রয়েছে যে অতি ভারী বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সিভিয়ার থান্ডারস্টর্ম এবং তার সঙ্গে প্রায় 70-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আর 2-3 ঘন্টার মধ্যে, তাই প্লিজ একটু সতর্ক থাকার চেষ্টা করো। আর অবশ্যই বৃষ্টি যখন পড়ছে তখন তো কানে অবশ্যই বাজবে 107 FM রেইনবোর ক্যাফে কলকাতার এই আড্ডায়।
3: তুমি ভাবো সৌরদীপ,
4: হ্যাঁ
3: তুমি কলেজে গেছো,
4: রাইট,
3: সেই সময় নবীন বরণ হচ্ছে, আর ঠিক সেই সময় অনুপম রয় জাস্ট এই গানটা গাইছেন। প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল সাউন্ডট্র্যাক ফ্রম দ্য ফিল্ম প্রেম ট্রেন।

0: জল ফড়িং,
1: জল তো নামতে চলেইছে আর কিছুক্ষণের মধ্যে তার মধ্যে ফড়িংটা খুঁজে পাওয়া একটু সমস্যার হতে পারে। মানে এই যে ভাবছি সিনটা, যে ধরো ওই অনুপম রায়ের মতো যদি আমি আর মহুয়া এই মুহূর্তে একটু রাস্তায় বেরোই, বেরিয়ে ধরো তুমুল বৃষ্টি হচ্ছে, ঝাঁই ঝাঁই করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এবং তার মাঝে যদি আমি বলি যে আমাকে খুঁজে দে
2: সৌরদীপ, এই এতগুলো আওয়াজ করে বৃষ্টি হচ্ছে, ঝমঝম, ঝিম ঝিম, টুপ টাপ,
1: মানে দেখো ডাইভার্সিটি হচ্ছে আসল,
2: মানে
1: বৃষ্টির মধ্যে একটা কিন্তু বেশি ইউনিটি ইন ডাইভার্সিটি রয়েছে। আমি বলেছিলাম আমি চাইলে কিন্তু দার্শনিক কথাবার্তা বলতে পারি, বলি না সেটা ব্যাপার আর কি, হ্যাঁ মানে একটু কলারটা তুলে নি, বাট যাই হোক সেটা একটা আলাদা কথা। বাট হ্যাঁ মানে যদি যদি এরকম ভাবে কেউ বলে যে আমাকে খুঁজে দে জল ফড়িং, তার থেকে আমার মনে হয় আমাকে খুঁজে দে একটা এগরোলের দোকান বললে হয়তো বেটার হতে পারে।
2: অ্যাবসলিউটলি একটা এগরোলের দোকান যদি পেয়ে যেতাম তাহলে বিকেল বেলাটা জাস্ট মাস্ট হয়ে যেত। 4:46 হয়ে গেছে, কিছু বলিবে?
1: ইয়েস, কারণ আর কি ঠিক একদিনের মধ্যে, মানে আর মাত্র 36 ঘন্টার মধ্যে কিন্তু শুরু হতে চলেছে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ।
2: মেন উইল বি মেন। তুমি কিন্তু ভেবো না যে সৌরদীপ শুধুমাত্র ফুটবলের কথা বলবে, না না আমিও তার সাথে বলতে চাই, হ্যাঁ আমি LM10 কে দেখতে চাই, আমি CR7 কে দেখতে চাই, আমি সেই জন্য দেখতে চাই যে আর্জেন্টিনা এবং পর্তুগাল দুজনে কি একই গ্রুপে আছে সৌরভ?
1: না সেটা নেই, এবং পর্তুগালের হয়ে কিন্তু মোটামুটি নামতে চলেছেন 41 ইয়ার্স এর এভারগ্রিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো CR7। আমরা কিন্তু কাতারেই মোটামুটি ভেবে নিয়েছিলাম যে CR7 এর গুড বাই বলার সময় এসে গেছে, কিন্তু যেরকম আমরা 6:30 সময় গুড বাই বলেও আবার পরের দিন ফিরে আসি, ঠিক সেরকম কিন্তু কাতারে গুড বাই বলেও কিন্তু আমাদের রোনাল্ডো চলে এসেছেন।
2: কাতারে কাতারে লোক তাকে দেখতে যাবে। সব থেকে বড় কথা হচ্ছে মেসি জানিয়ে দিয়েছেন যে হ্যাঁ খেলবেন, সুতরাং মেসি যখন খেলবেন তখন নো মিস,
1: মানে তুমি মেন উইল বি মেন বলেও কিন্তু ওয়ার্ল্ড কাপটা দেখবে, এটা তো ঘটনা।
2: একদম
1: এক্স্যাক্টলি,
2: আমার বলার রাইট আছে মেন উইল বি মেন, তার কারণ আমি এখনো এখানে বসে বলতে পারি যে এর পরেও আমরা যখন ওই ক্যান্টিনের পাশ দিয়ে যাব তখন সৌরজা স্যাক করে বাড়িতে চলে যাবে, একবারের জন্য বলবে না যে মহুয়া আমরা কি একটু চা খেতে পারি?
1: কালকে শুরু হবে, এখন বলতেই পারি, কালকে হয়তো বলবো না কিন্তু আজকে তো বলতেই পারি।
2: সেই তো, সময়টা দেখো কি অড টাইমিং এ খেলাগুলো হবে বলো তো।
1: এক্স্যাক্টলি, মানে মোটামুটি পেঁচা, তারপর হচ্ছে খ্যাকশিয়াল, এদের জন্য খুব ভালো, মানে এটা একটা কিন্তু ঘটনা। দেখো মহুয়া ভেবে দেখো যে পেঁচারা খেলা দেখতে পারছে না, এটা কিন্তু একটা আক্ষেপের বিষয়, মানে পেঁচারা যদি খেলা দেখতে পারতো বা নেকড়ে বা খ্যাকশিয়াল যদি খেলা দেখতে পারতো তাদের জন্য কতটা ভালো হতো, কারণ টাইম যা পড়েছে না, মানে মোটামুটি যাদের ধরো ওই ঘুমের সমস্যা আছে, যাদের ধরো রাত্রে বেশ জেগে থাকতে ইচ্ছে হয়, তারা কিন্তু খুব ভালোই খেলা দেখতে পারবে, কিন্তু আমাদের মতো যাদের সকালে উঠতে হয় না তাদের জন্য জাগে।
2: আমি আমি একটাই কথা বলতে চাই,
1: বলে ফেলো বলে ফেলো বলে ফেলো,
2: ইগনোর সৌরদীপ।

0: বলতে বলতেই কিন্তু বাইরে বেশ ঝড় শুরু হয়ে গিয়েছে, এবং এই ঝড়ের মধ্যে যেমন 107 এফএম রেইনবোতে কিন্তু আর যে সৌরদীপ আর যে মহুয়া তোমার সঙ্গে রয়েছে ক্যাফে কলকাতার আড্ডায়।
1: যারা আমাকে চেনো তারা জানো যে এর সাথে ইয়েস শাহরুখ খানকে তো আমি একদম মানে তাকে কানেক্ট করবই। এরশাদ কামাল লিখেছেন এত সুন্দর কামিল, অ্যাকচুয়ালি কামাল তো গানটা অ্যাবসলিউটলি ফর রেক্টিফাইং মি, থ্যাংক ইউ সো মাচ। এরশাদ কামিল লিখেছেন এই গান এবং সেই সাথে প্রীতম দিয়েছেন এই অসাধারণ গানে শুন। তবে এই যে হাওয়াই ব্যাপারটা, এটা বাইরে প্রবল ভাবে চলছে, তবে আমরা দুজনে হাওয়ায় উড়বো না, 5:02 ঠিক ফিরে আসবো।
0: এক্স্যাক্টলি, এবং তোমার জন্য সেই কথা আরো একবার বলে দিই যে বাইরে যেহেতু ওয়েদার একটু খারাপের দিকে যাচ্ছে, বৃষ্টি হবে, কিন্তু প্লিজ একটু সতর্ক থেকো, একটু সাবধানে থেকো, আর বজ্রবিদ্যুৎ সহ ঝড় চলার সময় কিন্তু অতি অবশ্যই শেল্টারের মধ্যে থেকো, আর কানে যেন সবসময় 107 এফএম রেইনবোর এই ক্যাফে কলকাতার আড্ডা চলতেই থাকে।
1: ইয়েস, সেই সাথে মনে করিয়ে দিই যা কিছু লিখেছো সবটা কিন্তু সৌরদীপের হাতে জমা রয়েছে, আমরা জাস্ট 5:02 ফিরবো, তারপরেই কি লিখে

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভা নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে দীর্ঘতম সময় ভারতের প্রধানমন্ত্রী পদ অলঙ্কৃত করায় তাকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন, এই প্রস্তাবে জাতির সেবায় নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন অবদান ও সাফল্যের উপর আলোকপাত করা হয়েছে, যা এক ঐতিহাসিক মাইলফলক। মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। জনগণের কল্যাণেই যে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, সে কথা উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন, তাদের জন্য পাকা বাড়ি, বিদ্যুৎ ও দূষণমুক্ত পানীয় জল সরবরাহ এবং সরাসরি সুবিধা হস্তান্তরের মতো নজিরবিহীন সব উদ্যোগ নেওয়া হয়েছে। 80 কোটিরও বেশি নাগরিক বিনামূল্যে খাদ্যশস্য এবং 60 কোটি উপভোক্তা বিনা খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছেন। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রেখেছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি

0: ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তরে এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি তাদের তদারকিও মুখ্যমন্ত্রী নিজে করবেন। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়কে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। শিল্প বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়। কৃষি দপ্তরের দায়িত্ব পেয়েছেন দুধ কুমার মণ্ডল। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আয়ের ওপর জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে তিনি সচিব আধিকারিকদের সঙ্গে কথা বলেন। রাজ্যজুড়ে রেলের জমিতে হকার উচ্ছেদ 17 জুন পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যাদবপুর, হাওড়া, কোন্নগর, ডানকুনি সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়। আগামী 2-3 ঘণ্টায় পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, 2-24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে প্রচণ্ড বজ্রপাত ও 70-80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রবল ঝড় বৃষ্টি। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
3: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
2: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
3: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
4: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
5: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে। ক্যাফে কলকাতা,

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ডুবা ডুবা রেহতা হ্যায় ইয়ে মন তো আমরা বলতেই পারি, কিন্তু এই মুহূর্তে ডুবা ডুবা বলতে যে আরও কত কি ডুবে রয়েছে সেটা কিন্তু একটা সত্যিই দেখার বিষয়। কারণ এই মুহূর্তে কলকাতায় কিন্তু বেশ একটা বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড় বৃষ্টি হয়ে গেল, এবং এই ঝোড়ো হাওয়াতে কিন্তু ঝোড়ো বৃষ্টির মাঝে কিন্তু
2: এই যে এতগুলো কথা বলছে না, বিষয়টাকে আমি একটুখানি ছোট্ট করে বলি, সেটা হচ্ছে আমরা যখন এই নিউজ ব্রেকে গিয়েছিলাম, সৌরদীপ তখন পাই করে চলে গিয়েছিল কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে, কোথা দিয়ে কি জল পড়ছে, আমাদের এখান দিয়ে কি কোনো জায়গা দিয়ে আমরা ভেসে যেতে পারি, মানে এইখানে বসে বসে ইউটোপিয়ান খেয়ালাত যিনি এমন করে বুকের মধ্যে পুষতে পারেন তিনি সৌরদীপ ছাড়া কেউ হতে পারেন না।
1: এটা কিন্তু একটা মানে চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করে গোয়েন্দাগিরি করে দেখে এলাম আর কি, যে কিরকম ভাবে বৃষ্টিটা পড়ছে বা কি কি তার ইম্প্যাক্ট।
2: তুমি কেমন দেখলে? আমরা ভেসে যাব
1: না, আমরা ভাসবো না, কিন্তু মানে ডুবে যেতে পারি। মানে সাধারণত কতটা জানি তার উপর ডিপেন্ড করছে, কিন্তু
2: আমরা জানি আমরা তো ভেসে না গিয়ে ডুবেই যাব। তবে হ্যাঁ, ডুবে যাওয়ার আগে আমাদের শেষ কর্তব্যটুকু আমরা পালন করে দিয়ে যাব।
1: আমরা কিন্তু এগ রোলের স্বার্থে ডুবে যাওয়ার আগে তোমার যে পাঠানো অমূল্য যে গোপন বার্তাগুলো রয়েছে,
2: লেখাগুলো, হ্যাঁ 9903659992 তে তোমার লেখা আর কণ্ঠস্বর সৌরদীপের, বল বল বল বল।
1: তা প্রথম যিনি আমাদের বার্তা পাঠিয়েছেন তিনি হচ্ছেন বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস। রজত লিখেছেন, গুড ইভিনিং, তোমাদের একটু আগে যা বৃষ্টি হলো সাথে ঝড়, উড়ে বাস রে, একদম একদম রজত, এখানেও তাই হচ্ছে।
2: অ্যাবসলিউটলি, আমি একটা এইমাত্র ভিডিও শেয়ার পেয়েছি, আমি সৌরদীপকে তাই দেখাচ্ছিলাম, আমরা সৌরমণ্ডলে হারিয়ে যাচ্ছিলাম ভাই, অমন বৃষ্টি আর আগে দেখি নাই।
1: সৌরমণ্ডলে পৃথিবীর বাইরে বৃষ্টি হয় না,
2: না সৌর ঝড় হয়, আসতে চলেছে নাকি পৃথিবীতে।
1: আচ্ছা, তো রজত লিখেছে যে আমার চেনাশোনা একজন আছে, আমাদের পাড়াতেই থাকে, তাকে বাইরে থেকে মনে হয় চুপচাপ অত কিছুতে জড়ায় না, কিন্তু কোনো দরকার পড়লে সে সবার আগে ছুটে আসে। এইরকম ছেলেপুলেদের কিন্তু খুবই দরকার জানো।
2: শরৎচন্দ্র অনেকদিন আগে বলে গেছিলেন এই রকম এক পিস করে ইন্দ্রদা কিন্তু থাকতেই হয়, ইন্দ্রনাথ অলওয়েজ রেডি থাকে,
1: বা লালু
2: কিংবা লালু, একদম তাই। মানে তুমি তাকে চেনো না চেনো, কিন্তু শ্মশানে যে যেতে হয়, শ্মশান যাত্রী হয়ে একটা মানুষকে হেল্প করার ব্যাপারে লালু কিন্তু সব সময়তে গামছাটা কোমরে বেঁধে নিয়ে এগিয়ে যেত। সুতরাং এই রকম বন্ধু পাওয়াও কিন্তু ভাগ্যের, এমন বন্ধু আজকাল পাওয়া যায় না বটে, তবে হ্যাঁ বন্ধু হতে পারি। তোমার কবে হতে পারি? যখন শুক্রবার ঠিক রাত 12টা থেকে 3টে পর্যন্ত কিন্তু আমরা থাকি চুপ কথা নিয়ে, যেখানে তোমার মনের কথাটা আমাদের কিন্তু একেবারে ওই বলা যেতে পারে কোনো রকম র‍্যাপার ছাড়াই বলে দিতে পারো।
1: আর আমাদের এই মুহূর্তে মনের কথা জানিয়েছে শর্মিষ্ঠা মুখার্জি, সাঁকড়াইল হাওড়া থেকে। শর্মিষ্ঠা লিখেছে, শুভ বিকেল দিদি ভাই ও দাদা ভাই, আকাশ কালো, ঠান্ডা হাওয়া উঠেছে, বৃষ্টি হোক বা না হোক সর্দি কাশি গলা ব্যথায় খুবই খারাপ অবস্থা, তোমরা সাবধানে বাড়ি ফিরো। শর্মিষ্ঠা, আমরা তো অবশ্যই সাবধানে বাড়ি ফিরবো, কিন্তু তুমিও খুব সাবধানে থাকবে, এবং অতি অবশ্যই সকালে বিকেলে দুবার করে নুন জলে গার্গল করো, এবং অবশ্যই বাড়াবাড়ি হলে কিন্তু ডাক্তার দেখিয়ে নাও।
2: সৌরদীপ, যত শুনছি তত মনে হচ্ছে এই গানটা না ভীষণ অ্যাপ্ট, বুঝতে পেরেছো?

0: FM রেঞ্জ হতে 9903653992 হচ্ছে সেই ঐতিহাসিক নাম্বার যেখানে আপনি আপনার পছন্দের কিংবা এমন এক বন্ধুর কথা বলবেন যিনি মোটামুটি এগরোলের মতো, যার ওপরটা ভীষণ রকম খাস্তা এবং ভেতরটা একেবারে সসের মতো সাংঘাতিক ঝাঁঝালো এবং ঝালদার। এবং এই যে মানুষটা তোমার জীবনে ঠিক কেমনটা হেল্প করেছিল সেটা কিন্তু তুমি একদম জানাতে ভুলো না। আর কেউ আছেন?
1: ইয়েস, আছেন আমাদের রেগুলার বন্ধু সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে। সুভাষ দা লিখেছেন, মহুয়া সৌরভ গুড ইভিনিং। আমার একজন ডাক্তার বন্ধু আছেন যাকে উপর থেকে দেখলে এগরোলের মতো মনে হয়, কিন্তু তার সাথে আড্ডায় মাতলে মজায় মজায় সময় কেটে যায়। মানে আড্ডায় মাতলে তিনি মোগলাই পরোটা হয়ে যান।
0: বেশ, সুতরাং মোগলাই পরোটা না হোক সৌর এবং আমার তরফ থেকে। এই যখন ঘড়ি বলছে 5:12, বাইরে যখন দুম করে একটা মেঘ ফাটলো, তখন তোমার জন্য এই গানটা রাখলাম। ইউ নো হোয়াট,
1: প্লিজ এনজয় দিস ওয়ান্ডারফুল।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস, যখনই ভাবি যে একটা মানুষকে নিয়ে প্রবল রকমের নাচানাচি হলো এবং তারপরে যখন তিনি পারফর্ম করতে গেলেন, না মানে বিষয়টা অনেকটা ঘেঁটে গেল, বৈভবের কথা বলছি, মানে বৈভব সূর্যবংশীর কথা বলছি। ইয়েস, সদ্য এই যে ক্রিকেট ম্যাচগুলো 2020 শেষ হয়ে গেল এবং তারপর যখন তাকে আমাদের মেন ইন ব্লুতে যখন তাকে ইনক্লুড করা হলো, তারপরে দেখা গেল যে সেই ঝাঁজটা কিন্তু তার দেখা গেল না বটে, তবে হ্যাঁ তিনটে কিন্তু চার মেরেছেন ভদ্রলোক, এবং সেই সাথে মাত্র 14 রানে তিনি আউট হয়ে গেলেন, এটা জাস্ট ভাবাই যাচ্ছে না। কিছু টিপ্পানি তুমি করতে চাও?
3: না মানে এর পরে আর কি বা বলার থাকি।
2: আসলে কি বলতো, যে মুহূর্তে আমি বলতাম যে বৈভব সূর্যবংশী ছাড়া আর কোনো কিছু ভাবাই যাচ্ছে না, সেটা যে কি ভালো খেলছে, হ্যাঁ নিশ্চয়ই ভালো খেলছে, পারফর্মেটিভ, কিন্তু কি হয় সবসময় তো প্রত্যেক দিন তো আর মানুষ একই রকম পারফর্ম করতে পারেন না, সুতরাং এটাকে কিন্তু আমরা তার একটা ওয়ার্ম আপ প্র্যাকটিস ম্যাচ আমরা বলে দিতে পারি, তারপর আমরা নিশ্চয়ই তার কাছ থেকে ভালো খেলাটাই আশা করব, রাইট?
3: এবং মানে বৈভব সূর্যবংশী এই মুহূর্তে কিন্তু ইন্ডিয়ার নেক্সট গ্রেট স্টার ইন দ্য মেকিং।

0: সেটা কিন্তু বলাই বাহুল্য, যদিও বাহুল্য যখন তখন আর বলা কেন, কিন্তু হ্যাঁ মানে আমরা বলে ফেললাম।
1: না করে আমরা বরঞ্চ ফিরে যাই সেই কোয়েশ্চেনটায় যেটা ভীষণ রকম লোভনীয়।
0: এক্স্যাক্টলি, এগরোলের যে বিখ্যাত কোয়েশ্চেন তোমার জন্য রয়েছে 9903652992, এই নাম্বারটা কিন্তু রেডি রাখো, কারণ এখন যেমন এগরোল রয়েছে এরপরে কিন্তু একটা দুর্দান্ত ছড়া থাকতে চলেছে তোমার জন্য, এবং সেই ছড়া নিয়ে কিন্তু মহুয়া মোটামুটি স্লেট আর পেন্সিল নিয়ে রেডি, কারণ প্রথম লাইন লিখে ফেলেছে মহুয়া এরকম চালতা ফিরতা কবিতা লিখে ফেলে। হ্যাঁ, কেউ কেউ কবি নয় সকলেই কবি, না উল্টোটা বললাম, না মহুয়াকে দেখলে মনে হয় সকলেই কবি নয় কেউ কেউ কবি, কিন্তু
1: এই যে তুমি আমাকে এত প্রশংসা করলে না, তুমি মাঝে মাঝে প্রশংসা করো না, আমার সাদা মনে করো দেখে তুমি ব্ল্যাক পরে এসছো, আমি কিন্তু হোয়াইট পরে এসেছি।
0: না আমার দেখো ওইটা তো জেব্রা ক্রসিং এর একটা ব্যাপার, না খুব সাবধানে থেকো কারণ প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে। মহুয়া ও সৌরদীপ দা, দমকা শীতল বাতাসের ভালো লাগার ন্যায় স্নিগ্ধ ভালোবাসা জানলাম, বাতাসটা কি স্নিগ্ধ আর আছে এটা একটা প্রশ্ন।
1: তুমি ভাবো ছড়া কাটিং এর এটা হচ্ছে কি বলতো, প্রেম
0: পরিবেশটা শীতল শীতল ভাব, বিষয়টিও বেশ মুখরোচক, উপরটা সাদা মাটা কিন্তু ভিতরে নানা জিনিসে ভরপুর, কিন্তু এর পরে মাধাইদার উত্তরটা কিন্তু মন ভরিয়ে দেওয়ার মতো লিখেছেন। আমার ছোট ছেলে আদর্শ, দেখলে খুব সাদা মাটা মনে হবে কিন্তু ওর মতো দয়ালুর জুড়ি মেলা ভার, কেউ স্কুলে টিফিন না নিয়ে গেলে ওর নিজের টিফিন তাকে দিয়ে দেয়, আবার বাড়ি ফেরার পয়সা না থাকলে গাড়ি ভাড়া দিয়ে দেয়। ওর বক্তব্য, মানুষের জন্য এইটুকু না করলে মানুষ হয়ে জন্মানো কেন,
1: আমি অন্তত একদম আমি অন্তত এটুকু মাধাইদাকে বলবো যে সার্থক নামা, এই যে আপনি নাম রেখেছেন আদর্শ, সত্যি সত্যি আদর্শ, কারণ যারা এই মুহূর্তে তাকে শুনছে, আপনাদের আপনার লেখাটা আমাদের মাধ্যমে শুনলো যারা, কারণ এখন তো আমরা শুধুমাত্র এই আরবান কলকাতায় নেই, আমরা তো পুরো বিশ্ব সংসারে যেখান থেকে যে লাইন টাইম লাইন থেকে পারবেন আমাদের শুনতে পারবেন, কিন্তু সেখানে যারা শুনছেন তারাও ভাবছেন যে ইস একটা ছোট্ট বাচ্চা এই কাজটা করতে পারে অথচ আমরা পারি না।
0: মানে কিছু আবদারের তো মানে নেই, কিন্তু আমি কিন্তু আবদার করে ফেলতে পারি।
1: নিশ্চয়ই পারো।
0: ওকে, তাহলে একটা ছড়া কাটিং থাকবে তোর পরে।
1: নিশ্চয়ই।

0: উফ উফ, বাইরের না মানে ওয়েদারটা একেবারে এরকম একটা হে হে হা হা, মানে ইনিশিয়াল ঝড়ের ওই যে দাপটটা ছিল বা দাপটের সঙ্গে যোগ করলে তাণ্ডব যেটা ছিল, সেই তাণ্ডবটা আস্তে আস্তে যত কমছে তত ওই সারাদিনের প্রখর দাবদাহের পরে একটা হালকা ঠান্ডা ঠান্ডা ব্যাপার চলে আসছে।
1: তুমি এরকম রাবেন্দ্রিক কথা না বলে বরঞ্চ এই যে আমরা একটা বিষয় দিয়েছিলাম না এগরোল নিয়ে, তুমি ভাবো
0: এটাই তো এগরোলের ওয়েদার, তো মানে এই ওয়েদারটাই তো এগরোল সুলভ ওয়েদার।
1: শুরু এটাই আমি বলতে চাইছি, এটা এগরোলের ওয়েদার। হ্যাঁ ঠিক 6:30 সময় আমাদের দ্য শো উইল বি ওভার, তারপরে কিন্তু তুমি আমাকে একটা এগরোল খাওয়াতেই পারো।
0: নিশ্চয়ই নিশ্চয়ই, মানে আমাদের অ্যাকচুয়ালি এইবার একটা বিতর্ক শুরু হতে পারে যেটা এগরোলের ওয়েদার না এটা খিচুড়ির ওয়েদার, কিন্তু
1: আমরা খিচুড়ি তো রাত্রির বেলা,
0: রাত্রিরে এক্স্যাক্টলি খিচুড়ি রাত্রিরে এবং এখন এগরোল, তারপরে সকালে পেট একটু গুড়গুড় করতে পারে সেটা আলাদা কথা।
1: আহা, খাইবে রাতে বুঝিবে প্রাতে, আমরা জানি।
0: ইয়েস, এবং 107 এফএম রেইনবোতে মহুয়া সরদীপ রয়েছে ক্যাফে কলকাতার আড্ডা, এবং ঘড়ি বলছে 5:29 হয়ে প্রায় 34 সেকেন্ড হয়ে গিয়েছে। এবং আমরা যেটা করব, আমরা একটা ছোট্ট একদম পুঁচকে বিজ্ঞাপন বিরতিতে চলে যাব, তারপরে কিন্তু থাকবে তিনটে পরপর ঝাক্কাস বিন্দাস গান, এবং তিনটে গানের মধ্যেই কিন্তু হালকা হালকা করে লুকিয়ে থাকবে ওই যে বৃষ্টি,
1: অ্যাবসলিউটলি
0: ঝমঝম করে বৃষ্টি হচ্ছে।
1: আসলে সৌরকে না এখানে আটকে ধরে রাখা যাচ্ছে না, ও সেই ব্যাঙের মতো লাফাচ্ছে যে কখন গিয়ে ওই একটু বৃষ্টিটা দিয়ে দিবে।
0: প্রথম লাইনটা ভালো বলে তারপরে ব্যাঙের সঙ্গে তুলনা করেছে,
1: দিস ইজ মোহন
0: সাপ ব্যাঙ, এরপর কি কি বলতে পারো?
1: না আমি সাপের সঙ্গে একদম তুলনা করব না, ব্যাঙের সাথে করতে পারি, কারণ ব্যাঙের মধ্যে একটা কিউট ব্যাপার আছে, ঠিক আছে? ওই যে হ্যাঁ মানে ওই যে লাফিয়ে লাফিয়ে যায়, মাঝে মাঝে এদিক ওদিক পর্যন্ত পৌঁছে যায়, তারপরে তুমি দেখলে সেটা মাটিতে রয়েছে, তারপরে দোতলার খাটের ওপর ঘুরছে, এই সমস্ত কিছুই ঘটতে পারে। আপাতত থাকছে একটা বিজ্ঞাপন বিরতি, আর তারপরে জাস্ট তোমার জন্যই তো ফিরবো।
2: মোদি হর পরিবার কো ঘর মে বিজলি বানাকর ওহি বিজলি বেচকর কমাই কা এক অর সাধন দেনা চাহতা।
3: ভারতের প্রধানমন্ত্রী ভারতে যে সূর্য বিপ্লবের কথা বলেছিলেন তার সুবিধা এখন স্পষ্ট হচ্ছে। ভারতে এক এক করে 30 লক্ষের বেশি পরিবারের ছাদে ব্যক্তিগত সোলার প্যানেল লেগে গেছে। আপনিও এই শক্তি বিপ্লবের অংশ হন। পিএম সূর্যঘর মোফত বিজুলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
4: FM রেনবোতে 3-1।

0: এই বৃষ্টির ধারাটা আমরা সকলেই চিনি, আর এই সিনেমায় যখন দেব আর কোয়েল ইয়াস দুজনকে অসাধারণ লেগেছিল। হ্যাঁ, মানে
1: মানে ব্যাঙের মতো অসাধারণ না।
0: আমরা বরঞ্চ একটু গান শুনি প্লিজ। হ্যাঁ, আমরা এই গানটা শুনে ফিরে আসবো শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: ইয়েস ইয়েস ইয়েস, অর্থাৎ আমাদের এইবার যে সেকেন্ড রাউন্ড অফ ফান এবার শুরু হতে চলেছে, মানে এই বৃষ্টির মধ্যে আমাদের কাব্য প্রতিভার স্ফুরণ দেখা যেতে চলেছে। কীরকম সেইটাই হচ্ছে এবার মহুয়া বলবে, বলে ফেলো আর কি, মানে আর দেরি কেন,
2: মানে শুভ কাজে দেরি কেন সেটা তো বটেই, কিন্তু তার থেকে আমি মাঝে মাঝে মনে করি যে সৌর এমন এমন সমস্ত ভাবের ধারায় চলে যায়, মনে হয় যে আমি বোধহয় স্বয়ং কবিগুরুর পাশে বসে আছি আর কি। এত রকমের ছন্দ বাবা, একটু সাইডে রেখেও
1: কবি তো বটেই।
2: হ্যাঁ নিশ্চয়ই, আসলে বাঙালি মাত্র হচ্ছে বাসের টিকিট বলুন কিংবা একটা A4 সাইজের খাতা, সেখানেও কিন্তু আমরা আমাদের মতো করে সবটা লিখে ফেলতে পারি। হ্যাঁ, সুতরাং যেমনটা বলছিলাম যে ছড়া কাটিং এর দুটো লাইন চলো একটু আসতে। হ্যাঁ, গরমটা হোক পুষমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে।
1: ইয়েস, পরের লাইনটা কি হবে লিখে বাড়িয়ে দাও 9903659992 এই নাম্বারে। এগ রোল কিন্তু আপাতত ছড়ার পরের লাইন, গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে।
2: যদিও চলে এসছে বৃষ্টি, একেবারে সেজে গুজে এসেছে, মানে মনে হচ্ছে বৃষ্টি বিয়ে বাড়ি যাচ্ছে। সুতরাং এই যে বৃষ্টির চলে আসা, সেটাকে একটুখানি সেলিব্রেট করব না? এসা কাভি হুয়া হে 107 FM রেইনবো মে, এসা কাভি নাহি হুয়া। সেই কারণে মনে করিয়ে দিই আরো একবার, লাইন যে দুটো তোমার জন্য রেখেছি সেটা হচ্ছে গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে। আর এই পুরোটা তুমি কোথায় কিভাবে লিখে পাঠাবে?
1: 9903659992 এই নাম্বারে কিন্তু সৌরদীপ মহুয়া হোয়াটসঅ্যাপ অন করে বসে রয়েছে তোমার ডাবল টিক না তোমার পিংটা পাওয়ার জন্য। তাই নিজের সমস্ত কাব্য প্রতিভাকে একত্র করে লিখে পাঠিয়ে দাও। এর পরের লাইনটা কি হতে পারে? গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে। তারপর ইয়েস, তারপরটা তো আমরা শুনবই, কিন্তু আপাতত যেহেতু ওই একটু বৃষ্টিটা হয়েই গেল আর কি এক পশলা, তাই এই বৃষ্টির আগের গানটাই আমরা শুনবো। যেমন এই বৃষ্টিটা হওয়ার আগে যেমন আমরা মন প্রাণ খুলে বলছিলাম না যে কালে মেঘা পানি তো বর্ষা।
2: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সৌর আবার ব্যাং হয়ে গেছে, সেই জন্য সৌরর গলায় ব্যাংটা ঢোকার আগে,
1: ভালো কথা তো বলতে পারো,
2: মানে সেই জন্য তো আপনার জন্য তোমার জন্য এই গানটা।
1: প্রতিভার কোনো কদর নেই দেশে, এটাই ঘটনা।
2: উদিত নারায়ণ, আলকা ইয়াগনিক এন্ড সুখবিন্দর সিং ফ্রম দ্য

0: যারা এই মুহূর্তে বারান্দায় রয়েছো, কিংবা ধরো অফিসের পথটা পেরিয়ে বাড়ির দিকে যাবো যাবো ভাবছো, ঠিক সেই সময় একেবারে আকাশ অন্ধকার করে বৃষ্টিটা যখন এলো, তখন অনেক রকমের প্রশ্ন আসে। তখন মনে হয় যে বাড়িতে ঠিকঠাক মতো পৌঁছতে পারবো কি? এই সময় সারচার্জগুলো একটু বেড়ে যায়, সেই সারচার্জগুলোকে ওফ সত্যি কথা পকেটে যে টান পড়বে। আবার মাঝে মাঝে মনে হয় এই বৃষ্টির দিনে একটা মানুষ যাকে দুটো লাইন লিখে পাঠিয়েছিলাম, আর তারপরে সেই মানুষটা ভালোবেসে আরও চারটে লাইন তোমাকে ফেরত দিয়েছিল, ভালোবাসাটা সেইখান থেকেই। তিনি হয়তো কর্তা কিংবা তোমারই জীবনসঙ্গিনী হয়েছেন, কিংবা হয়তো সেই ভালোবাসাটা অপূর্ণতাতেই রয়ে গেছে। আর এই যে অপূর্ণ ভালোবাসাগুলো, কিংবা ধরো মনের অনেকগুলো জমা কথা যেগুলো সত্যি সত্যি বলতে পারি না, সেগুলো চুপ কথায় আমরা একেবারে উজাড় করে বলি। কখন আমরা এই চুপ কথায় আসতে পারি? আমরা চুপ কথায় আসি শুক্রবার দিন রাত 12টায় এবং শনিবার দিন রাত 12টায়। তিনটে পর্যন্ত তোমাদের সাথে কথা হয়। এই এমন একটা শো যেখানে আমরা এমনভাবে ইন্টারাকশন করি, ওয়ান টু ওয়ান, তুমি বলো আর আমরা শুনি, আর তারপরে কথার ওপর কথা এবং সেই সাথে প্রচুর গান। 9903653992, সেই যে একটা রহস্যময় নাম্বার যেখানে তুমি তোমার মনের কথাটা একেবারে উজাড় করে বলে দাও, অথচ সবাই কিন্তু সেটা জানতে পারে না। আর সেখানে তোমার জন্য রেখেছিলাম দুটো লাইন। যখন আমি এই লাইনটা লিখছিলাম তখন কিন্তু অনেকটা রোদ ছিল, এখন প্রচুর বৃষ্টি। গরমটা হোক ফুস মন্তর, বৃষ্টি আসুক ঝেপে, বাকিটা একটা গান, আর সেই গান নিয়ে প্রচুর ইমোশন, আর সঙ্গে সৌরদীপ।
1: এইরকম কিছু গান থাকে জানো তো, মানে যে গানগুলো শুনলে মনে হয় যে সময়টা যেন কোথাও গিয়ে একটা থমকে আছে, বা হয়তো সময়টা তারপরে আর এগুলেও বারবার পিছিয়ে টেনে নিচ্ছে। আজকে এই যে গানটা আমরা এক্ষুনি শুনলাম, এটাকে মানে এই গানটাকে বলা যেতে পারে গানের অনসাম্বল কাস্ট। মানে আমরা তো ছবিতে ধরো যদি অনেক অভিনেতা অভিনেত্রী একসঙ্গে থাকেন তখন আমরা তাকে বলি অনসাম্বল কাস্ট। এই গানটা একই সঙ্গে 6 জন না 7 জন গেয়েছেন, জাস্ট ভাবা যায়। উদিত নারায়ণ, সুখবিন্দর সিং, শান, শঙ্কর মহাদেবন, অলকা ইয়াগনিক। শুধু গান কেন, মানে এই ছবি লাগান 2001-এর এই ছবি কিন্তু নানা দিক থেকে অত্যন্ত একটা যাকে বলে কালজয়ী ছবি, এবং তার একটা অন্যতম বড় কারণ হচ্ছে এই ছবির মিউজিক। চেন্নাইতে রেকর্ড করা প্রত্যেকটা গানই কিন্তু হে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, ভাবতে পারছো এখানে একটা গান মানে কত রকমভাবে এক্সপেরিমেন্ট করে বানানো যায়। যে রাধা ক্যায় সিনহা জালে গানটা, এই গানটার মধ্যে কিন্তু সুচারুভাবে এ আর রহমান তার মধ্যে নিয়ে এসছেন আভেরি বা ভীম পলাশি রাগ। এইভাবে যে বিভিন্ন রাগাশ্রয়ী মিউজিককে ব্যবহার করে এত অসাধারণ অন্যান্য মানে অন্য উচ্চতার গান তৈরি করা, ভাবা যায় মানে এইরকম ওয়েদারে কিন্তু এই গানগুলো যেন আরও স্পেশাল হয়ে ওঠে।
0: স্পেশাল যেমন হয়ে ওঠে, তেমন এমনও তো মানুষ আছে যারা ঠিক সৌরদীপের মতো নয়, যারা ঠিক মহুয়ার মতো। এই গান নিয়ে এত কিছু হয়তো আমাদের জানা নেই, কিন্তু গানটা বড্ড ভালো লাগে, এটুকু অন্তত আমরা বলি। এবং সেই ভালো লাগা গানগুলোই 107 FM রেইনবোতে তোমার জন্য নিয়ে আসি আজকে। ক্যাফে কলকাতা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট দ্যান আদার ডেজ, তার কারণ হচ্ছে আজকে বৃষ্টি পড়ছে,
1: একদম।
0: আর বাইরেটা একেবারে বৃষ্টিতে, যাকে বলা যায় ওই যে সোদামাটির গন্ধটা ওঠাতে, ওটা আমি জাস্ট মিস করে যাচ্ছি।
1: মানে আমরা হচ্ছে এগরোল দিয়ে শুরু করেছিলাম কিন্তু খিচুড়িতে এসে দাঁড়িয়েছি আর কি।
0: আমরা কোন কোন মানে গন্ধ বিচার করতে বসে পড়েছি একেবারে, রোলের গন্ধ, খিচুড়ির গন্ধ, সোদামাটির গন্ধ,
1: মাঝে তুমি ব্যাঙের গন্ধ বলেছো,
0: গন্ধ পাওয়া যাচ্ছে। কারণ এরপরে হচ্ছে যে আমাদের কিন্তু যেতে হবে সময়টা পেরোনোর জন্য, ঘন্টা পেরোচ্ছে। আমরা ঠিক 6:02 আরো একবার তোমার কাছে ফিরে আসবো, শুধুমাত্র 107 FM রেইনবোতে। সৌরদীপ আর মহুয়া বলছে স্টে টিউন, স্টে কানেক্টেড অ্যান্ড স্টে হুকড, তার কারণ তোমার জন্য দেশ উপমহাদেশের খবর।
2: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের 2টি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মন্ত্রীদের দফতর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দফতর। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পথে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের কাছে তাঁর ইস্তফাপত্র পাঠিয়ে দেন। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় 83 কোটি টাকার রফতানি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট

0: কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। যুব ভারতীর ক্রীড়াঙ্গনে তারকা ফুটবলার মেসিকে দেখতে ভিড়ের চাপে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: গানটা যে ফিল্মের সেই ফিল্মটাও মিষ্টি আর গানটাও ভারী মিষ্টি। রসগোল্লা ফিল্ম সাউন্ড ট্র্যাক থেকে শোনাচ্ছিলাম তোমাকে টাপুর টুপুর। এই গানের লিরিক লিখেছে পাভেল আর এই গান কম্পোজ করেছে হরিশ সাগনে। আর এইখানে অর্থাৎ 107 FM রেইনবোতে সৌরদীপ আর মহুয়া তোমার জন্য এনেছে ইয়েস ছড়া কাটিং এর দুটো লাইন, তোমাকে বলে দিই আরও একবার। গরমটা হোক পুষমন্ত, বৃষ্টি আসুক ঝেপে, বৃষ্টি সাংঘাতিকভাবে বাইরে পড়ছে আর সেই সেলিব্রেশন চলছে 107 FM রেইনবোতেও।
1: এবং অলরেডি কিন্তু বেশ কিছু কাব্য প্রতিভার ঝংকার আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এবং আমরা শুরু করে দিই, বেশি কথা না বাড়িয়ে। যেমন ধরো এই সোদপুর থেকে, বেশি দূর নয়, কাছেই, সোদপুর থেকে লিখেছেন অভিজিৎ পাল চৌধুরী। গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেপে, ডিনার জমো খিচুড়ি অমলেটে, ক্যালোরি না মেপে।
0: অকাল দিওয়ালিও করে নিয়েছি,
1: ভাবা যায়। এর পরের মেসেজ লিখেছেন মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে, তখন

0: সন্ধ্যার মেনু ছোলা চপ মুড়ি, রাতে খিচুড়ি আর ইলিশ খাবো মেপে।
1: ওকে, অলরাইট।
0: আরো মেসেজ আছে, যেমন সুভাষ দা লিখেছেন উত্তর বাঙালি থেকে, গরমটা হোক ভূষমন্তর বৃষ্টি আসুক ঝেঁপে, গরমে মিষ্টি কথাতেও যাই যে আমি খেপে।
1: আমরা বাসে উঠলে ওই একটা ঘামে টপ করে পড়লো, ব্যাস তারপরে আপনার জন্য মাথাটা ঠান্ডা করুন দাদা।
0: এরপর একটা বেশ সুন্দর মেসেজ আছে, যদিও সেখানে ছন্দটা একটু বেশ ওই মানে
1: ছন্দ হয়ে গেছে,
0: জানি তোমার ছন্দে অন্ত মিল নেই এরকম ব্যাপার হয়ে গেছে। সাউন্ড দেখেছো? আরে আমার মধ্যেও আছে,
1: আমি জানি তো,
0: যদিও ধার করলাম এটা অনুপম রায়ের গান থেকে, কিন্তু এনিওয়ে সাউন্ড লিখেছে বারাসাত থেকে, গরমটা হোক ফুসমন্তর বৃষ্টি আসুক ঝেঁপে, হাতে থাকুক এগরোল সন্ধ্যাটা যাক জমে।
1: এই জন্য বলি এটাকে বলা হয় কি বলতো,
0: কি গো,
1: কাঁচা প্রতিভা। অ্যাবসলিউটলি 107 FM রেইনবোতে তোমার জন্য ছড়া কাটিং এর দুটো লাইন, যারা এই মুহূর্তে মানে এই মুহূর্তে টিউন করেছো এবং অনেকে হয়তো মিস করে গেছো, যারা বৃষ্টি দেখতে মোটামুটি একটুখানি ব্যস্ত ছিলে তাদের জন্য, ইয়েস, গরমটা হোক ফুসমন্তর বৃষ্টি আসুক ঝেঁপে, এরপরে দুটো লাইন, ইয়েস, তুমি আমাকে মেপেও দিতে পারো আবার না মেপেও দিতে পারো, আপাতত তো তোমার জন্য নাচন কোদনের একটা গান হোক, তাই না বলো? একটা আমি আসলে ভাবি
0: বৃষ্টির মধ্যে নাচলে একটু জল ছিটবে না?
1: হ্যাঁ, জল তো ছিটবে,
0: একটু মানে প্যান্টটা না একটু জিন্স হলে ভালো হয়।
1: ঠিক ঠিক ঠিক ঠিক, একদম একদম। আমরা বরঞ্চ মানে ভাবো, একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, একটা প্ল্যাটফর্ম, খালি পায়ে তুমি বৃষ্টির উপর মানে বৃষ্টির মধ্যে নাচছো, এবং সেখানে কে রয়েছে? শ্রদ্ধা কাপুর। গানটা শুনি, হ্যাঁ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
2: ইয়েস, এবং ক্যাফে কলকাতার আড্ডায় সৌরদীপ মহুয়া রয়েছে আর মাত্র 15 মিনিট, কারণ বাইরে যতই বৃষ্টি হোক না কেন 107 FM রেইনবোর আড্ডা কিন্তু চলতেই থাকবে। কিন্তু ক্যাফে কলকাতার মেয়াদ মাত্র 6:30 অবধি। একটা বেশ ভালো খবর দিয়ে দিই যে অক্ষয় কুমারের পরের ছবি,
3: অক্ষয় কুমার,
2: ইয়েস, কারণ আমরা বাঙালি তো অক্ষয় কুমার, মানে অক্ষয় কুমার,
3: ডোন্ট টেল মি তুমি অক্ষয় কুমার বলছো, প্লিজ বলো অক্ষয়।
2: না, আমরা যদি রণবীর কপূর বলতে পারি
3: তাহলে অক্ষয় কুমার। না, আমি রণবীর মোটেই বলি না, আমি একদম রণবীর বলি, এবং সেই সাথে রণবীর এবং রণবীরের মধ্যে পার্থক্যটা আমার জানা।
2: এটাকে বলে বঙ্গীকরণ,
3: মানে আমি তো করছো আজকে বঙ্গীকরণ,
2: মানে আমি বাংলায় গান,
3: আচ্ছা ঠিক আছে, বেশ বেশ বেশ, বলো অক্ষয় কুমার, চলো
2: অক্ষয় কুমার এবং রণবীর কপূর। মুক্তি পেতে চলেছে, কিন্তু মোটামুটি যা খবর তাতে অক্ষয় কুমারের ছবি যেমনই হোক না কেন বিজনেসটা কিন্তু আকি ভাই খুব ভালো বোঝেন।
3: অক্ষয় কুমারের ফর্মুলাটাই হচ্ছে 41 days,
2: এক্স্যাক্টলি,
3: মানে 41 দিনে একদম পুরো একটা করে সিনেমা নামিয়ে দেন,
2: এবং সিনেমাটা চলো ফেলেছেন,
3: তার মানে এই সমস্ত অঙ্ক করার,
2: এর আবার একটা শেয়ার নাকি আকি ভাইয়া নিতে চলেছেন, কারণ তিনি নাকি পারিশ্রমিক খুব কম নিয়েছেন, এত কম পারিশ্রমিক নিয়েছেন যে ভাবা যায় না, মানে ভাবতেই পারছি না, এত কম পারিশ্রমিক, আমিও কাজ করতাম না, মানে আমি অঙ্কটা বলে দিই, মাত্র 1.8 কোটি টাকা,
3: কি দরকার আছে,
2: হ্যাঁ, মানে
3: না এগুলো তো জাস্ট ভাবাই, মানে আমি তো ভাবতেই পারছি না যে অক্ষয় কুমার এই ধরনের একটা ফিল্মের জন্য 1.8 নিতে পারেন, বা এই পুরো বিজনেস বা যা কিছুই বলো না কেন, ভেঞ্চার যাই বলো না কেন, তার জন্য মাত্র এইটুকু, এটাকে হজম করার জন্য একটা চা লাগবে, প্লিজ একটা গান,
2: হ্যাঁ, মানে চায়ের সঙ্গে বেশ টায়ের মতো একটা দারুণ গান এরপরে আসতে চলেছে, কারণ এখনও কিন্তু বাইরে ওয়েদারটা বেশ বৃষ্টিতে বৃষ্টিতে ভিগি ভিগি হয়ে রয়েছে, তাই একটা এমন গান থাকছে যেটা এই যে সন্ধে নেমেছে এবং বৃষ্টিতে বেশ একটা সাথে সাথে ওয়েদার, তার সঙ্গে একটু রোম্যান্টিক হাওয়া দিচ্ছে, এবং তার সঙ্গে ক্যাফে কলকাতার যে আড্ডাটা চলছে সব কিছুকে একত্র করে ওই এগ রোলের থেকে একটু খানিকটা স্পাইসি এবং অনেকটা নস্টালজিক করে তুলতে পারে। 107 FM রেইনবোতে মহুয়া সৌরদীপ রয়েছে, রয়েছে ক্যাফে কলকাতার এই আড্ডায়, আর তোমার জন্য একটু নস্টালজিয়া থাক না,

0: That is nostalgia and that is James. এই যে আমাদের মধ্যে এই পুরনো গানগুলোকে
1: That is a pure rock star. মানে আমরা literally স্টুডিওতে বসেও কিন্তু যতটা সম্ভব গলা, বিট, ড্রাম, গিটার সব কিছু মেলানোর চেষ্টা করছিলাম, যদিও কোনোটাই বাজাতে পারিনি, that's a different thing, কিন্তু চেষ্টাই ক্ষতি কি বলো?
0: Absolutely. আর ছোটা বেজে 21 যখন হয়ে গেছে তখন তোমার লেখা ডেফিনেটলি আমরা পড়ে শোনাবো। আমরা অ্যাকচুয়ালি যে মানে একটা লাইন দিয়েছিলাম আর কি ছড়াকাটিংয়ের, সেটা হচ্ছে গরমটা হোক পুষ মন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে। মমুয়া আর সৌরদীপ তোমাকে 9903653992 বলে একটা পাথ দিয়ে দিয়েছিল, সেখানে তুমি লিখেছো, কি লিখেছো?
1: তিথি নস্কর যেমন প্রথমে একটা কমপ্লিমেন্ট দিয়ে শুরু করেছে, সাউথ চব্বিশ পরগনা থেকে তিথি নস্কর লিখেছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, গানগুলো খুব সুন্দর। ওফ, গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে, ডিনারে থাকলে খিচুড়ি, মন্দ হবে না খেতে।
0: ওফ, এই যে আপনি লিখেছেন আপনার জন্য তো হ্যাঁ, এই আমাদের এখানে যারা হাততালি বাজাতে আসে আমরা তাদেরও এগ রোল খাওয়াই। হ্যাঁ,
1: এরপরে একটা বেশ চমৎকার লাইন আছে, গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেপে, কানে থাকুক FM রেইনবো, আমি যাচ্ছি কেঁপে।
0: আমরা কাঁপাকাঁপি গান শুনি, আমরা জানি।
1: হ্যাঁ, এটা লিখেছেন ওয়াজিরউদ্দিন তরফদার, সাঁকরাইল পাঁচপাড়া মাঝের পাড়া থেকে।
0: অলরাইট, থ্যাংক ইউ, যারা এই সময় শুনছো তারা আমার মনে হয় চিনি বোধহয় আমাদের নতুন লিসেনার, থ্যাংক ইউ সো সো মাচ, আপনি এটাতে পার্টিসিপেট করলেন। এখনো পর্যন্ত বেশ খানিকটা সময় রয়েছে, সৌরভ আমাদের হাতে অনেক সময় আছে কি
1: না? খুব বেশি সময় নেই, কিন্তু কয়েকটা মেসেজ আমরা পড়তেই পারি। যেমন ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন সুরজিৎ মাইতি,
0: ঘাটাল,
1: ইয়েস ঘাটাল, দ্য গ্রেট ঘাটাল, উইদাউট মাস্টার প্ল্যান, বৃষ্টি পড়ছে টুপটাপ, বারান্দায় বসে চুপচাপ, ভেজা কাকটা ডানা ঝাপটায় ঝুপঝাপ, অতীতের স্মৃতিগুলো মাথায় খায় ঘুরপাক। এটা খুব ভালো,
0: কি বলো তো, প্রপার ছড়া লিখেছেন, ছন্দে ছন্দে মিলিয়ে মিলিয়ে।
1: হ্যাঁ, কিন্তু ওই তোমার দ্বিতীয় লাইনটা
0: ওটুকু আমরা আবুলিশ করে দিতে পারি।
1: আচ্ছা, একদম, মানে কবিতার স্বার্থে আমরা সবকিছু পারি,
0: একদম একদম।
1: আচ্ছা, এরপর দেখি, এরপর একটা বেশ বাস্তবসম্মত কবিতা, রিয়েলিস্ট কবিতা লেখা হয়েছে কল্লোল যুগের কবিতার মতো, যে গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে, পথঘাট সব কাদা রয়েছে লেপে, তাই তোমরা সব পা ফেলো একটু মেপে মেপে।
0: এই যে আপনি এত ভেবেছেন না, দাদানা দিদি কে লিখেছেন?
1: এটা লিখেছেন এটা লিখেছেন বিষ্ণুপুর বীরভূম থেকে বঙ্কিম দাস।
0: বঙ্কিমদা, থ্যাংক ইউ সো মাচ, এই যে আপনি এত ভাবলেন, বিশ্বাস করুন আমরা তো একটা এই এই এসি ঘরটার মধ্যে আটকে আছি, আমরা আপনাদের কাছে জানতে পারছি বাইরে বৃষ্টি হচ্ছে, যদিও ব্যাঙের মতো লাফি লাফিয়ে সৌরদীপও দেখে এসছে যে বাইরে বৃষ্টি পড়ছিল। তো যারা এই যে জানান আমাদের না, এই এই উষ্ণতাটা আপনারা দেন, সুতরাং এই এইটুকু উষ্ণতার জন্যই আমরা ওয়েট করে থাকি 107 FM রেইনবোতে, আর সেখানে আপনার লেখাগুলো, থ্যাংক ইউ সো মাচ, অনেকটা ব্যস্ত আপনি তবু আপনি লিখছেন, তার জন্যই তো আপনাকে সত্যি বড্ড আপন মনে হয়, ভালোবাসা আপনার জন্য। এবং সেই সাথে পরের কিছু মেসেজ,
1: পরের মেসেজ লিখেছে দেবদাস মুখার্জি বেহালা থেকে।
0: দেবদাস,
1: ইয়েস,
0: তোমার গায়ে
1: না পারো নয় দেবদাস। গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে, তাই তো এই গরমে সবার খাওয়া উচিত ভাতের সঙ্গে পেঁপে।
0: দেবদাস, আপনি একদম ঠিক কথা বলেছেন, আপনি ঠিক আমার মায়ের মতো, জানেন তো, আপনি একদম আমার মায়ের মতো, কারণ এই দেখবেন মানে মানে বিশ্ব সংসারে যত রকমের মানে যেখানে যে মারা রয়েছেন তারা কিন্তু ভাতের সাথে পেঁপে একদম ম্যান্ডেটরি গরমকালে,
1: গরম মানে পেঁপে।
0: হ্যাঁ, এবং মানে পেট ঠান্ডা থাকবে, এক্স্যাক্টলি, দেখেছো দেখেছো,
1: গ্রেট মেন এন্ড উইমেন থিং,
0: একদম, আমাদের আর সময় নেই হাতে।
1: এরপরে আর একটা ছোট্ট মেসেজ পড়ে দিই, কবি পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখেছেন,
0: আচ্ছা,
1: গরমটা হোক ফুসমন্তর, বৃষ্টি আসুক ঝেঁপে, প্রেমের হোক অনাবিল ঢেউ, ভালোবাসা হয় না মেপে।
0: আচ্ছা, এই গানটা শোনাচ্ছি, আমার ভারী প্রিয় গান এই গানটার সাথে সাথে, এই যে এত সুন্দর সুন্দর ছড়া আপনি দেখলেন, আপনাকে অনেক ভালোবাসা ধন্যবাদ জানালাম, অনেকটুকু বৃষ্টিমাখা আদরও রইল, কারণ এই শহর জুড়ে অনেক কিছু থাকে যেগুলো আমাদের হয়তো ভালো লাগে না, একবার এক পশলা বৃষ্টি পড়লেই মনে হয় সবটা ভালো হয়ে গেছে। সুতরাং নচিকেতার কণ্ঠে এই গান, যেখানে আরও একবার শ্রাবণ আসবে, অনেকটা বৃষ্টি ঝরবে, আর যেই মানুষটাকে ভালোবাসার কথা এখনও বলেননি তাকে প্লিজ বলে দিতে পারেন ভালোবাসার কথা। একটু পরে সিনেম্যাজিক নিয়ে কিন্তু সুদীপ থাকছে, হেডব্যাং করার জন্য প্রচুর গান, এবং সেই সাথে সাথে যারা হলিউডের ফিল্ম নিয়ে যারা একটু ভাবেন তাদের জন্য কিন্তু অনেক গল্প সাজিয়ে এনেছে, ওকে শুনতে ভুলবেন না। সেই সাথে রাত 9টার সময় ব্লকবাস্টার বুধবার আছে।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি দেবব্রত মণ্ডল। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা এবং হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থীরা আগামী শুক্রবার বিধানসভায় শপথ নেবেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, ফলতার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলা কেন্দ্রের জয়ী প্রার্থী স্বাতী খন্দকারকে শপথবাক্য পাঠ করাবেন বলে পরিষদীয় দপ্তর সূত্রে জানা গেছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যেসব দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিও তদারকের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের কপাঠাটে প্রাণঘাতী হামলায় অভিষেক ব্যানার্জির জড়িত থাকার অভিযোগ নিয়ে আজ পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই জেলার বিজেপি সভাপতি অভিজিৎ দাস ওরফে ববি। গতরাতে ডায়মন্ড হারবার থানায় অভিষেক ব্যানার্জি, জাহাঙ্গীর খান এবং ব্লক তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তিনবার নোটিশ দেওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে সূত্রের খবর। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় 83,000 কোটি টাকা রপ্তানি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন ঘটেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্ত।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচারতরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগে যারা গরিব ছিলেন তারাই আজ মধ্যবিত্ত। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এনডিএর প্রতিটি সদস্যের প্রশংসা করেন। তিনি বলেন, বিকশিত ভারত এখন আর স্বপ্ন নয়, দেশের জনসাধারণই তার কাছে ঈশ্বরের স্বরূপ। নিরবচ্ছিন্নভাবে সব থেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে আজ এনডিএ একটি প্রস্তাব গ্রহণ করেছে। এ উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করা হয়েছে। সরকার ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম 2.0 মেয়াদ চলতি বছরের 31 আগস্ট পর্যন্ত অথবা 20,000 কোটি টাকার গ্যারান্টি ইস্যু করা পর্যন্ত সময়সীমা বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই দুটির মধ্যে যে শর্তটি আগে পূর্ণ হবে তার ভিত্তিতেই এই মেয়াদ পূর্ণ হবে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম GNSS জামা সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জামারগুলি তৈরি করা হবে। রাজ্যের উন্নয়নে করোনা বাড়িয়ে রাজস্ব আয়ের উপর জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে তিনি সচিব আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে তিনি জানান, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তা সবটা ব্যবহার করা হয় না। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা ও হুগলির চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রে জয়ী প্রার্থীরা আগামী শুক্রবার বিধানসভায় শপথ নেবেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু, ফলতার নবনির্বাচিত বিধায়ক দেবাংশু পণ্ডা এবং চণ্ডীতলা কেন্দ্রে জয়ী প্রার্থী স্বাতী খন্দকারকে শপথ বাক্য পাঠ করাবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। অর্ক সেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আগে যারা গরিব ছিলেন তারাই আজ মধ্যবিত্ত। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি আজ এনডিএ জোটের প্রতিটি সদস্যের প্রশংসা করেন। বিকশিত ভারত এখন আর স্বপ্ন নয়, দেশের জনসাধারণই তার কাছে ঈশ্বরের স্বরূপ বলেও তিনি উল্লেখ করেন। জনসাধারণ এবং এনডিএর প্রতি তিনি আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছেন বলে দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এছাড়া কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি ও সাধারণ আবাসন নির্মাণ। সরকার ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানগুলির জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম 2.0 চলতি মেয়াদ 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে, অথবা 20,000 কোটি টাকার গ্যারান্টি ইস্যু করা পর্যন্ত বাড়ানোর অনুমোদন দিয়েছে। এই দুটির মধ্যে যে শর্তটি আগে পূর্ণ হবে তার ভিত্তিতেই এই মেয়াদ শেষ হবে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। আগামীকাল গ্রুপ এর ম্যাচে মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপার ফাস্ট অপশন আছে নাকি?
2: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
1: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
2: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
3: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in।
4: গানে বাজুক, মনের রেডিও শুনছ 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। বুধবারের রাতে শুনছ ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold.
2: বুধবারের রাতে ব্লকবাস্টার বুধবার এবং তোমরা রয়েছো বাসু এবং বিহুর সাথে। আজকে আমরা বেশ কিছু সুন্দর সুন্দর গান তো নিয়ে এসেছি, সেই সঙ্গে রয়েছে তিনটে প্রশ্ন, তিনটে ঘন্টায় তোমায় পড়েছে মনেতে, তার উত্তর তোমরা আমাদেরকে পাঠাবে 9903653992 তে। সেই সঙ্গে তোমাদের রিকোয়েস্টের গান তোমরা রিকোয়েস্ট করতে পারো ওই একই নম্বরে 9903653992 তে। এবং আজকে একটা স্পেশাল মানুষকে নিয়ে আমাদের প্রথম ঘন্টা, এবং তাকে নিয়ে কথা বলবে অবশ্যই এই মুহূর্তে বিহু।
3: এক্স্যাক্টলি, আর আজকে যাকে নিয়ে কথা বলবো, মানে ফার্স্ট আওয়ারটা যাকে নিয়ে সেলিব্রেট করব, তিনি নান আদার দ্যান ডিম্পল কাপাড়িয়া। এ কারণ একটাই, জুন মাসের 8 তারিখে তিনি জন্মেছিলেন এবং অত্যন্ত প্রিয়, আমাদের সবার প্রিয়, যিনি কিনা মাত্র 14 বছর বয়সে এমন একটা ছবি দিয়ে ডেবিউ করেন যে ছবিটা এত বছর পরেও আজও ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং এখনও সেই ছবির প্রত্যেকটা গান ভীষণ হিট। অফকোর্স আমি বলছি ববি ছবির কথা, যেটা রিলিজ করেছিল 1973 তে। সেই সময় ডিম্পল কাপাড়িয়ার বয়স ছিল মাত্র 14 বছর, আর হঠাৎ করেই একদমই নন ফিল্মি ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন মানুষকে স্পট করেন রাজ কাপুর, এবং সেখানে ঋষি কাপুরের অপোজিটে একদম সেই টিনেজ ভালোবাসার যে অদ্ভুত সুন্দর একটা মিষ্টি প্রেমের কাহিনী আমরা দেখেছিলাম। এবং সবচেয়ে ইন্টারেস্টিংলি, সেই সময় তার, মানে সেই সময় যখন তিনি অভিনয় করেন মাত্র 14 বছর, এবং তারপর যখন তার বিয়ে হয়ে যায় আমরা সবাই জানি, এবং মাত্র 16 বছর বয়সে জাতীয় পুরস্কারও কিন্তু তিনি পেয়েছিলেন ফর দ্য ফিল্ম ববি।
2: তো আমরা কি আজকে ওনার বার্থডেটা একবার সেলিব্রেট করে নিই?
3: নিশ্চয়ই। এক্স্যাক্টলি, আর ববি ছবি নিয়ে যখন কথা হচ্ছে, তখন ববি নিয়ে অনেক অনেক ট্রিভিয়াসও রয়েছে। আমরা জানি সে সময় ঋষি কাপুর ওয়াজ ভেরি ইয়াং, তারও ডেবিউ ছবি ছিল সেটা। আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং সেটা হলো যে ববির পরে অনেকেই হয়তো ভেবেছিলেন যে ঋষি কাপুর এবং ডিম্পল কাপাড়িয়ার মধ্যে কোনো একটা রোম্যান্স চলছে, তারা হয়তো বিয়ে টিয়ে করে নিয়ে যেতে পারেন, কিন্তু হয়েছিল ঠিক তার উল্টোটা। মানে কার কোথায় মজে মন আমরা তো জানি না, যাই হোক। তবে ঋষি

0: কাপুরও ববির পরে যেমন বিয়ে টিয়ে করে ফেলেছিলেন, ডিম্পল কাপাডিয়াও কিন্তু বিয়ে করেছিলেন আমরা জানি। তারপর ক্যারিয়ারে একটা বিশাল বড় হল্ট, আবারও তার কামব্যাক। আজকে ফার্স্ট আওয়ারে সেই সব গল্পই থাকবে, তবে আপাতত ববি থেকে রইল ব্যাক টু ব্যাক দুটো গান। আর তার মাঝে যদি তোমাদের কোনো গানের রিকোয়েস্ট থাকে, 9903653992 ইজ দ্য নাম্বার, সেখানে কিন্তু লিখে জানাতে বলো না।
1: এবং গানের এবং গান শুরু হওয়ার আগে আমরা অবশ্যই আমাদের এই ঘন্টার তোমায় পড়েছে মনেটা শুনিয়ে দেব।
2: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস অবলম্বনে তৈরি, পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়, মূল চরিত্রে অভিনয় করেন মাধবী মুখার্জি। আমি কোন সিনেমার কথা বলছি?
3: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
2: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস অবলম্বনে তৈরি। পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। মূল চরিত্রে অভিনয় করেন মাধবী মুখার্জি। আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন। আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: Old is gold, old gold, old is gold.
3: ব্লকবাস্টার বুধবারে তোমরা রয়েছো বাসু এবং বিহুর সাথে। ডিম্পল কাপাডিয়ার জন্মদিন এবং ডিম্পল কাপাডিয়ার দুটো গান ব্যাক টু ব্যাক আমরা শুনলাম ববি সিনেমা থেকে। আর এই মুহূর্তে আমাদের হাতে আরও যে কটা গান রয়েছে তার মধ্যে বেশ কিছু গান রয়েছে ডিম্পল কাপাডিয়ার, এবং সেই সঙ্গে অন্যান্য পুরনো গানও আমরা শোনাবো। তবে ডিম্পল কাপাডিয়ার জন্মদিন যখন, তাকে নিয়ে কিছু কথা তো বলতেই হবে।
4: একদমই তাই। আর ডিম্পল কাপাডিয়ার জীবন, জীবনটা ভীষণ ভীষণ কি বলবো রঙিন বলা যেতে পারে। কারণ আমরা জানি যে একদম ছোট্ট বয়সে, বয়সে অনেক তাই বড়, রাজেশ খান্নাকে তিনি ভালোবেসে বিয়ে টিয়ে করে ফেলেন এবং দীর্ঘ সময় তার ক্যারিয়ারে কিন্তু একটা বিশাল বড় ব্রেক পেয়েছিল, হয়েছিল। আর একটু আগেই যে ববি ছবির কথা আমরা বললাম, এখানে এই ছবিতে যে সময় ছবিটা রিলিজ করেছিল 1973, তার আগে রাজ কাপুর না ডিনার দায়ে ডুবেছিলেন। কারণ তার আগে তিনি বানিয়েছিলেন মেরা নাম জোকার, যেটা এখনও ক্রিটিক্যালি অ্যাক্লেমড হলেও সেই সময় কিন্তু বক্স অফিসে ডিজাস্টার হয়েছিল। একদিকে বিশাল দেনা, উনি গেলেন রাজেশ খান্নার কাছে, বললেন যে আমি একটা টিনেজ রোম্যান্স, রোম্যান্টিক ছবির প্ল্যান করছি, আপনি নায়ক হন। কিন্তু তিনি রাজি হলেন না, কারণ বাজেট অল্প না। তখন রাজ কাপুর ডিম্পল কাপাডিয়াকে অনবোর্ড আনেন এবং সঙ্গে আসে তার নিজের ছেলে ঋষি কাপুর। আর তারপর কী হয় সেটা তো আমরা সকলেই জানি। যাই হোক, ডিম্পল কাপাডিয়া বিয়ে টিয়ে করলেন, তারপর দীর্ঘ সময় ক্যারিয়ারে একটা ব্রেক নিলেন। কিন্তু যার মধ্যে অ্যাক্টিং থাকে তাকে কখনোই তো ওভাবে দমিয়ে রাখা যায় না। তিনি আবার ফিরলেন কোন ছবি দিয়ে? 1985, ছবির নাম সাগর। ছবিটা ডিরেক্ট করেছিলেন নান আদার দ্যান রমেশ সিপ্পি। আর ছবিতে ছিলেন ঋষি কাপুর, কমল হাসান, ডিম্পল কাপাডিয়া। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হলো, সেই ছবিটা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ এই বিভাগে অস্কারের জন্য কিন্তু মনোনীত হয়েছিল। এছাড়াও বহু বহু রেকর্ড আছে, কিন্তু তার যে গানগুলো এত বছর পরেও আমাদের কাছে কিন্তু ভীষণ ভীষণ প্রিয়। আপাতত সেই ছবি থেকেই রইল একটা গান। ফিরে আসছি গানের পরে বিহু আর বাসু, শুধুমাত্র ব্লকবাস্টার বুধবারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবিটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস অবলম্বনে তৈরি। পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। মূল চরিত্রে অভিনয় করেন মাধবী মুখার্জি। আমি কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
3: তোমার রিকোয়েস্টের গান।
2: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Old is gold, old is gold, old is gold,
2: old is gold। শুনছো বাসু এবং বিহুর সঙ্গে। প্রথম ঘন্টায় আমরা একটু ডিম্পল কাপাডিয়াকে নিয়ে কথা বলছিলাম। ডিম্পল কাপাডিয়ার অতীত, ইতিহাস, সিনেমা জীবন এসব নিয়ে বিহু অনেকগুলো ট্রিভিয়া দিল, কথা বললো তোমাদের সঙ্গে। তবে আমি এটাই বিশ্বাস করি না যে একজন মানুষকে শুধুমাত্র তার জন্ম দিয়ে এবং তিনি কি করেছেন অতীতে তার গৌরব দিয়েই তাকে প্রেজেন্ট করা উচিত। ডিম্পল কাপাডিয়া দীর্ঘদিন তো আমরা জানি যে ওনাকে আমরা কোনো ফিল্মে দেখিনি, তবে রিসেন্টলি, ভেরি রিসেন্টলি ওনাকে আমরা দেখেছি পাঠান ফিল্মে। এবং তারপরে আমার যেখানে স্পেসিফিক্যালি ওনাকে খুব ভালো লেগেছিলো, ওনার চরিত্রের অভিনয় ভীষণ ভালো লেগেছিলো, সে একটা ওয়েব সিরিজের কথা তোমাদেরকে বলি, একটা ওটিটিতে তোমরা দেখতে পাবে সেটা, সাস বাহু অ্যান্ড ফ্লেমিঙ্গো একদম নাম করেনি সিরিজটা, খুবই ফ্লপ করেছে সিরিজটা যদি দর্শকের রিভিউ অনুযায়ী দেখো তো, কারণ একেবারেই ফিমেল ওরিয়েন্টেড একটা ওয়েব সিরিজ সাস বাহু আর ফ্লেমিঙ্গো। কিন্তু দুর্ধর্ষ একটা কি বলবো ক্রাইম এবং সেই সঙ্গে আন্ডারওয়ার্ল্ড নিয়ে একটা ওয়েব সিরিজ, এবং সেই আন্ডারওয়ার্ল্ডের যিনি মূল কর্ত্রী তিনি হচ্ছেন ডিম্পল কাপাডিয়া। এবং ডিম্পল কাপাডিয়াকে তোমরা এই সিরিজটায় যদি আবার দেখতে চাও তাহলে দেখতে পাবে যে ওনাকে রুদালির যে লুকটা উনি নিয়েছিলেন সেই লুকটাকে রিক্রিয়েট করা হয়েছে এবং আরও ডার্ক শেড দেওয়া হয়েছে ওনাকে এই ক্যারেক্টারটা, এবং আরও সুন্দর দেখতে লাগছে। এবং বলে না যে শি ইজ এজিং লাইক আ ফাইন ওয়াইন, এই বয়সেও ডিম্পল কাপাডিয়া যে অ্যাকশন করেছেন ওয়েব সিরিজটায়, যে অভিনয় করেছেন, মানে এটাকে বলে হয়তো পিক কাম ব্যাক। তোমরা যদি সিরিজটা না দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো যে এই সিরিজটা দেখো, কারণ দেখো যদি তোমাদের ক্রাফ্টার প্রতি খুব ইন্টারেস্ট থাকে, মানে তোমরা যদি অভিনয় দেখতে খুব ভালোবাসো, তাহলে তোমাদেরকে বলতে পারি যে এটা একটা পিক পারফরমেন্স, মানে কোনো ফ্ল খুঁজে পাবে না।

0: পারফরমেন্সটাই। আর যদি তোমাদের ওয়েব সিরিজ দেখতে ভালো লাগে এন্টারটেনমেন্টের জন্য, তাহলেও কিন্তু এই ওয়েব সিরিজটা আমি তোমাদেরকে রেকমেন্ড করবো, তোমরা দেখতে পারো, ওটিটিতে পেয়ে যাবে। অবশ্যই গুগল সার্চ করলে তোমরা নিশ্চয়ই জানতে পারবে কোন ওটিটিতে রয়েছে। দেখে ভালো, ডিম্পল কাপাডিয়ার একদম ব্র্যান্ড নিউ কাজ, বছর দুয়েক আগেই বা বছর তিনেক আগেই রিলিজ করেছে, এই ওয়েব সিরিজটা না দেখাটা আমার মনে হয় অন্যায়।
1: যেমনটা বাসু বলছিল যে ভার্সেটাইল একজন মানুষ, হয়তো অনেকগুলো ছবিতে তিনি অভিনয় করেননি, হয়তো বিভিন্ন কারণে অনেক কম ছবিতে তাকে আমরা দেখেছি, আরও অনেক বেশি ছবিতে হয়তো তিনি অভিনয় করলে আমাদের ভালো লাগতো, কিন্তু যে কটা ছবিতে, সেটা ববি হোক, সেটা রুদালি হোক, অথবা লেকিনের মতন আউটস্ট্যান্ডিং মাস্টারপিস কোনো ছবি হোক, 1990 বলিউড পেয়েছিল এমন একটা ছবি যার নাম লেকিন, আর যেটা ডিরেক্ট করেছিলেন এবং মিউজিক ডিরেকশন সবেতেই ছিলেন নানান আদার দ্যান গুলজার। এই ছবিটা নিয়ে আমি কী বলবো জানি না, আমার নিজেরই গলা ভেঙে যাচ্ছে বলতে গিয়ে। মানে অসম্ভব অসম্ভব হিট গান আছে, এবং এইখানে ডিম্পলের যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে একটা ভূত, মানে শুনলে ওরকম ভূত মানে ওরকম অদ্ভুত ভূত না, মানে ভূতেদের ইমোশনস, তার যে খারাপ লাগা, সে যে ট্র্যাপড হয়ে আছে, একটা অদ্ভুত সিকোয়েন্স তৈরি করেছিলেন। অফকোর্স তিনি গুলজার, তার তো স্পেশালিটি থাকবেই। মনে পড়ছে যতদূর তার চরিত্রের নাম ছিল রেভা, এবং রেভার যে কী বলবো কষ্ট যন্ত্রণা সব কিছুকে অসম্ভব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন এই ছবিটার মধ্যে দিয়ে। আর এইখানে একটা গান ছিল, গানটার নাম ইয়ারা সিলি সিলি। আমার মনে হয় যারা 80s মানুষ, যারা আর্লি 90s মানুষ, তারা এই গানটা অসম্ভবভাবে আজও তাদের কাছে রিলেটেবল। গানটা গেয়েছিলেন লেজেন্ডারি মানুষ লতা মঙ্গেশকর। আর আজকে যখন ডিম্পল কাপাডিয়াকে নিয়ে কথা হচ্ছেই, তখন লেখন থেকে তোমাদের জন্য রইল ইয়ারা সিলি সিলি, সাং বাই নানা দত্তন লতা মঙ্গেশকর।

0: বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটা রিকোয়েস্ট করেছেন মনিরুদ্দিন, মনিরুদ্দিন লস্কর।

0: গোল্ড। আমাদের প্রথম ঘন্টা এবার শেষ হতে চলেছে, যাই তাই তোমাদেরকে যে তোমায় পড়েছে মনে কুইজটা শুনিয়েছিলাম তার সঠিক উত্তরদাতাদের নামগুলো আগে বলে দিই, তারপরে বলবো সঠিক উত্তরটা কি। সঠিক উত্তর পাঠিয়েছেন রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, সুরজিৎ দ গোয়াবাগান থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, দেবস্মিতা বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, জবা সিংহ হরিপাল থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রীতা মুখার্জি বালিগঞ্জ থেকে, ডোরা মৌসুমী সিনহা অ্যান্ডি আভা হাওড়া থেকে, ঈশানী সাপুই বাউরিয়া থেকে, শ্রাবণী চক্রবর্তী চেতলা থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রমা দত্ত বেলতলা থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন। সঠিক উত্তর হচ্ছে চারুলতা। তোমাদের সকলকে কংগ্রাচুলেশনস।
1: সবার জন্য রইল এক্স্যাক্টলি ডিম্পল কাপাড়িয়া বার্থডে সেলিব্রেট হলো ঠিক উত্তর দিলে। আপাতত যে উত্তরটার জন্য সবাই ক্ল্যাপ পেলে সেই গানটা রইলো তোমাদের জন্য। নেক্সট সেগমেন্ট গান ভালোবেসে গান, আরেকটু এগোবো মানে এইটিজ ছেড়ে আমরা ঢুকবো নাইনটিজে। সঙ্গে থাকো, শুনতে থাকো ব্লকবাস্টার।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: অন্তরালে সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়েছে। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন ও গেয়েছিলেন কিশোর কুমার। চিরঞ্জিৎ চক্রবর্তী এই গানে লিপ দিয়েছিলেন। আমি কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
3: অবশ্য বুধবারের দ্বিতীয় ঘন্টা গান ভালোবেসে গান, এবং এই ঘন্টায় আমরা 60, 70, 80 দশক পেরিয়ে একদম 90-এর দশকে ডুবো করছি, যে সময়টায় কিন্তু আমরাও পৃথিবীতে আসবো করছিলাম। এবং এই সময়ে যে গানগুলো হিট হয়েছিল, যে গানগুলো আমাদের মনে দাগ কেটে গেছে, আমাদের বাবা জ্যাঠা কাকাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়ে গেছে নস্টালজিয়ায়, সেই গানগুলোকে নিয়ে এসেছি তোমাদের জন্য। সেই সঙ্গে একটা তোমায় পড়েছে মনে তোমাদেরকে শুনিয়ে দিয়েছি, তার উত্তর তোমরা পাঠাবে 9903659992। এই মুহূর্তে বাসু এবং বিহু তোমাদের সঙ্গে কথা বলবে গান ভালোবেসে গানে, বিভিন্ন গান নিয়ে।
4: একদমই তাই। একটু আগে যে গানটা শুনলে, মানে আলাদা করে তো ইন্ট্রোডিউস করার কিছু নেই, নানা দেন অঞ্জন দত্তর গান শুনলাম আমরা, ভীষণ পপুলার মেরিয়ান। তিনি লিখেছিলেন তার দার্জিলিংয়ের না বলা অনেক কথা আমরা জানি, তার গানে ঘুরে ফিরে আসে দার্জিলিং। এবার এই নাইনটিজের যে ট্রেন্ডটা, যে জীবনমুখী গান, তার প্রবক্তা যদি সুমন হন তাহলে অবশ্যই তার লিগেসি বা আরও আদ্র জনপ্রিয় যার হাত ধরে হয়েছিল, তিনি হলেন নচিকেতা চক্রবর্তী। এবং আজকে যখন এই ব্যান্ড বা সোলো সিঙ্গার নাইনটিজে আমরা সমানে ঢুকছি, মানে একটা আসলে কী বলতো, এই ব্লকবাস্টার বুধবারটা না রোলার কোস্টারের মতো, আমরা শুরু করি সেই একটু পুরনো গান দিয়ে, তারপর নাইনটিজ, তারপর আস্তে আস্তে আমরা 2000-এ ঢুকি, মানে একদম লাস্ট আওয়ারে আমরা ঢুকবো সেখানে। তবে আপাতত যে গানটা, সেই গানটা আমি আজকে ভাবছিলাম যে নচিকেতার কোন গানটা দেওয়া যায়। আমি একটা আমার পার্সোনাল ফেভারিট গান বেছেছি, সেটা হচ্ছে যখন সময় থমকে দাঁড়ায়। অসম্ভব পজিটিভ একটা গান, আমার মনে হয় যে যখনই মন খারাপ হয়, যখনই খারাপ লাগা কাজ করে, তবু তো স্বপ্ন বাঁচে, আর সেই স্বপ্নে থাকার, স্বপ্নে বাঁচার কথাই আমাদের আগুন পাখি, আমাদের জীবনমুখী গানের জনক, ফাদার, গডফাদার তিনি করে গেছেন। আপাতত এই বৃষ্টি ভেজা রাতে তোমার জন্য রইল এরকমই একটা পজিটিভ গান। যদি মন খারাপ হয়, যদি মনে হয় আর কিছু ভাল লাগছে না, আর কিছু করতে পারছো না, অন্তত এই গানটা শোনো, জানি না আমি ইন্সপিরেশন পাই, তুমিও পাবে।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার। তোমায় পড়েছে মনে
1: পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে। অন্তরালে সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়েছে। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন ও গেয়েছিলেন কিশোর কুমার। চিরঞ্জিত চক্রবর্তী এই গানে লিপ দিয়েছিলেন। আমি কোন গানের কথা বলছি?
2: উত্তর পাঠাও 9903653992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
3: গান ভালোবেসে গান।
4: তো এই মুহূর্তে সময় হয়েছে একটা ব্যাক টু ব্যাক তিনটে গানের ব্রেকের জন্য, মানে তোমরা জানো যেটাকে আমরা বলি তিন একে তিন। আমরা এই ঘন্টায় তিনটে স্পেশাল গান শোনাবো তোমাদেরকে, যেটা ইউজুয়ালি তোমাদেরকে শোনানো হয় না এই ঘন্টায়, কিন্তু আমরা শোনাবো এই গান ভালোবেসের গানের সেগমেন্টে। ব্যাক টু ব্যাক তিনটে গান রইল তোমাদের জন্য। তোমায় পড়েছে মনের কোয়েশ্চেনটাও শোনানো হয়ে গেল। তোমরা আরামসে ধীরে সুস্থে সময় নিয়ে আমাদেরকে উত্তর পাঠাও 9903653992। ফিরে আসছি তিনটে গানের ওপারে। বাসু আর বিহু, তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার
5: FM রেনবোতে। তিন এক

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: অন্তরালে সিনেমায় এই গানটি ব্যবহার করা হয়েছে। গানটি লিখেছিলেন গৌরী প্রসন্ন ও গেয়েছিলেন কিশোর কুমার। চিরঞ্জিৎ চক্রবর্তী এই গানে লিপ দিয়েছিলেন। আমি কোন গানের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: গান ভালোবেসে গান,
3: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
4: হ্যাঁ, দ্বিতীয় ঘন্টায় গান ভালোবেসে গান, এবং তোমরা রয়েছো আজকে ব্লকবাস্টার বুধবারে। বাসু এবং বিহুর সঙ্গে আমরা দ্বিতীয় ঘন্টায় শোনাচ্ছি 90s ম্যাজিক্যাল কিছু নাম্বার, এবং সেই সঙ্গে আজকে যে বৃষ্টি ভেজে একটা ওয়েদার, এবং সেই সময় আমাদের যে একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে, এই মুহূর্তে তো আমাদের স্টুডিওতে বসে কফি খাওয়ার জোগাড় করার কোনো মানে ব্যবস্থা নেই। তবে আমরা যেটা করতে পারি, আমরা তোমাদেরকে কিছু ভালো গান শোনাতে পারি, এবং সেই সঙ্গে আমরাও একটুখানি কফি খেয়ে আসতে পারি, কি বিহু?
5: একদমই তাই। আর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে যে গানটা একদম অ্যাপ্রোপ্রিয়েট, সেরকমই একটা গান সাং বাই নচিকেতা আবারও, কারণ এই ঘন্টাটাতে বারবার করে কিন্তু আমরা এই কটা নামের মধ্যেই ঘোরাফেরা করবো বলে ঠিক করেছি। নচিকেতা, অঞ্জন দত্ত, কবি সুমন এখনও শোনানো হয়নি, সেটাও আমাদের প্লেলিস্টে রয়েছে। এছাড়াও তোমরা যেটা করতে পারো, তোমরা আমাদের গান রিকোয়েস্ট করতে পারো 9903659992 হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে। এই ধরনের গান, মানে এই 90s ব্যান্ডের গান বা সোলো আর্টিস্ট যারা রয়েছেন, যাদের গান শোনাচ্ছি, তোমার যদি কোনো গান শুনতে ইচ্ছা করে এই মুহূর্তে আমাদেরকে জানাতে পারো। তবে আপাতত এই বৃষ্টির রাতে তোমার জন্য রইল নচিকেতার গলায় নেমেছে বৃষ্টি।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: হ্যাঁ, যেটা বলতে যাচ্ছিলে বিহু, কি বলছিলে?
3: আমি বলতে যাচ্ছিলাম যেটা তার আগেই শুরু হয়ে গেছে আমাদের সুইপার, সেটা হচ্ছে যে মানে এই যে ধরো আমরা নচিকেতার গান শুনিয়ে ফেলেছি, অঞ্জন দত্তের গান শুনিয়ে ফেলেছি, এছাড়াও মোহিনের ঘোড়াগুলি থেকে গান শোনানো হয়ে গেছে তিনাককে। তিনি কিন্তু যার গান এখনো পর্যন্ত শোনানো হয়নি এই সময়ে, তিনি হচ্ছে নানা দত্তন, আমাদের গানওয়ালা কবির সুমন, তার গান কিন্তু আমরা শোনাইনি। আসলে কবির সুমন বললেই আমাদের না কতগুলো পেটেন্ট গান আছে যেগুলো আমাদের মনে হয় যে এইগুলো তো শুনতেই হবে, যেমন ধরো তোমাকে চাই, হাল ছেড়ো না বন্ধু। কিন্তু আমি আজকে ভেবেছি যে একটু অন্যরকম একটা গান মানে সিলেক্ট করেছি আর কি, সেটা আমার এটার সঙ্গে ভীষণ একটা নস্টালজিয়া জড়িয়ে আছে। আমার বাবা মা বিয়ের সময়তে একটা ওই তখনকার দিনে বড় মিউজিক যে অডিও বক্সগুলো হতো, মানে যেগুলো রাখার জায়গা এখনকার এই ছোট্ট ফ্ল্যাট বাড়িতে আর পাওয়া যায় না, তো সেইরকম একটা বিবাহবার্ষিকীতে উপহার পেয়েছিল। এবং তখন আমার মানে আমি খুবই ছোট্ট, এবার আমার মনে আছে যে সেই মিউজিক প্লেয়ারে মা ক্যাসেটে এই কবির সুমনের ক্যাসেট কিনতেন, মা কবির সুমনের ভক্ত, তো সেখানে উনি গানগুলো চালাতেন এবং সেইখানে একটা গান ছিল পেটকাটি চাঁদিয়াল, এবং আমি তখন জানতাম না যে এগুলো ঘুড়ির নাম, এবং আমার এই পেটকাটি চাঁদিয়ালের নামগুলো খুব ইন্টারেস্টিং লাগতো। এবার পরবর্তীকালে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো কবির সুমনের এই গানটা কিন্তু আমরা অনেক সময়ই আর শোনা হয়ে ওঠে না, বাকি গানগুলো এত বেশি জনপ্রিয়তা পেয়ে গেছে বলে। তাই আজকে আমি ঠিক করেছি যে আজকে যদি এই গানটা আমরা চালাই তাহলে কেমন হয় আর
2: কি।
3: বেশ, আপাতত তোমাদের জন্য রইল সুমন চট্টোপাধ্যায় মানে কবির সুমনের পেটকাটি চাঁদিয়াল, তারপর একটা রিকোয়েস্টের গান থাকবে, রিকোয়েস্ট কে করেছো তখনই বলবো।
4: পেটকাটি চাঁদিয়াল, পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর ছোট্ট, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ চাঁদিয়ালে বগ্গায়। সন্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দেনে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবরও পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি বগ্গা আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার,
1: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান,
2: তোমার রিকোয়েস্টের গান,
1: ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
3: এই গানটা রিকোয়েস্ট করেছো অন্তরা ফ্রম দমদম।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান,

0: আমাদের গান ভালোবেসে গান এই সেগমেন্টে আজকে এত সুন্দর একটা প্লেলিস্ট বানিয়ে নিয়ে এসেছে বিহু, যে সত্যি কথা বলতে আমার মনে হচ্ছে যে কথা না বলে আমাদের গানটাই শোনা ভালো। তো আমরা আরও কিছু গান শুনবো, তবে হ্যাঁ এটুকু বলতে পারি যে তোমায় পড়েছে মনে, আমাদের যে দ্বিতীয় ঘন্টা তোমায় পড়েছে মনে আছে, তার যথেষ্ট উত্তর এসেছে সঠিক, তবে আমি আরও কিছু ভালো উত্তর, সঠিক উত্তর এক্সপেক্ট করছি তোমাদের তরফ থেকে। সেই উত্তরগুলো আসুক 9903653992। আর এই মুহূর্তে আমাদের কাছে শঙ্কর চন্দ্র দে সম্ভবত আমাদেরকে ফসিলসের যে কোনো একটা গান শোনানোর অনুরোধ জানিয়েছিলেন, তো আপাতত আমরা সেই ফসিলসের একটা গান শুনে নেব।
1: ব্লকবাস্টার বুধবারে, এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান। ব্লকবাস্টার বুধবারে, তোমার রিকোয়েস্টের গান।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
2: হ্যাঁ, গান ভালোবেসে গান দ্বিতীয় ঘন্টায় প্রায় শেষের দিকে। তবে তোমায় পড়েছে মনের দ্বিতীয় প্রশ্নের সঠিক উত্তরদাতাদের নামটা আগে বলে দিই। রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, জবা সিংহ হরিপাল থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, সঞ্জীব কুমার মণ্ডল দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, ডোরা সঠিক উত্তর পাঠিয়েছে, আভা হাওড়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছে, ঈশানী সাপুই বাউড়িয়া থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, শঙ্কর চন্দ্র দে বারাসত থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য আগরতলা থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, রিয়া কর্ম বিহালা থেকে, বরুণয়ন দাস বেলঘরিয়া থেকে, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, গণেশ ডোমজুর থেকে এবং রীতা শ্রীমানী বেহালা থেকে সঠিক উত্তর পাঠিয়েছে। এবং তোমাদের জন্য রইল একটা আর সঠিক উত্তরটা কি সেটা না বলে বরঞ্চ তোমাদেরকে গানটাই শুনিয়ে

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: ওয়েল, সেকেন্ড আওয়ারে আর বেশিক্ষণ বাকি নেই, মাত্র 3-4 মিনিট হাতে আছে। আসলে আমরা ভেবেছিলাম যে এই সেকেন্ড আওয়ারে হিন্দি কিছু গান রাখবো, কিন্তু বাংলা গান আমাদের এত এনরিচড, এতটাই সমৃদ্ধ যে সত্যি কথা বলতে আর কোনো হিন্দি গানের দিকে যেতেই পারলাম না। এই আওয়ারটা শেষ করব এমন একটা গান দিয়ে, যে গানটা আগেইন আমার ভীষণ ভীষণ ফেভারিট। যে ব্যান্ডটা তার সময় থেকে অনেকটাই গিয়েছিল, এক্স্যাক্টলি মোহিনীর ঘোড়াগুলি, যেটা ফর্মড হয়েছিল আমরা সবাই জানি 1975-এ, খুব স্বল্পায়ু ছিল, 1981 অবধি অ্যাক্টিভ ইয়ার যদি বলি। অ্যাকচুয়ালি সেই সময় এতটাই যুগের থেকে এগিয়ে ছিল, অনেকে অনেক ক্রিটিসাইজ করেছিল সেই ব্যান্ডটাকে, কিন্তু আজকে 2026-এ এসে যখন আমরা তাকে শুনি, জেনজি থেকে শুরু করে লেট মিলেনিয়ালসের কাছে মোহিনীর ঘোড়াগুলি একটা ইমোশন। আর আজকে এই ঘন্টাটা বিহু আর বাসু শেষ করছে এমন একটা গান দিয়ে, যেই গানটা তোমার আমার আমাদের সকলের ভীষণ ফেভারিট। আর হ্যাঁ, এই গানটা ডেডিকেট করছি শুধুমাত্র তোমাদের, কারণ তোমাদের টেলিফোনের জন্য আমরা ঠিক এভাবেই ওয়েট করে থাকি।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic.

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
2: তোমায় পড়েছে মনে।

0: কথায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: ঋতুপর্ণ ঘোষ এই ছবিটির পরিচালক। এই সিনেমার গল্প তারা শঙ্করের ছোট গল্প থেকে নেওয়া। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও সোহা আলী খান। আমি কোন সিনেমার কথা বলছি?
2: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
3: আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোন সুপারফাস্ট অপশন আছে নাকি?
4: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
3: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
4: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি OTP ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
5: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
6: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
7: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক।
8: ইয়েস, লাস্ট আওয়ারে চলে এসেছি আমরা, মানে বিহু আর বাসু চলে এসেছে লাস্ট আওয়ারে ব্লকবাস্টার বুধবারে। আর ওই রোলার কোস্টার রাইডে 70s 60s, মানে 60s 70s থেকে শুরু করে 80s 90s হয়ে 2000s আমরা ঢুকে পড়েছি। লেট মিলেনিয়ান্স যারা রয়েছে তাদের এই এরাটা তারা আরও বেশি করে কানেক্ট করতে পারবে। আপাতত এই যে গানটা শুনলাম, মজা হি মজা, গানটা জব উই মেট ছবি, যে ছবিতে ছিলে আমাদের ভীষণ ফেভারিট একটা জুটি আদিত্যার গীত, AKA শাহিদ কাপুর অ্যান্ড করিনা কাপুর। কিন্তু এই গানটা হঠাৎ করে দিয়ে কেন আমরা শুরু করলাম, কারণ আজকে একজনের জন্মদিন। কার জন্মদিন? আজকে যার জন্মদিন তার নামটা যদি হুট করে বলে দিই তাহলে হয়তো চিনতে পারবে না। অমরিক সিং, চেনা চেনা নিশ্চয়ই লাগছে না? হ্যাঁ, মানে বাবা মা ভালোবেসে নাম রেখেছিলেন অমরিক, পরে তিনি সেটাকে কাটছাট করে নিজের নাম করে দেন মিকা সিং। ইয়েস, আজকে 10th June মিকা সিংয়ের বার্থডে, আর আমাদের রেনবো ফ্যামিলির পক্ষ থেকে তাকে জানাই
9: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
10: আর আজকে মিকা সিংয়ের বাম্পার বার্থডেতে আমাদের এই ঘন্টায়, মানে শেষ ঘন্টায় মিকা সিংয়ের বেশ কিছু বাম্পার ডান্সিং নাম্বার। হ্যাঁ, আমরা জানি মিকা সিং ডান্সিং নাম্বার ছাড়া অনেক কিছু গিয়েছেন, কিন্তু আমরা শুধুমাত্র একদম ধামাকেদার ডান্সিং নাম্বার গানগুলোকেই আমরা বাজানোর চেষ্টা করব, যাতে আমাদের শেষ ঘন্টাটা একদম আমরা উত্তেজনা দিয়ে শেষ করতে পারি মিকা ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করার জন্য।
8: একদম। আর এখন যে গানটা চালাবো, দিল মে বাজে গিটার, ছবিটার নাম হচ্ছে আপনা সাপনা মানি মানি। আমার এখনও মনে আছে, ছবিটা জানি না হিট হয়েছিল কিনা, আমার খুব একটা মনে নেই, তবে এই যে গানটা সেটা কিন্তু ভীষণ রকম হিট হয়েছিল, মানে কমেডি ছবি ছিল। মনে আছে এই ছবিতে রিতেশ দেশমুখের এমন কিছু ডায়লগস ডেলিভারি হয়েছিল যেটা কিনা সত্যি কথা বলতে মানে বাবা মার সামনে বসে শোনাটা একটু চাপের হয়ে গেছিলো আর কি। যাই হোক, আর একজন ছিলেন কোয়েনা মিত্র, তাকে আজকাল আমি আর দেখতে পাই না, মানে তিনি কোথায় চলে গেছেন, কোথায় হারিয়ে গেছেন আমি জানি না। যাই হোক, আপাতত এই ছবিটা তো বেশ ইন্টারেস্টিং। তাছাড়া মিকা সিংয়ের ব্যাক টু ব্যাক প্রচুর প্রচুর গান রয়েছে। তুমি কি অন্য কোনো গানের কথা ভাবছো?
10: আমি ভাবছি যে আজকে মানে আমাদের সবার স্বপ্নই মানি মানি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
8: আমি তো মানি ছাড়া দেখতেই পাইনি, ওই জন্য এই গানটাই ভাবছি।
10: আজকে আজকে তো মানে পয়সার বৃষ্টি হচ্ছে না, আজকে এমনি নরমাল মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, জল বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু মিকা ভাইকে দিয়ে একটুখানি বৃষ্টির গান গাওয়াই।
8: আচ্ছা বেশ, হোক হোক,
10: বেশ এই গানটা পড়ে আবার ফিরে এসে কথা বলছি। বাসু আর বিহু, তোমরা শুনছো ব্লকবাস্টার বুধবার।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: Millennium Magic, Millennium Magic, Millennium Magic.
2: ইয়েস, অবশ্যই শুনছো মিলেনিয়াম ম্যাজিক ব্লকবাস্টার বুধবারে। তোমাদের সঙ্গে রয়েছি বাসু এবং বিহু। এই ঘন্টায় আমরা মিকা সিং এর বার্থডে সেলিব্রেট করবো। তবে তার মানে এই নয় যে শুধুই মিকা সিং এর গান বাজাবো, অন্যান্য গানও বাজাবো, তোমাদের রিকোয়েস্টের গানও বাজাবো। 9903653992 তোমরা তোমাদের গান, পছন্দের গান রিকোয়েস্ট করতে পারো। এবং সেই সঙ্গে আমরা যে তোমায় পড়েছি মনের শেষ কুইজটা শুনিয়েছি, সেটার উত্তরও তোমরা সেখানেই পাঠিও নিজেদের নাম এবং শর্ট লোকেশন দিয়ে।
3: এক্স্যাক্টলি, মিকা সিং কে নিয়ে কিন্তু অনেক ধরনের কন্ট্রোভার্সিও ছিল, মানে এখনও আছে। অনেক সময় ভুলভাল কাজ করে ফেলেছেন তিনি, রাখি সাওয়ান্তকে দেখলে একটু দুর্বল টুর্বল হয়ে টয়ে পড়েছিলেন। বাট স্টিল এই মিকা সিং এর হিটের সংখ্যা কিন্তু অনেক প্রচুর, এবং পুরো বাড়িটা মিউজিক্যালি এনরিচ। তার দাদা, তার ছয়ে ছয় ভাই বোন, তারা, তার যে বর্দা তিনি হচ্ছেন আরেকজন লেজেন্ড, দালন মেহেন্দি আমরা জানি। আর তার যে বাবা মা, তারা কিন্তু দুজনেই ছিলেন রেসলার, একদম পাঞ্জাবি ফ্যামিলির ছেলে, এবং সেখান থেকে স্ট্রাগল করে উঠে আসা। তারপর যা হয় বিভিন্ন সময়, সবসময় তো জীবন সোজাপথে চলে না, একটু আধটু উনিও ভুলচুক করেছেন, একটু আধটু না অনেক ভুলচুকই করেছেন। কিন্তু আজকে যখনই পার্টি নাম্বারসের কথা আসে, তিনি কিন্তু এখনও ভীষণইভাবে কী বলবো, ভীষণই তাকে তার গান ছাড়া আর কি হয়ই না বলা যেতে পারে। যাই হোক, এরকমই একটা ছবি যেখানে মিকা সিং গিয়েছিলেন এবং ছবির প্রত্যেকটা গান ভীষণ হিট হয়েছিল। ছবির নাম হচ্ছে সিং ইজ কিং, যেখানে অক্ষয় কুমার ছিলেন, ক্যাটরিনা কাইফ ছিলেন। সম্ভবত 2008 সেই ছবিটা রিলিজ করেছিল। মিকা সিং, নীরজ শ্রীধর এবং আশিস পণ্ডিতের গলায় টাইটেল ট্র্যাকটা রইল তোমাদের জন্য। তোমরা কিন্তু ভুলো না রিকোয়েস্ট করতে, কারণ মিলেনিয়াম ম্যাজিকে 9903653992 এ বেশ কিছু রিকোয়েস্টের গান বিহু এবং বাসু কিন্তু বাজাবে।

0: লিসানা, আমাকে খুব জলদি কিছু জিনিস পাঠাতে হবে, কোনো সুপার ফাস্ট অপশন আছে নাকি?
1: আরে ভাই একদম, ইন্ডিয়া পোস্ট নিয়ে এসেছে 24 স্পিড পোস্ট, মানে পরের দিনই নিশ্চিত ডেলিভারি।
0: তাই নাকি? মানে দরকারি ডকুমেন্ট থেকে পার্সেল বা যে কোনো জরুরি জিনিস সবকিছু এত তাড়াতাড়ি পৌঁছে যাবে?
1: আরে হ্যাঁ ভাই, রয়েছে রিয়েল টাইম ট্র্যাকিং, পকেট ফ্রেন্ডলি রেট, আর সবচেয়ে জরুরি ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি। শুধু ভরসা রাখো ইন্ডিয়া পোস্টের উপর।
2: বিশদে জানতে আপনার কাছের পোস্ট অফিসে যোগাযোগ করুন বা ভিজিট করুন indiapost.gov.in এ।
3: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে?
4: ঋতুপর্ণ ঘোষ এই ছবিটির পরিচালক। এই সিনেমার গল্প তারাশঙ্করের ছোট গল্প থেকে নেওয়া। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও সোহা আলী খান। আমি কোন সিনেমার কথা বলছি?
2: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
5: মিলেনিয়াম ম্যাজিক ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান। ব্লক

এই গানটা আমরা ডেডিকেট করছি আমাদের খুব প্রিয় মাধবন রঙ্গনাথনকে, যিনি পদ্মশ্রী পুরস্কার আজকে পেয়েছেন, তার জন্যই রইল গানটা।

কথায় বলে যা হয় তা নাকি ভালোর জন্যই হয়। এই যেমন এই ছবিতে রহনা হ্যায় তেরে দিল মে, যেখানে মাধবন এবং দিয়া মির্জা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাদের একটা হ্যাপি এন্ডিং হয় এবং ভীষণ মিষ্টি একটা ছবি। 2001 রিলিজ করেছিল ছবিটা। যাই হোক, সেই ছবিতে তো হ্যাপি এন্ডিং হয়েছিল, কিন্তু এখন যে ছবিটা নিয়ে কথা বলবো সেই ছবির নাম ইশকিয়া। ছবিতে ছিলেন বিদ্যা বালন, ছিলেন আরশাদ ওয়ারসি, অনেকে ছিলেন, নাসিরুদ্দিন শাহর মতন অ্যাক্টর ছিলেন। কিন্তু জানেন কি, এই যে বিদ্যা বালন, মানে তার ক্যারেক্টারের নাম ছিল সম্ভবত কৃষ্ণা এরকম কিছু, সেই কৃষ্ণা করার কথাই ছিল না তার। ঠিক ছিল প্রীতি জিন্টা সেই ছবিতে অভিনয় করবেন। প্রীতি জিন্টা ইনফ্যাক্ট স্ক্রিপ্ট পড়েও নিয়েছিলেন, রাজিও হয়ে গিয়েছিলেন, কিন্তু লাস্ট মোমেন্টে তার মনে হয়েছিল যে না, ঠিক মনের মতো হচ্ছে না। বিদ্যার কাছে অফার যায়, বিদ্যা অ্যাকসেপ্ট করেন এবং তারপরে কি হয়েছিল আমরা সকলেই জানি। অসম্ভব সুন্দর একটা পারফরমেন্স তিনি দিয়েছিলেন এত বছর, মানে 16 বছর বাদেও ইশকিয়ারতে বিদ্যার পারফরমেন্স নিয়ে কিন্তু আজও কথা হয়। ইনফ্যাক্ট বাব্বান বলে যে চরিত্রটা ছিল সেটা আগে অফার করা হয়েছিল ইরফান খানকে, তিনি রাজি হননি। তারপর সেই চরিত্রটার অফার যায় আরশাদ ওয়ারসির কাছে, আর আরশাদও অসম্ভব ভালো অভিনয় করেছিলেন সেই ছবিতে। আরেকটাও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো খালুজান, সেই খালুজানের চরিত্রে যেটা নাসিরুদ্দিন শাহ প্লে করেছিলেন, সেই অফারটা আবার গিয়েছিল সঞ্জয় দত্তের কাছে, সঞ্জয় দত্তও রাজি হননি। মানে ইনিশিয়াল যে সমস্ত কাস্ট ছিলেন তারা কেউ রাজি হননি, সেকেন্ড কাস্ট যারা তারা অনবোর্ড আসেন, ফাইনালি ছবিটা হয়। ছবিটার প্রডিউসার ছিলেন বিশাল ভরদ্বাজ, অসম্ভব কিছু ভালো ভালো গান এবং অন্য ধরনের গান, যে ধরনের গান সাধারণত বিশাল ভরদ্বাজের কি বলবো সিগনেচার ট্রেডমার্ক, তো সেরকম কিছু গান আমরা শুনেছিলাম। তো এরকমই একটা গান আজকে যখন মিকা সিংয়ের বার্থডে সেলিব্রেট হচ্ছেই, ইবনে বাতুতা, যেই গানটা শুনতেও অনেকে চেয়েছেন, তার মধ্যে জয়দীপ বাঁকা যতীন থেকে এই গানটা শুনতে চেয়েছো, ইনফ্যাক্ট আমার প্লে লিস্টেও আজকে এটা ছিল। ঠিক আছে, বেশি কথা বলবো না, তোমাদের জন্য রইল ইশকিয়া থেকে সুখেন্দর সিং আর মিকা সিং দুই সিংয়ের একটা ভীষণ ইন্টারেস্টিং গান ইবনে বাতুতা।

তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। ঋতুপর্ণ ঘোষ এই ছবিটির পরিচালক। এই সিনেমার গল্প তারা শঙ্করের ছোট গল্প থেকে নেওয়া। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও সোহা আলী খান। আমি কোন সিনেমার কথা বলছি? উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে। ঋতুপর্ণ ঘোষ এই ছবিটির পরিচালক। এই সিনেমার গল্প তারাশঙ্করের ছোট গল্প থেকে নেওয়া। মূল চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন ও সোহা আলী খান। আমি কোন সিনেমার কথা বলছি? উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে, সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক, মিলেনিয়াম ম্যাজিক। লাস্ট 15টা মিনিট বাকি আছে আর এই মিলেনিয়াম ম্যাজিকের একদম শেষে চলে এসেছি। বিহু আর বাসু, আমি না আমাদের দুজনের নামই ভুলে গিয়ে বিসু আর বাহু বলতে চাই, এরকম হয়
2: ফ্যান্টাস্টিক না? আজকে দিনটা সত্যি এত আরামদায়ক একটা ওয়েদার হয়ে রয়েছে বাইরে বৃষ্টিটা হওয়ার পর থেকে, সত্যি মনে হচ্ছিল গানটা শুনতে। এবং মিকা সিং এর যে লাস্ট গানটা শুনলাম, আমি বিশ্বাস করে বলতে পারি, গ্যারান্টি নিয়ে বলতে পারি, প্রথমে যখন গানটা শুরু হয়েছিল অনেকেই নিজের কানকে বিশ্বাস করতে পারেনি যে এই গানটা মিকা সিং এর হতে পারে।
1: হ্যাঁ, মানে আমিও জানতাম না এতদিন যে মিকা সিং এরকম সুদিং একটা গান গিয়েছেন। যাই হোক, তবে এই মিলেনিয়াম ম্যাজিকে এরকম বৃষ্টি বৃষ্টি বারবার করে বাসু আমার পাশে বলছে, বলছে না, এক্সপিরিয়েন্সও করেছি আমরা আজকে। তো এই মিলেনিয়াম ম্যাজিক সেগমেন্টে যদি যদি একজনের গান না শোনানো হয় তাহলে ঠাকুর পাপ দেয়, দ্যাট ইজ নানা সোনু নিগম। আর সোনু নিগমের সঙ্গে শ্রেয়া ঘোষালের জুটি তো ভীষণ হিট আমরা জানি, কিন্তু আমাকে যদি কেউ পার্সোনালি বলো, আমার সোনু আর সুনিধির যে একটা পেয়ার আমার অসম্ভব ভালো লাগে,
2: জানি না কেন। অ্যাবসলিউটলি, এবং খুব আনকমন একটা পেয়ার যেটাকে নিয়ে খুব বেশি কথা হয়নি, তবে এটা সত্যি অসাধারণ একটা পেয়ার। তার কোনো গান শুনবো নাকি আমরা?
1: হ্যাঁ, ওরকমই একটা গান আজকে ভাবলাম, এই বৃষ্টি মিলেনিয়াল সব কিছু নিয়ে টিয়ে একটা গান ফানা থেকে। কোন গান শোনো তোমাদের সবার ভালো লাগবে আমি শিওর।

0: রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: মিলেনিয়াম ম্যাজিক এবং দেখতে দেখতে আমরা একেবারে শেষ মুহূর্তে পৌঁছে গেছি আমাদের ব্লকবাস্টার বুধবারের, এবং আমাদের এখন সময় হয়ে গেছে আমাদের শেষ টিপিএম, তোমায় পড়েছে মনের, সঠিক উত্তরদাতাদের নাম ঘোষণা করার। তো আমি বলে দিই, সঠিক উত্তরদাতারা হচ্ছেন গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, রিন্টু নিউয়ালিপুর থেকে, টিটু জানা চামড়াইল থেকে, জয়দীপ রয় বাঘাযতীন থেকে, সব্যসাচী আর মণি কাটোয়া থেকে, বিজলি চক্রবর্তী মহেশতলা থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, দেবস্মিতা বিহালা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, ডোরা আভা হাওড়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, তন্ময় ভবানীপুর থেকে, রমা দত্ত বিলতলা থেকে, এবং বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, রীতা শ্রীমানী বেহালা থেকে, স্বাতী কর্মকার আন্দুল রোড থেকে, এবং পিঙ্গি জানা বাড়ুইপুর থেকে সঠিক উত্তর দিয়েছে। উত্তর হচ্ছে অন্তর্মহল। এবং আজকের মতন আমরা আমাদের এই শোটা শেষ করতে চলেছি,
2: শেষ করব, কিন্তু তার আগে যারা যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সবার জন্য রইল আপাতত বিহু আর বাসু, তোমাদেরকে সবাইকে টাটা টাটা বলছে এই বৃষ্টি ভেজা রাতে। তোমাদের জন্য লাস্ট গান শুভম উদ্গাল, ছবির নাম রেনকোট আর পরিচয়

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

শুনতে কি চাও? যে গান শুনতে ইচ্ছে করছে এই মুহূর্তে, বা শোনাতে ইচ্ছে করছে প্রিয় কোনো মানুষকে, সেই গানের কথা জানিয়ে দিতে হবে আমাকে, আর আমি পৌঁছে দেব সেই গান তোমার কাছে, তোমার প্রিয় মানুষের কাছে। 9903653992 নম্বরটা। যারা যারা নিয়মিত আমাদের শোনো তাদের কাছে তো পরিচিত, কিন্তু এই মুহূর্তে প্রথম রেডিও সেটটা টিউন ইন করেছ যারা, তাদের জন্য আর একবার নম্বরটা বলি, 9903653992, 9903653992, হোয়াটসঅ্যাপ বা SMS, ফোন কিন্তু একদম নয়। কেমন? মধ্যমগ্রাম থেকে আমাদের বন্ধু গোপাল সিনহা শুনতে চেয়েছে আওয়ারা সিনেমা থেকে এই গানটা।

এর পরে যার কাছ থেকে মেসেজটি পেয়েছি, তিনি নিউ আলিপুর থেকে মেসেজ করেছেন, রিন্টু। কিন্তু গান শুনতে হলে তো গানের নামটা সঠিকভাবে লিখতে হবে বন্ধু। এনিওয়েজ, যে মেসেজটা পাঠিয়েছেন আপনি, আমি অনুমান করে নিচ্ছি এই গানটি আপনি শুনতে চেয়েছেন, জব উই মেট ছবির সাউন্ড ট্র্যাক থেকে, উস্তাদ রশিদ খান। আমরা শুরু করেছিলাম অরিন্দম এবং প্রস্মিতার গান দিয়ে, তাদের কণ্ঠে গান শুনে, তারপর জিৎ গাঙ্গুলির কণ্ঠে এই গানটি শুনলাম, এবং তারপর আমাদের আসরের উস্তাদ রশিদ খান।

চট করে পরিবেশটা কেমন যেন বৃষ্টি বৃষ্টি হয়ে গেল স্টুডিওর ভেতর থেকে। বৃষ্টির সেই ছোঁয়াটা আমি পাচ্ছি না ঠিকই, কিন্তু গানে গানে বৃষ্টির কাছে পৌঁছে যেতে কতক্ষণ। আমাদের আরেক বন্ধু বারাসাত থেকে শঙ্কর চন্দ্র দে শুনতে চেয়েছেন অঞ্জন দত্তর কণ্ঠে তেমনই একটি গান, যে গান আমাদের বৃষ্টির কাছে পৌঁছে দেয় খুব সহজে।

শেষের এই সুরটার জন্যই আসলে এই গানটা বারবার বারবার শুনতে ইচ্ছে করে। এই সুরটাই কেমন যেন মন কেমন করা সুর, তাই না? শুনতে কি চাও রাসরে? আজ সঙ্গে রয়েছি আমি সৌম, আর এবার একটু স্বাদ বদলের পালা। কুমার শানুর কণ্ঠে গান শুনতে চেয়েছেন পাথর প্রতিমা থেকে বলরাম ঘোষ, ইছাপুর থেকে বিশ্বজিৎ ঘোষ। আপনাদের দুজনের জন্য রইল কুমার শানুর কণ্ঠে এই গানটি।

এর পরের রিকোয়েস্টটি যার অনুরোধে শোনাবো, তিনি প্রতিমা মাইতি, সম্ভবত জায়গার নাম যেখান থেকে শুনছেন সেই জায়গার নাম রসপুঞ্জ। আমি যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে সংশোধন করবেন। কেমন শুনতে চেয়েছেন ওগোবধু সুন্দরী ছবি থেকে যে কোনো একটি গান? আমি বাপ্পি লাহিড়ির কণ্ঠে এই গানটি বেছে নিলাম আপনার জন্য। দেখুন তো কেমন লাগে।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: এরপর দেখা যাক 9903652992 তে হোয়াটসঅ্যাপ বা এস এম এস কার থেকে পেয়েছি. মেসেজের ঝুলি আপাতত খুলে বসলাম. প্রথমেই দেখতে পাচ্ছি মহেশতলা থেকে রাজকুমার দত্ত শুনতে চেয়েছেন এই গানটি.

এরপর যে গানটি শোনাবো সেই গানটি শুনতে চেয়েছে ডানলপ থেকে সৌমিতা চক্রবর্তী, অনুপম রায় এবং প্রস্মিতার কণ্ঠে। এই গানটি আমরা শুনেছিলাম হাইওয়ে ছবিতে।

অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছি মৃদুলা প্রামাণিক হালি শহর থেকে। কোন গানটা শোনানো যায় সেইটা আমার উপর ছেড়েছে মৃদুলা। আমি বরঞ্চ অন্তহীন ছবির সাউন্ড ট্র্যাক থেকে এই গানটা শোনাই আজকের দিনের জন্য। এই গানটা ঠিক মানিয়ে যাবে।

এরপর যে গানটি শোনাবো, বরং বলা ভালো যার কণ্ঠে গানটি শোনাবো, সেই শিল্পীর নাম উল্লেখ করে কাজী নজরুল ইসলামের একটি গান শুনতে চেয়েছে আমাদের বন্ধু পবন। পবন আমাদের শুনছে সম্ভবত সন্তোষপুর থেকে। আপনার অনুরোধে রইল রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি।

স্টুডিওর ঘড়ি বলছে শেষ করার পালা, শেষ বেলায় শোনাবো শিল্পী গীতা ঘটকের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান। এই গানটি বিশেষভাবে শুনতে চেয়েছে দীপঙ্কর পাল উলুবেড়িয়া থেকে। আর এই গানটি শুনতে শুনতে বিদায় নেব আজকের মতন। ভালো থাকবেন সকলে। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের শ্রবণ সঙ্গী, আমি সৌম্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাস্ত্রীয় সঙ্গীতের আসর সুররঞ্জনী। আজ সুররঞ্জনীতে প্রথমে শুনবেন রাগ জয় জয়ন্তী, তারপর রাগ শুদ্ধ বসন্ত, রাগ জয় জয়ন্তীতে খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত সন্দীপন সমাজপতি, এবং তারপর সেতারে রাগ শুদ্ধ বসন্ত বাজিয়ে শোনাবেন শিল্পী সোহম মুনিম।

এরপর শোনাবো অনুরাধা পর্বল এবং হরিহরণের কণ্ঠে সিফটিং ছবি থেকে একটি গান।

0: এরপর
1: পরপর কুমার শানু এবং অলকা ইয়াগনিকের মধ্যে গান শুনব। প্রথম গানটি ছবির নাম সে তোমার।

ভুল ভুলাইয়া ছবির গান দিয়ে শুরু হলো আপকে লিয়ের দ্বিতীয় তথা শেষ পর্ব। আপনাদের সঙ্গে রয়েছে তপ্পুজা। আমরা গানটা যে শিল্পীর কণ্ঠে শুনলাম তিনি হলেন নীরাজ শ্রীধর। আজকে প্রিয়দর্শন, রাহুল রাওয়াল এবং রাজ কানওয়ার এই তিন পরিচালকের ছবির গান শুনব। এর পরের গান খট্টা মিঠা থেকে কে কে এবং সুনিধি চৌহান।

ছবির নাম ছিল ঢোল। শিল্পীরা ছিলেন শান, বিজয়, যেশুদাস। আমরা এর পরের গান শুনব সাত রং কে সপনে ছবি থেকে। শিল্পী হলেন বাবুল সুপ্রিয় এবং প্রিয়া।

আমরা শুনছি আপকে লিয়ে 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে, হিন্দি ছবির গান। এরপরে তালিকায় রয়েছে বেতাব ছবির গান। বেতাব ছবি থেকে আমরা শুনব সাব্বির কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে এই দারুণ গানটা। যদিও বেতাব ছবির প্রত্যেকটা গানই ভীষণ ভালো খুব, এবং ছবিটাও দারুণ হিট করেছিল, সানি দেওলের প্রথম ছবি। তো শুনি গানটা।

ছবির নাম ছিল অর প্যার হো গয়া, শিল্পী ছিলেন উদিত নারায়ণ। আপকে লিয়ে এর পরে আমরা শুনব জুড়ুয়া ছবি থেকে অভিজিৎ এবং পূর্ণিমার কণ্ঠে এই দারুণ গান।

এরপরের গান ইতিহাস থেকে, আলকা ইয়াগনিক, সুখবিন্দর সিং এবং শঙ্কর মহাদেবন।

শেষ করব ঢাই অক্ষর প্রেমকে ছবির গান দিয়ে, টাইটেল সং, অনুরাধা পেরওয়াল, বাবুল সুপ্রিয়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন
1: এখন সময় প্রভাতির আর প্রভাতির প্রথম পর্বে আমরা শুনব সেতার শিল্পী সুগত নাগ রাগ বিলাস খানি টোড়ি

এতক্ষণ শুনলাম সেতার, শিল্পী সুগত নাক, রাগ বিলাস খানিটোরি, আমরা শুনছি প্রভাতী। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব খেয়াল, শিল্পী শিরিন সেনগুপ্ত, রাগ ললিত।

এতক্ষণ শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন শিরিন সেনগুপ্ত, রাগ ললিত। এই সঙ্গে শেষ হলো আজকের প্রভাতী। এখন শুনব রাগ প্রধান বাংলা গান, শিল্পী শচীন দেব বর্মণ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: এখন আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত।

এবার তোর মরা গাঙে বান এসেছে, গানটা শুনলাম সোমদত্তা ভট্টাচার্যের কণ্ঠে। আনন্দধ্বনির পরের শিল্পী বিশ্বরূপ রুদ্র।

এর পরবর্তী শিল্পী শ্রাবণী সেন এবং সাহেব চট্টোপাধ্যায়। আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে।

শুনলাম উর্মিমালা ঘোষের কণ্ঠে এই দুর্দান্ত গানটি। এরপর আনন্দধ্বনিতে যে গান শুনব, এমনি করেই যায় যদি দিন যাক না, শিল্পী মনোময় ভট্টাচার্য।

প্রভু আমারও প্রিয় আমারও, শিল্পী ছিলেন তপন প্রভ। আমরা শুনছি আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত 107 এফএম রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপে। এরপর যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, সুস্মিতা গোস্বামী।